অনুষ্ঠানের মধ্যপথ পেরিয়ে আরও কিছুটা পথ অতিক্রান্ত। আর মিনিট কুড়িয়ে আপনাদের সঙ্গে সকাল ৬টা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছি, আনন্দধ্বনি সঙ্গে নিয়ে। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থের ১৪তম রচনা। যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি ভ্রষ্ট নীর পরিবে ধুলায় অরণ্যের আন্দোলনে। শুষ্কপত্র জীর্ণ পুষ্প সাথে পথচিহ্নহীন শূন্যে যাবে উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পরপারে। কতকাল এই বসুন্ধরা আতিথ্য দিয়েছে, কভু আম্রমুকুলের গন্ধে ভরা পেয়েছি আহ্বান বাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর। অশোকের মঞ্জুরি সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর, দিয়েছি তা প্রীতিরসে ভরি। কখনো বা ঝঞ্ঝাঘাতে বৈশাখের কণ্ঠমোর রুধি আছে উত্তপ্ত ধুলাতে, পক্ষ মোর করেছে অক্ষম সব নিয়ে ধন্য আমি প্রাণের সম্মানে। এপারের ক্লান্ত যাত্রা গেলে থামি, ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে। শুনছেন আনন্দধ্বনি। অনুষ্ঠানের প্রায় শেষ পথ, তাই কিছুটা আগেই, অনুষ্ঠান শেষ করার বেশ কিছুটা আগেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, অগ্রিম বিদায়। যদিও সঙ্গে রয়েছি সকাল ৬টা পর্যন্ত, যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। এরকমই কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে আবার সঙ্গে থাকতে পারবো, এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো এইরকমই যে আবার এরকমই কোনো অনুষ্ঠানের সঙ্গে থাকবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। তবে অনুষ্ঠান এখনও রয়েছে, অনুষ্ঠানে সঙ্গে রয়েছি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান এবং লেখার অংশ সব কিছুই সঙ্গে রয়েছে, এবং আপনারাও সঙ্গে রয়েছেন ১০৭ FM রেনবোর। বৃষ্টি ভেজা রাত, বৃষ্টি ভেজা দিনও কখনো কখনো। শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

শুনছিলেন শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে। অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবোতে, সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল 6টা পর্যন্ত, এখন ঘড়িতে সময় 5:45, আর শেষের 15 মিনিট আপনাদের সঙ্গে আজকের মতো। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চদশ রচনা। অবরুদ্ধ ছিল বায়ু, দৈত্য সমপুঞ্জ মেঘভার, ছায়ার প্রহরী বুহে ঘিরেছিল সূর্যের দুয়ার। অভিভূত আলোকের মূর্ছাতুর ম্লান অসম্মানে দিগন্ত আছিল বাষ্পাকুল, যেন চেয়ে ভূমি পানে অবসাদে অবনত ক্ষীণশ্বাস চির প্রাচীনতা স্তব্ধ হয়ে আছে বসে দীর্ঘকাল। ভুলে গেছে কথা ক্লান্তিভারে আঁখি পাতা বদ্ধ প্রায় শূন্য হেন কালে। জয়শঙ্খ উঠিল বাজিয়া, চন্দন তিলক ভালে, শরৎ উঠিল হেসে চমকিত গগন প্রাঙ্গণে, পল্লবে পল্লবে কাঁপি কিঙ্কিনি কঙ্কনে বিচ্ছুরিল দিকে দিকে জ্যোতিষ্কণা। আজি হেরি চোখে কোন অনির্বচনীয় নবীনের তরুণ আলোকে, যেন আমি তীর্থযাত্রী অতিদূর ভাবিকাল হতে মন্ত্রবলে এসেছি ভাসিয়া, উজান স্বপ্নের স্রোতে অকস্মাৎ উত্তরিণু বর্তমান শতাব্দীর ঘাটে, যেন এই মুহূর্তেই চেয়েছে বেলা মোর কাটে আপনারে দেখি আমি আপন বাহিরে, যেন আমি অপর যুগের কোনো অজানিত সদ্য গেছেন আমি সত্তা হতে প্রত্যহের আচ্ছাদন, অক্লান্ত বিস্ময়ে যার পানে চক্ষু মেলি তারে যেন আকড়িয়া রয় পুষ্পলগ্ন ভ্রমরের মতো। এই তো ছুটির কাল, সর্বদেহ মন হতে ছিন্ন হলো অভ্যাসের জাল, নগ্ন চিত্ত মগ্ন।

হলো সমস্তের মাঝে। মনে ভাবি পুরনোর দুর্গদ্বারে মৃত্যু যেন খুলে দিল চাবি, নূতন বাহিরি এলো, তুচ্ছতার জীর্ণ উত্তরীয় ঘুচালো সে অস্তিত্বের পূর্ণ মূল্যে। কি অভাবনীয় প্রকাশিল তার স্পর্শে, রজনীর মৌন সুবিপুল প্রভাতের গানে সে মিশায় দিল কালো তার চুল পশ্চিম দিগন্ত পারে, নামহীন বননীলিমায় বিস্তারিল রহস্য নিবিড়। আজি মুক্ত মন্ত্র গায় আমার বক্ষের মাঝে দূরের পথিক চিত্ত মম, সংসার যাত্রার প্রান্তে সহ মরণের বধু সম। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চদশ রচনা। এবারে শিল্পী মান্না দে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আজ আমি অরুণিমা আপনার সঙ্গী হলাম। আজ একটা বিশেষ দিন আমাদের জন্য, তো আরও একটু বিশেষ দিন, তার কারণ আজ হচ্ছে এই প্রতি বছরই আজকের দিন বিশ্বজুড়ে পালন তো হয়, সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের দেশে আজ হচ্ছে ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে। তো ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে মানে আমাদের দেশের ব্রডকাস্টিং ডে যখন, তখন তার সঙ্গে জুড়ে থাকবে অনেক কিছু, তাই না? সেই সমস্ত কথাই আজ বলবো আপনার সঙ্গে। তবে এখন রয়েছে একটা গান রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: দূরের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে তো একটা বিশেষ দিন, আজ ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে, ভারতীয় সম্প্রচার দিবস। প্রতি বছর 23 জুলাই এটা পালিত হয়। আর এই দিনটা ভারতের বেতার সম্প্রচারের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। 1927 সালের 23 জুলাই বম্বেতে, বর্তমান মুম্বাই আর কি, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি IBC প্রথম বেতার সম্প্রচার শুরু করে। এই ঘটনাকে স্মরণ করতেই ভারতীয় সম্প্রচার দিবস পালন করা হয়। তো ভারতের সম্প্রচারের ইতিহাসে, মানে ভারতের সম্প্রচারের ইতিহাস জুড়ে এত কিছু রয়েছে যে সেইগুলো তো

অল্প সময়ে বলা যাবে না, তবুও চেষ্টা করব খানিকটা খানিকটা বলার। আর সেই সঙ্গে সঙ্গে একজন বিশেষ মানুষকেও নিয়ে আসবো আমাদের মধ্যে 6:40 নাগাদ, সেটার জন্য আপনি অপেক্ষায় থাকুন। তবে সম্প্রচারের সূচনা কিন্তু ব্রিটিশ শাসনকালে, প্রত্যেকেই জানেন। পরে 1936 সালে অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী প্রতিষ্ঠিত হয়, যা দেশের সংবাদ, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার পর বেতার সম্প্রচারের পাশাপাশি টেলিভিশনও তো আসে। 1959 সালে দূরদর্শনের যাত্রা শুরু হয়, যদি আমাদের শহরে অনেকটা পরে এসেছে, আর তারপর তা দেশের অন্যতম প্রধান গণমাধ্যমে পরিণত হয়। তো আজ ব্রডকাস্টিং ডেতে জনসেবার যে পথ, রেডিও, টেলিভিশন বা পরবর্তীকালে ডিজিটাল মাধ্যম জনসেবার যে পথ দেখাচ্ছে, তাই নিয়েই কথা হবে। তবে এখন আপনার জন্য আসতে চলেছে একটা গান, মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: পরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে, আর ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডেতে কথা বলছি জনসেবার পথ নিয়ে। তো ব্রডকাস্টিংয়ের শুরুটা যেখান থেকে শুরু হয়েছিল, যদিও শুরুর দিকটা যখন পুরোটাই মানে সরকারি হাতে ছিল না, বেসরকারি হাতে ছিল পুরোটাই, সেই সময় কিন্তু ব্রডকাস্টিংয়ের ভাবনাটা শুরু হয়েছিল ব্যবসার ভাবনা থেকে। কিন্তু তারপর যখন সরকারি হাতে চলে আসে এই মাধ্যম, তখন কিন্তু পুরোটাই ভাবনা চিন্তা জনসেবার পথ। এছাড়াও অন্য অনেক কিছু রয়েছে, হ্যাঁ, ব্রডকাস্টিংয়ের অন্য অনেকগুলো দিক রয়েছে যেগুলো আমাদের অজানা, যেগুলোর মাধ্যমে শুধু জনসেবাই হয়।

বেতার বা রেডিও এমন একটা গণমাধ্যম যা খুব সহজে খুব কম খরচে মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে সক্ষম, মানে একেবারে প্রত্যন্ত গ্রাম যেখানে ইন্টারনেট নেই, টেলিভিশনের সুবিধেও নেই, সেখানে কিন্তু রেডিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান, কৃষি বিষয়ক পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, বিনোদন সব কিছু কিন্তু রেডিওর মাধ্যমেই সেখানে পৌঁছয়। তো রেডিওর আরও অনেক অনেক দিক আছে, বললাম না আমাদের একজন বিশেষ অতিথি আমাদের মধ্যে আসবেন 6:40 নাগাদ, উনি আমাদের হ্যাম রেডিও সম্পর্কে জানাবেন। কিন্তু তার আগে আপনাকে জানিয়ে দিই যে জনসেবার পথ কিভাবে খুঁজে পেল রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যম, এবং আমাদের কী কীভাবে তারা জনসেবার পথ দেখিয়ে থাকেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজকে তো ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে, সেই জন্য জনসেবার পথ মানে ব্রডকাস্টিং কিভাবে জনসেবার পথগুলো আমাদের দেখিয়েছে বা জনসেবায় তারা কিভাবে সাহায্য করেছে সেগুলোও কিন্তু জানাবো আজ, জানাচ্ছি ইনফ্যাক্ট। তো এখন তো ডিজিটাল প্রযুক্তির ভয়ঙ্কর অগ্রগতি হয়েছে, ফলে রেডিও টেলিভিশন আর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্প্রচার আরও সহজ হয়ে গেছে, আরও বিস্তৃত হয়েছে। FM রেডিও, ডিজিটাল টিভি আর ইন্টারনেট ভিত্তিক সম্প্রচার মানুষের তথ্য, বিনোদন এসবের প্রধান উৎস হয়ে গেছে। তবু একটা সময় তো বেতার ছিল সম্প্রচারের প্রথম মাধ্যম, আর জনসেবারও সম্প্রচারের মাধ্যমে জনসেবারও প্রথম মাধ্যম সেই সময়, এমনকি আজও। দুর্যোগ মোকাবিলায় বেতারের ভূমিকা কিন্তু সাংঘাতিক। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা জরুরি পরিস্থিতিতে বেতার মানুষের কাছে দ্রুত আর নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগের সময় সতর্ক বার্তা প্রচার করে মানুষের জীবন আর সম্পদ রক্ষায় আমাদের বেতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রচার গোটা ব্যাপারটাই না, একটা গণযোগাযোগ ব্যবস্থা তো, যার মাধ্যমে রেডিও, টেলিভিশন বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে একযোগে বহু মানুষের কাছে অনেক কিছু পৌঁছে দেওয়া যায়। তথ্য, শিক্ষা, বিনোদন সব পৌঁছে দেওয়া যায়। তো আমাদের দেশে জনসেবামূলক কাজে সম্প্রচার ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বরাবরই। দেশের বিভিন্ন ভাষা, সাংস্কৃতিক, ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে একটা যোগাযোগের সেতু তৈরি করে কিন্তু সম্প্রচার। আর জনসেবায় সম্প্রচারের গুরুত্ব ভারতীয় সরকারি সম্প্রচার মাধ্যম আকাশবাণী এবং দূরদর্শন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কল্যাণে নানান রকম অনুষ্ঠান করে আসছে। তার মধ্যে খবর রয়েছে, সরকারি ঘোষণা, শিক্ষামূলক অনুষ্ঠান, কৃষি, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য নানান অনুষ্ঠান, এই সমস্ত কিছু কিন্তু সম্প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আরও কথা বাকি রয়েছে আজকের দিনটাকে নিয়ে, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে একটি গান। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন ঠিক 6:38। আর এবার যেটা জানাবো, আজকে তো একটা বিশেষ দিন, আজ ভারতীয় সম্প্রচার দিবস বা ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে। তো এই বিশেষ দিনে ভারতীয় সম্প্রচার নিয়ে নানান কথা বলছি, যেটা শুরু হয়েছিল কিন্তু বেতার দিয়ে, তারপর আস্তে আস্তে আসে দূরদর্শন। তো দূরদর্শনে শিক্ষার প্রসারে দূরদর্শন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, শিক্ষামূলক অনুষ্ঠান, বিজ্ঞান ভিত্তিক আলোচনা। আজও কিন্তু একই জিনিস, এই ধরনের অনুষ্ঠান সবসময়ই হয়ে থাকে, ভাষা শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকম পাঠ্যক্রম ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করে। বিশেষ পরিস্থিতিতে দূর শিক্ষার ক্ষেত্রেও দূরদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর কৃষি গ্রামীণ উন্নয়নে অবদান ভীষণভাবে আছে দূরদর্শনে। যেমন কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সেচ ব্যবস্থা, আবহাওয়ার পূর্বাভাস, পশুপালন, সরকারি কৃষি প্রকল্প সম্পর্কে নিয়মিত অনুষ্ঠান প্রচার করা, এসব তথ্য কৃষকদের উৎপাদন বৃদ্ধি, আয় বাড়াতে সহায়তা করে। তার মানে কিন্তু সেই জনসেবার নানান পথই দেখিয়েছে আমাদের ব্রডকাস্টিং সিস্টেম আর কি, সেটা বেতার হোক, সেটা দূরদর্শন হোক বা ডিজিটাল মাধ্যম হোক। কিছুক্ষণের মধ্যেই আপনাকে একটু আগেই বলছিলাম যে আমাদের মধ্যে চলে আসবেন সম্পাদক ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং চেয়ারম্যান ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অম্বরীশ নাগ বিশ্বাস। হ্যাম রেডিওর ব্যাপারে তার সাথে অনেকবার আমরা কথা বলেছি, আবারও বলবো, কিন্তু এখন রয়েছে একটা গান, গানের পর তাকে নিয়ে ফিরছি। শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আপনাদের ঠিক যেভাবে কথা দিয়েছিলাম সেভাবেই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অম্বরীশ নাগবিশ্বাস, সম্পাদক ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং চেয়ারম্যান ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো প্রথমেই জানাই সুপ্রভাত। হ্যালো,
2: নমস্কার।
1: তো হ্যাম রেডিও নিয়ে তো আপনি অনেক বছর কাজ করছেন, কত বছর হতে চলল এতদিনে?
2: প্রায় 36 ইয়ার ধরে আমি এই হ্যাম রেডিও শখের বেতার নিয়ে মানব সেবায় কাজ করছি।
1: আচ্ছা, তো এমন কোনো ঘটনা কি মনে পড়ে কিছুদিন আগেই যেটা ঘটেছে, যে আপনি এই হ্যাম রেডিওর সাহায্যে ভীষণভাবে কোনো মানুষ যিনি বিপদে পড়ে আছেন তাকে সাহায্য করেছেন, এরকম কোনো একটা ঘটনা? অনেক ঘটনাই হয়তো ঘটেছে, কিন্তু কোনো একটা ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন এখন।
2: প্রথমেই ভারতীয় ব্রডকাস্টিং দিবসে FM রেইনবো শ্রোতাদেরকে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশনের পক্ষ থেকে বেতার তরঙ্গের মাধ্যমে শুভেচ্ছা আর ভালোবাসা। আমরা মানুষের সৃষ্ট এই বিজ্ঞান, এই বিজ্ঞানকে নিয়ে মানব সেবায় ব্রতী হয়েছি বহু বছর ধরে। শুধু একটা ঘটনা না, প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে মানব জীবনে। কোনোটা সংবাদপত্রে আসছে, কোনোটা আসছে না, কিন্তু অন্তত সপ্তাহে আমরা 15 থেকে 16 খানা এই ধরনের সমস্যা মানুষের সমাধান করছি, গর্বিত হিসেবে, গর্বিত বাঙালি, গর্বিত ভারতীয় হিসেবে। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে আমাদের মুর্শিদাবাদের থেকে, একটি জিয়াগঞ্জ থেকে একটি ফোন আসেন একজন কেন্দ্রীয় সরকারের একটি বৃদ্ধাশ্রম থেকে একজন সুপারিনটেন্ডেন্ট সাহেব ফোন করেন যে তার আশ্রমে একজন বৃদ্ধ মহিলা আছেন, তাকে সম্প্রতি বহরমপুর আদালত থেকে নির্দেশ দিয়েছে দ্রুততার সাথে তাকে বাড়ি ফেরানোর জন্য। তিনি ওই বৃদ্ধাশ্রমে 3 বছর আছেন, তার আগে অন্যান্য বিভিন্ন সরকারি হোমে ছিলেন তাকে বাড়ি পাঠানোর জন্য, কিন্তু ভদ্রমহিলা তার নিজের নাম বলতে পারছেন না এবং বৃদ্ধ সকলকে তিনি আশীর্বাদ করতেন, ভালোবাসতেন। এই হিসেবে বৃদ্ধাশ্রমে যারা কর্মী ইত্যাদি ছিলেন তারা তাকে করুণামাসী বলে ডাকতেন। এই করুণামাসীকে বাড়ি ফেরানোর জন্য কাতর আবেদন করলেন ওই সুপারিনটেন্ডেন্ট। আমাদের খুব ভালো লেগেছে যে একজন কর্মী তার কতটা মানবিক আবেদন থাকতে পারে। তিনি আমাদেরকে রেডিও তরঙ্গের মাধ্যমে আবেদন করলেন যে তার বাড়ি যদি খুঁজে পাওয়া যায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ রইব। আমরা ছাপিয়ে পড়লাম আমাদের এই শখের বেতার নিয়ে। আমরা হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের প্রতি কটা সদস্য প্রতি মুহূর্তে অ্যাক্টিভ থাকি। আমাদের একটা কিউআরটি টিম আছে, এই কিউআরটি টিম সবসময় মানুষের সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে আমরা আবেদন যখন জানাই তারাও ঝাঁপিয়ে পড়ে আমাদের সাথে মানব সেবার জন্য। এই ভদ্রমহিলার সাথে আমরা কিছুক্ষণ কথা বলি, এই কথা কিভাবে আমরা বার করি এই রেডিও তরঙ্গের মাধ্যমে, এর একটা কৌশল শ্রোতাদের যথার্থে একটু জানাচ্ছি। যেটা হচ্ছে প্রতিকটা মানুষ, যেমন আপনি বাংলা বলছেন, আমি বাংলা বলছি, যে ধরনের আপনাদের প্রোনাউন্সিয়েশন, আমি সত্যপুর রেলওয়ে পার্কে থাকি উত্তর চব্বিশ পরগনার, মালদার বাঙালি মানুষ যেভাবে বাংলা বলবে বাঁকুড়ার মানুষ ওই একই রকম বাংলা বলবে না,
1: প্রোনাউন্সিয়েশন
2: আলাদা হবে। ঠিক তেমনি ভারতবর্ষের প্রতিকটা রাজ্যে প্রতিকটা জেলার মানুষের কথার প্রোনাউন্সিয়েশন আলাদা হবে। এইটা ধরে বোঝাই হচ্ছে প্রথম কৌশল, প্রথম মেধা। এইটা নিয়েই আমরা সেই অঞ্চলের হ্যাম রেডিওর মানুষদের সাথে যোগাযোগ করি। হ্যাম রেডিও বিশ্বের প্রতি কটা প্রান্তে ছড়িয়ে আছে। প্রসঙ্গত হ্যাম রেডিও হচ্ছে ভারত সরকার তথা বিশ্বের যে কোনো সরকারের কাছ থেকে সেই দেশের সংশ্লিষ্ট নাগরিকরা দেশের সরকারের কাছে একটা পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে তারপরে লাইসেন্স নেয় এবং লাইসেন্সের ভিত্তিতে তারা বাড়িতে একটা রেডিও স্টেশন ইনস্টল করে, সেই রেডিও থেকে বিশ্বব্যাপী যোগাযোগ করতে পারে। যারা শ্রোতারা আপনাদের এই রেডিও শুনছেন ব্রডকাস্টিং ডেতে, তারা কেবল শুনতে পাচ্ছেন, তারা কথা বলতে পারছেন না। হ্যাম রেডিও অপারেটররা কথা বলতেও পারে, শুনতেও পারে। ভারতের ক্ষেত্রে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রক 12 বছরের ঊর্ধ্বে যে কোনো ভারতীয়কে একটা পরীক্ষার মাধ্যমে এই লাইসেন্স দিয়ে থাকে। আমরা এই রেডিও এই শখের বেতার নিয়ে মূলত গবেষণামূলক কাজ করার জন্য ভারত সরকার এই লাইসেন্সটা দিয়ে থাকে। আমরা এই গবেষণামূলক কাজের পাশাপাশি মানব সেবায় ব্রতী হয়েছি, কারণ এটা আমাদের বিবেকানন্দের দেশ, এটা মহাত্মা গান্ধীর দেশ। এই জন্য আমরা আরো বেশি ইন্সপায়ার মানুষের কাজ আমাদের কিছু করতে হবে মানুষের সৃষ্ট বিজ্ঞান নিয়ে। আমরা ঝাঁপিয়ে পড়লাম, আমরা উড়িষ্যার ভদ্রমহিলার উড়িষ্যাতে ভাষায় কথা বলছিলেন, উড়িয়া ভাষায় আমরা উড়িষ্যার কথা বললাম। আমরা খেয়াল করেছিলাম যে গঞ্জাম জেলার মানুষরা এই ধরনের প্রোনাউন্সিয়েশন করে থাকে। আমরা গঞ্জাম জেলাতে মনোনিবেশ করলাম, মনোনিবেশ করে আমরা সাফল্য পেলাম। অতীতে বহু ক্ষেত্রেই আমরা এই প্রোনাউন্সিয়েশন ধরে এগিয়ে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা বিদেশে, নেপালে দীপক যোশী থেকে শুরু করে আরো অনেক এরকম মানুষের প্রোনাউন্সিয়েশন দেখেই আমরা সাফল্যের শিখরে পৌঁছেছি। আমরা ইতিমধ্যে গর্বিত বাঙালি হিসেবে আমেরিকা থেকে বিশ্ব শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছি তিনবার। গত বছর আমরা পেয়েছি বেস্ট অ্যামেচার রেডিও হিরো অব দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড। এই মানব সেবার জন্যই আবার আমরা 2027 পেতে চলেছি ARRL আমেরিকান রেডিও লিগ থেকে বিশ্ব শ্রেষ্ঠ শিরোপা, এই মানব সেবার জন্যই এই রেডিও তরঙ্গের মাধ্যমে। তারপর ওই ভদ্রমহিলার বাড়ি খুঁজে আমরা যখন বার করি, তার তিন ছেলে কান্নায় ভেঙে পড়েন, তার মায়ের সাথে ভিডিও কলে কথাই বলতে পারছিলেন না, এমন তাদের আবেগ। এবং জানতে পারি ভদ্রমহিলার ছেলের থেকে যে রথের সময় ভদ্রমহিলার শাস্তি মারা গেছেন, মানে ভদ্র ছেলেটির বাবা মারা গেছেন ছোটবেলায়, তার মা ফুল বিক্রি করেই তাদের তিন ছেলেকে মানুষ করেন। এবং রথের সময় ফুল বিক্রিটা একটু বেশি হতো, তার জন্য ভদ্রমহিলা আরো তার সঙ্গীদের সাথে করে হাওড়া থেকে ফুল নিতে আসতেন। এই ফুল নিতে এসে হাওড়া স্টেশন পর্যন্ত তারা একসাথেই ছিলেন। হাওড়া স্টেশনে নেমে হঠাৎ এই ভদ্রমহিলা কোথায় চলে যায়, তারপর তাকে পায় না। তার ছেলে অনেকবার চলে এসছেন, বছরটা কম নয়, 10 বছর ধরে তার ছেলে খুঁজে বেরিয়েছেন তার মাকে। রথেই তাদের এই ছেড়ে গেছিল রথের কয়েকদিন আগে ফুল নিতে এসে তাদের এই হারিয়ে যাওয়ার ঘটনা। আমরা তাকে সৌভাগ্যক্রমে জগন্নাথ দেবের আশীর্বাদ, বিজ্ঞানের আশীর্বাদ, এই আমরা তাকে রথের মধ্যে সময় খুঁজে বার করতে পারলাম, তার ছেলের কাছে পৌঁছতে পারলাম। এক অভূতপূর্ব মানবের মানুষের সৃষ্ট বিজ্ঞান এবং তার প্রচার, এই প্রচার করেই যে মানুষের একটা এত ভালো কাজ করা যায় তা আমরা দেশের দৃষ্টান্ত এবং বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি বিবেকানন্দের এই মাটি, গান্ধীর এই মাটি থেকে। আমরা চাই এই বিজ্ঞানের আরো বেশি প্রসার, দেশের যুব সমাজ যেন এগিয়ে আসে এই বিজ্ঞান নিয়ে, যাতে আরো বেশি কাজ করে। রেডিও প্রাসঙ্গিক, রেডিও প্রাসঙ্গিক, রেডিও প্রাসঙ্গিক বারে বারে মানুষের বিপর্যয় প্রমাণ করে ছাড়ছে এই বিজ্ঞান, যে রেডিও আজও প্রাসঙ্গিক। যখন মানুষ বিপর্যয়ে পড়ে তখন রেডিও ছাড়া কোনো টাকা নাই, রেডিও সেভ লাইফ। তাই আমরা রেডিও এই বিজ্ঞান নিয়ে কাজ করে মানব সেবা করে গর্ব অনুভব করি। এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা দেশের যুব সমাজকে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি, যাতে দেশের যুব সমাজ আরো বেশি এগিয়ে আসে, দেশের প্রতিটা প্রান্তে প্রতিটা গ্রামে যেন এক

0: হ্যাম রেডিও স্টেশন তৈরি হয় যাতে বিপর্যয়ের সময় রেডিও কমিউনিকেশনটাই থাকা, কারণ এই কমিউনিকেশন ছাড়া হবে না। বিপর্যয়ের সময় লোকাল মানুষরাই হচ্ছে ত্রাতা, সেই লোকাল মানুষদেরকে আমরা এই বিজ্ঞান ভিত্তিক এই কমিউনিকেশন ব্যবস্থা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই বিশ্ব ব্রডকাস্টিং ডেতে আরো বেশি মানুষের কাছে আবেদন জানাচ্ছি অল ইন্ডিয়া রেডিও এফএম রেইনবো প্রচার তরঙ্গের মাধ্যমে যারা শুনছেন তারা সকলকে বলছি, আপনারা সকলেই আপনি বাড়িতে বসে গৃহবধূ হিসেবে যে কোনো পেশায় থাকুন, পেশার পাশাপাশি এটাকে একটা মানব সেবার নেশা করে তুলতে পারেন, যাতে আপনি গর্বিত ভারতীয় হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। আকাশবাণী রেইনবো এফএম রেইনবো সকল শ্রোতা বন্ধুদেরকে আজকের এই বিশেষ দিনে প্রণাম, এবং আপনারা এই বিষয়টা মানুষের কাছে তুলে ধরবেন, আপনার যে বাড়ির সন্তান তাকেও মানব সেবার জন্য এই বিজ্ঞান ভিত্তিক শখটা নিয়ে এগিয়ে আসার আবেদন করবেন, তাকে ইন্সপায়ার করবেন, তাতে ভবিষ্যতে আপনি সুরক্ষিত থাকবেন। সকলকে প্রণাম, ভালো থাকবেন, নমস্কার।
1: আপনিও ভালো থাকবেন, নমস্কার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: এতক্ষণ শুনছিলেন ভোরাই, আর ভোরাইতে আপনার সঙ্গে 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি। আজ ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডেতে সম্প্রচার নিয়ে, আমাদের ভারতীয় সম্প্রচারের নানান মাধ্যম নিয়ে নানান কথা হলো, বেতার নিয়ে, দূরদর্শন নিয়ে, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে। আর এখনকার যুগের তো এই তিনটেই হচ্ছে যোগাযোগ, মানে গণযোগাযোগের প্রধান ব্যবস্থা, আর জনসেবারও কিন্তু একটা বিরাট জায়গা এই তিনটেই, বিশেষ করে বেতার। হ্যাম রেডিওর কথা তো একটু আগেই শুনলেন, আর নাটক, চলচ্চিত্র, গান, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তথ্যচিত্র মানুষের বিনোদনের পাশাপাশি কিন্তু জ্ঞানও বাড়ায়। টিভি, রেডিও, ডিজিটাল মাধ্যম আজ মানুষের জীবনের তো একটা অবিচ্ছেদ্য অঙ্গ, আর এই জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠছে। প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে এই মাধ্যমগুলোর জনসেবামূলক ভূমিকা আরও বাড়বে, এটাই আশা রাখি, আরও শক্তিশালী হবে। আমি অরুণিমা এবার এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর, আর তারপর আপনার কাছে ফিরে আসছি সঙ্গে নিয়ে নমস্কার কলকাতা। শুনতে থাকুন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল উত্তর ম্যাসেডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। বিজেপির বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে ঘিরে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া উপযুক্ত নয়। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, এটি একটি গুরুতর সমস্যা এবং এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার যুব সমাজের আবেগ ও উদ্বেগের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং শিক্ষার্থীদের উত্থাপিত প্রতিটি বিষয় শুনতে এবং তার সমাধান করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও যুব সমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায় বহুজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। কেন্দ্রীয় সরকার প্রবীণ আইএএস আধিকারিক অনুরাগ জৈনকে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসেবে নিয়োগ করেছে। ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং গতকাল এক নির্দেশিকায় জানিয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই নিয়োগে অনুমোদন দিয়েছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি দুই জেলা সফরে যাচ্ছেন। মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছে তিনি কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রী

0: তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। ঝমঝমে বৃষ্টির সকালে গরম চায়ে দিন প্রথম চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা জমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন রেখে গেলাম একটা বৃষ্টি ভেজা গান রেনকোট মুভি থেকে, আর এই গানটা আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়, শুভা মুদগল আর গুলজারজির।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। এই বৃষ্টি ভেজা সকালে আমি অরুণিমা আপনার সঙ্গে রয়েছি, আর সময় এখন 7:14। দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে আজ ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে। রেডিও শুনুন, টিভি দেখুন, মোটমাট আমাদের সঙ্গে থাকুন আজ দিন জুড়ে। আরে দিনটাকে সেলিব্রেট করতে হবে তো। আচ্ছা, ভ্যানিলা আইসক্রিম কীরকম লাগে? আমাদের প্রায় প্রত্যেকেরই প্রথম আইসক্রিমের সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু ভ্যানিলা আইসক্রিম দিয়ে, বলুন। সেই বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি, বাড়ি যেখানেই হোক না কেন, স্কুলের সামনে ছোট্ট একটা বাটির মধ্যে যে ক্রিম কালারের আইসক্রিমটা পাওয়া যেত বা পাওয়া যায়, সেটা ভ্যানিলা আইসক্রিম। অদ্ভুত স্বাদ, মানে প্রথম স্বাদ ওটা নিয়েছি, তারপরে তো বাকিগুলো আস্তে আস্তে এসেছে পরপর, কিন্তু ওটার প্রতি অদ্ভুত একটা ভালোবাসা কিন্তু আজও রয়ে গেছে। আজকের দিনে তাই একটু হলেও ভ্যানিলা আইসক্রিম খান, তার কারণ আজ ভ্যানিলা আইসক্রিম ডে। আরও অনেক কিছু রয়েছে, কোন কোন সেলিব্রিটির জন্মদিন রয়েছে আজ সেটা জানাবো একটা গানের পর। আর যে গানটা আসতে চলেছে আপনার জন্য, সেই গানটা রূপম ইসলামের কণ্ঠে। শুনুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল,
5: হাওয়া অফিসের হালচাল। কি বলছে হাওয়া অফিস? 107 FM রেনবোয় আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর হাওয়া অফিসের হালচালে প্রথমেই জানাই আগামী 24 ঘন্টায় কি বলছে হাওয়া অফিস। মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টা জুড়েই। আর সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 82%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.0 মিলিমিটার। আর আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য আলাদা করে কোনো রকম সতর্কবার্তা নেই। তাহলে জানিয়ে দিলাম তো হাওয়া অফিসের হালচাল।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
5: আর হাওয়া অফিসের হালচালের পর আসতে চলেছে যে গানটা আপনার জন্য, সেটা শান আর শ্রেয়া ঘোষালের গাওয়া রিমঝিমে ধারাতে 107 FM রেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আপনাকে জানাই অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে সঙ্গে জানিয়ে দিই আপনি কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন। প্রথমেই জানাই আজ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্মদিন। আজ আপনার ভীষণ প্রিয় গায়ক হিমেশ রেশমিয়ার জন্মদিন। স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিন, অভিনেতা মোহন আগাসের জন্মদিন আর বিশিষ্ট লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ভাবতে পারছেন কী সব সাংঘাতিক মানুষের সঙ্গে, মানে এত গুণী মানুষের সঙ্গে আপনি নিজের জন্মদিন সেলিব্রেট করছেন, মানে আপনিও কিন্তু একজন সেলিব্রিটি। সত্যিই তাই। 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর হিমেশ রেশমিয়ার কথা যখন বললামই, তখন আজকে তো আবার ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে, একটা গান রয়েছে যে গানটা আমরা বারবার বাজাই, তবুও কিন্তু ভালো লাগে গানটা, কারণ গানটার মধ্যে যে লুকিয়ে রয়েছে রেডিও, মনকা রেডিও হিমেশ রেশমিয়ার কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 7:33। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে স্টুডিওতে বসে আমার কাশি কাশি আর যাচ্ছে না। যাই হোক, কাশির ফাঁকে ফাঁকেই কথা হবে, কাশির ফাঁকে ফাঁকেই গানও শোনানো যাবে। তো এইবার যেটা জানাবো সেটা হচ্ছে যে মেট্রো কিন্তু সকাল 6টা থেকেই চলবে, আর রাতেও বাড়লো পরিষেবার মেয়াদ। যাত্রী সুবিধে বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের, কবে থেকে পাওয়া যাবে ভাবছেন তো? অতিরিক্ত মেট্রো আগামী 27 জুলাই থেকে পাওয়া যাবে, আর কটা দিন মাত্র। যাত্রী সুবিধায় বড় সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, মেট্রো কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বেজায় খুশি আম জনতা। হ্যাঁ, আমিও প্রচণ্ড খুশি হয়েছি এটা জানার পর। ভোর 6টা থেকে মেট্রো চলাটা ভীষণই একটা ভালো ব্যাপার, যাদের ভোরবেলায় কোথাও না কোথাও যেতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হলো। আর এইবারে যেটা আসতে চলেছে আপনার জন্য একটা গান, সেই গানটা তিমির বিশ্বাসের কণ্ঠে, ফিরছি গানের পর। শুনতে থাকুন 107 FM রেইনবো, আর সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু গান মিলান্তিতে গানের রিকোয়েস্টও করতে পারেন 9903653992 এই নাম্বারে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

শহরের ইতিকথা। এই কলকাতা শহরের মধ্যে লুকিয়ে আছে আরেকটা কলকাতা, পুরনো কলকাতা। সেই পুরনো কলকাতাকেই খোঁজার চেষ্টা করি শহরের ইতিকথায় আমরা। নমস্কার কলকাতায়, 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর কলকাতার প্রথম রেডিও স্টেশন সেটা নিয়ে জানতে ইচ্ছা করছে? তবে বেতার, বেতার নিয়ে আমাদের দেশে সর্বপ্রথম সফলভাবে সম্প্রচার প্রদর্শনী করেছিলেন খ্যাতনামা বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু কলকাতার টাউন হলে, সেই 1895 সালে। কিন্তু সেটা ছিল নেহাতি পরীক্ষা নিরীক্ষা, কোনো নিয়মিত সম্প্রচার নয়। সেটা শুরু হয়েছিল আমাদের দেশে আরও 27 বছর পর, 1923 সালের জুন মাসে বোম্বেতে, এখনকার মুম্বাইতে। কিছু উৎসাহী লোকজন আর কি, তারা বোম্বে প্রেসিডেন্সি রেডিও ক্লাব গড়ে তোলে, আর এটা প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়। এটা ছিল পুরোপুরি মানে একদম বেসরকারি উদ্যোগ। এর মাত্র কয়েক মাস পরে নভেম্বরে ক্যালকাটা রেডিও ক্লাবের পরিচালনায় প্রথম কলকাতায় বেতার সম্প্রচার শুরু হয়। ইংল্যান্ডের মার্কনি কোম্পানি এই সম্প্রচারের জন্য তাদের একটা ট্রান্সমিটার ধার দিয়েছিল। এরপর 1924 সালে ম্যাড্রাসে, বর্তমান চেন্নাইতে, মাদ্রাজ রেডিও ক্লাব বেতার ব্যবস্থা চালু হয়। প্রতিদিন মাত্র কয়েক ঘন্টার অনুষ্ঠান সবাই প্রচার করত। এগুলো সবই কিন্তু ছিল শখের উদ্যোগ, এর মধ্যে কোনো পেশাদার ব্যাপারটা কিন্তু ছিল না। এরপর 1925 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বিজ্ঞান কলেজের অধ্যাপক ডক্টর শিশির কুমার মিত্র পদার্থবিজ্ঞান বিভাগের একটা, তাদের যে ডিপার্টমেন্টটা ছিল, তাদের ঘরে ছোট ট্রান্সমিটার বসিয়ে রেডিও সম্প্রচার শুরু করেন। এখান থেকে গান, বাজনা, বক্তৃতা এইসব প্রচারিত হতো। এরপর আরও কিছু ছোট ছোট বেতার কেন্দ্র আমাদের শহরে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু সেগুলো সবই মানে বেসরকারি বিচ্ছিন্ন উদ্যোগ ছিল। তারপর 1927 সালের 23শে জুলাই ভারতের বেতার সম্প্রচারের ইতিহাসে এক স্বর্ণ উজ্জ্বল দিন। ওই দিন মুম্বাইতে ভারতের প্রথম সংগঠিত বেতার কেন্দ্রের উদ্বোধন হয় তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড আরউইনের হাত দিয়ে। এই কারণে ভারতে সংগঠিত বেতার ব্যবস্থা প্রবর্তনের তারিখ হিসেবে আজকের দিনটা 23শে জুলাইকেই পালন করা হয় ভারতীয় সম্প্রচার দিবস হিসেবে। কিন্তু তখনও অল ইন্ডিয়া রেডিও নামটা আসেনি, তবে এই IBCকে অল ইন্ডিয়া রেডিওর পূর্বসূরি বলা যায়। মুম্বাই রেডিও স্টেশন চালু হওয়ার মাত্র এক মাস পরেই 26শে অগস্ট ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্র কলকাতাতেই শুরু হয়। তখন রেডিও কার্যালয়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না, ভাড়া নেওয়া হয়েছিল ডালহৌসি স্কোয়ারের পশ্চিমে এক

নম্বর গার্স্টিন প্লেসের বাড়িটা, সেটা নিয়ে অনেক ভূতের গল্প তো শুনেছেন। আর তখন সেই সময় মাসিক ভাড়া ছিল 800 টাকা, ভাবা যায়। রেডিওর অনুষ্ঠানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা ট্রান্সমিটারের দরকার, তাই টালা পার্কের কাছে কাশীপুরে কিছু জায়গা লিজ নিয়ে সেখানে বসানো হয়েছিল 1.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার, যা সবচেয়ে পুরনো প্রযুক্তি ভালভের দ্বারা বানানো। তখন কলকাতা বেতার কেন্দ্রের ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন সিসি ওয়ালিক। ভারতীয় অনুষ্ঠানের পরিচালক হিসেবে এসেছিলেন বিশিষ্ট ক্যারিওনেট বাদক নৃপেন্দ্রনাথ মজুমদার। 1930 সালে 1 এপ্রিল বেতার সম্প্রচারের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের ব্রিটিশ সরকারের হাতে চলে আসে। নতুন করে নাম দেওয়া হয় ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস, মানে ISBS, কিন্তু সেটা অল্পদিনই টিকে ছিল। 1932 সালের 5ই মে পাকাপাকিভাবে বেতার কেন্দ্রগুলো চালু রাখার কথা ঘোষণা করা হয়। 1935 সালে ভারতীয় বেতারের প্রথম কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং পদে কার্যভার গ্রহণ করেন, বিবিসি থেকে এসেছিলেন, তার নাম হচ্ছে লায়োলেন ফিল্ডেন। তিনি 1936 সালের 1 জানুয়ারি ভারতের রেডিও সম্প্রচারের সদর দপ্তর দিল্লিতে নিয়ে গেলেন। ওই বছরই 8ই জুন তারিখে ISBS নামের পরিবর্তন হয়ে অল ইন্ডিয়া রেডিও শুরু হয়, তবে আকাশবাণী নামটা দেওয়া হয় স্বাধীনতার পরে। 1957 সালের 1 এপ্রিলে নামটা দেওয়া হয়েছিল। অনেকের মতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইনে আকাশবাণী নামের বীজ সুপ্ত অবস্থায় ছিল। কবিতাটার লাইন হল, ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী। 1938 সালে এই কবিতাটি তিনি ডাকযোগে কলকাতা বেতার কেন্দ্রে পাঠিয়েছিলেন। এরকম একটা বিরাট ইতিহাস ছোট্ট করে বললাম শহরের ইতিকথায়। শহরের ইতিকথা এইসবই শোনায়, আর শহরের ইতিকথার পর আসতে চলেছে পরপর 3টে গান। 3 একে 3 গানের হ্যাট্রিকে প্রথম গান শুভঙ্কর ভাস্করের কণ্ঠে, তারপরের গান রূপম ইসলামের কণ্ঠে, আর একেবারে শেষে রূপঙ্করের গাওয়া আজ শ্রাবণের বাতাস বুকে। শুনতে থাকুন 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আর সময় হয়ে গেছে পরের ঘন্টার দিকে এগোনোর। পরের ঘন্টায় নমস্কার কলকাতায় অনেক কিছু আছে কিন্তু আপনার জন্য। আপনি মেসেজ করতে পারবেন টপিকে, সেই সঙ্গে সঙ্গে গান মিলান দিতে গানের রিকোয়েস্টও পাঠাতে পারবেন, আর ফুড ফান্ডায় আপনাকে জানিয়ে দেবো ইজি ব্রেকফাস্ট রেসিপি। ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল, যাই হোক সেইটা এখন পরিষ্কার করছি না, মোটামুটি আপনি অপেক্ষায় থাকুন আর শুনতে থাকুন 107 FM রেইনবো। আর এই যে বৃষ্টি, এই প্রচণ্ড বর্ষা, স্কিনে আসছে নানান সমস্যা। একটা কথাই বলি, সেটা হচ্ছে স্কিনটাকে পরিষ্কার রাখুন। বর্ষায় যে আমাদের ত্বক পড়ে না সেটা কিন্তু নয়, বিশেষজ্ঞরা বলছেন বর্ষাতে নাকি আকাশ মেঘলা থাকলেও আমাদের স্কিন ভীষণভাবে পুড়ে যেতে পারে। তাই ওই ক্লেন্সিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের সঙ্গে সঙ্গে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগান। আর কথা বলছি না, শুনতে থাকুন।
3: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের লক্ষ্যকে একটি জন আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমস্ত সংস্কারের মূল উদ্দেশ্য নাগরিকদের কল্যাণের জন্য হওয়া উচিত এবং মানুষের চাহিদাকে মাথায় রেখেই শাসন সংক্রান্ত উদ্যোগগুলি প্রণয়ন করা প্রয়োজন। বিকশিত ভারত উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসাবে গ্রামীণ উন্নয়ন, কৃষি, সমাজকল্যাণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী মন্তব্য করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ফিলিপিন্সের ম্যানিলায় কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন। যৌথ বিবৃতিতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এক মুক্ত, অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাতসামি জানিয়েছেন, শিল্প শিক্ষা জগতে ব্যক্তিত্বদের দ্বারা চালিত সংগঠন ভারত 6G অ্যালায়েন্সের সদস্য সংখ্যা বেড়ে বর্তমানে 90 দাঁড়িয়েছে। 6G প্রযুক্তি স্পেকট্রাম অ্যাপ্লিকেশন ও ব্যবহারের ক্ষেত্রে এবং আয়ের উৎসের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে 7টি কার্যকরী বিভাগ কাজ করে এই সংগঠন। দীর্ঘ প্রায় 7 মাস বন্ধ থাকার পর হাওড়ার বালির মহাদেব জুট মিল আগামী 25 জুলাই খুলতে চলেছে। নিউ সেক্রেটারি গতকাল শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের পৌরোহিত্যে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সিএসসির মতন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাও প্রতি মাসে গ্রাহকদের বাড়িতে বিদ্যুতের বিল পাঠাবে। আগামী বছর জানুয়ারি থেকে ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসিক বিল কার্যকর হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সকাল 9টায়।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: সকাল সকাল কানে মন্ত্র দিতে চলে এসেছি 107 FM রেনবো নমস্কার কলকাতায়। মর্নিং মন্ত্রা দেব আমি অরুণিমা। এখন বাজে 8:08 হয়ে বেশ কিছু সেকেন্ড, নয়ের দিকে যাচ্ছে। তো এইবার যেটা জানাতে চাই সেটা হচ্ছে, আপনি কি বড্ড ভালো মানুষ, নাইস ম্যান বা নাইস ওম্যান? যারা হয় তাদের কিন্তু জীবনে প্রচুর ধাক্কা খেতে হয় আর প্রচুর কষ্টের জীবন হয় তাদের। মাথাটা খাটান, নাইস হন, অসুবিধে নেই, ভদ্র, কাউকে খারাপ কথা বলতে পারেন না। আপনাকে 4 বাজে কথা বলে গেলে আপনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে বা মনটা খারাপ হয়ে যায়, মুষড়ে পড়েন, সারাটা দিন খারাপ হয়ে যায়, কিন্তু উত্তরটা দিতে পারেন না। উত্তর দেওয়ারই যুগ, আপনি যদি ঠিকঠাক উত্তর দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনাকে আর কেউ ঘাঁটাচ্ছে না। কিন্তু আপনি যেটা পারেন না তো পারেন না, যেটা পারবেন বা পারতে পারেন সেই বুদ্ধিটা আপনাকে আমি দিতে পারি। আপনি যদি সবসময় মানে আপনি খুব ভালো বউ, বাড়ির ভোর 6 ওঠেন, রাত্রির 1 ঘুমোতে যান, এর মধ্যে সব কিছু আছে, সংসারের কাজ আছে, নিজের কাজ আছে, হয়তো চাকরি করেন বা অন্য কিছু কাজ করেন, সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের হোমওয়ার্ক আছে, তাদের স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, শাশুড়িকে শ্বশুরকে চা দেওয়া, খাবার দেওয়া, হাজবেন্ডের নানান রকম ফাই পরমাস খাটা, এই সমস্ত কিছুর পরে আপনার নিজের জন্য একটু সময় তো থাকেই না, উল্টে আপনাকে শুনতে হয় কি আর করো, এমন কি করো, এ তো সবাই করে। তো আপনাকে একটা কথা বলি, আপনি না একদম বসে বসে এইসব কথা শুনে মুষড়ে পড়বেন না, মন খারাপ করবেন না, কারণ মন খারাপ একটা অসুখ, সেই অসুখ মানুষকে খুব খারাপ দিকে নিয়ে যায়। আপনার নিজের একটা সার্কেল তৈরি করুন না, আর এখন তো হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুকে স্কুলের বন্ধুদের খুঁজে খুঁজে বার করুন বা কলেজের বন্ধুদের, তার মধ্যে বেশ কয়েকজন যারা ডাকাবুকো, মানুষের মুখের ওপর যা তা বলে দিতে পারে, যারা সেই রকম বন্ধুদের সাথে একটু যোগাযোগটা বাড়ান। যখনই আপনার সাথে একটু বেশি রকমের মানে বদমাইশি শুরু হবে তখন এদের সঙ্গে দেখা করুন, এদের সঙ্গে আড্ডা দিন, দেখবেন মনে জোর ফিরে আসছে। আর এদেরকে মাঝে মাঝে বাড়িতে ডাকতেই পারেন, আরে ছেলের বন্ধু থাকতে পারে, বৌমার বন্ধু থাকতে পারে না, এদেরকে বাড়িতে ডেকে চাটা খাওয়ান, শাশুড়ির সাথে আলাপ করিয়ে দিন, হাজবেন্ড যদি খুব জ্বালাময় হয় তার সঙ্গেও আলাপ করিয়ে দিন, তারপর দেখুন আসল খেলা। নিজের জায়গাটা শক্ত রাখবেন, নিজে কখনো হারবেন না, নিজের কাজ করবেন, আর সবসময় সব কাজ সবার জন্য করে দেবেন না, হ্যাঁ, সবাই নিজের কাজ নিজেই করতো আপনি বাড়িতে আসার আগে। এ তো গেল বৌদিদের কথা, এবার দাদাদের কথায় আসি। আপনারা যেটা করবেন, বাড়িতে তো স্যান্ডউইচ হচ্ছেন, একদিকে মা একদিকে বউ, সেটা বুঝতে পারছি, তাছাড়া অফিসেও কলিগরা নানান রকম পলিটিক্স করছে, সেসব নিয়েও আপনি একেবারে জেরবার। আপনাকেও বলছি নিজের বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, এটা কিন্তু খুব জরুরি, নিজের বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখাটা। আর যখন দেখবেন যে বাড়িতে প্রচুর চাপ আসছে আর কি, অনেক সময় এমন হয়, আমার এক বন্ধুকে আমি চিনতাম, সে প্রচুর টাকা মাইনে পায়, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি, কিন্তু তার বাড়ি থেকে বেরোনোর সময় তার হাত খরচ ছিল 10 টাকা। আমি তো শুনে চমকে গেছি, আমি বললাম সে কি রে 10 টাকা নিয়ে অফিসে যাস? বললো হ্যাঁ, বাস ভাড়া আর কি, মানে তাকে তার বউ বাস ভাড়াই দিত। আমি তার বউকে যখন জিজ্ঞেস করেছিলাম তুই শুধু বাস ভাড়া দিয়ে লোকটাকে পাঠাস, কিছু একটা বিপদ আপদ হলে, বলে চুপ কর তো, সারা দিন স্মোক করে, বেশ করেছি 10 টাকা দিয়ে পাঠাই, বাস ভাড়াটাই দিই, টিফিনটা তো ব্যাগেই ভরা থাকে, মানে পুরো স্যালারিটা। ভদ্রমহিলা নিজের সুন্দর সুন্দর শাড়ি কেনা, বন্ধুদের সাথে পার্টি করা, এইসবে খরচ করছেন, আর ভদ্রলোক মাত্র 10টি টাকা নিয়ে সারা দিন খেটে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে বলি, আপনার যখনই না স্যালারি একটু বাড়বে টাড়বে বা বাইরে কোনো কাজ করে বেশ কিছু টাকা পাবেন, সেটা কিন্তু আলাদা রাখবেন, পুরোটা দিতে যাবেন না, একবার তো দিয়ে ফেলেইছেন, কাজেই এই লুপ থেকে আপনি

বেরোতে পারবেন না, আপনাকে দিতে হবেই খানিকটা হলেও। তো এক্সট্রা যেটা সেটা আপনার কাছে রাখা শুরু করুন। আর মাঝে মাঝে, জানি না এটা পারবেন কি না, এটা বেশ অসভ্যতা, তবুও চেষ্টা করে দেখুন যদি পারেন, সেটা হচ্ছে ঘরোয়া পার্টি টার্টিতে না যখন বন্ধুবান্ধবরা আসবে, তখন কোনো একটা বন্ধুর কাছে সবার সামনে, বউ রয়েছে এই সময়ে, বলবেন যে ভাই আমাকে একটু 500 টাকা ধার দিবি। তখন সে যদি চমকে তাকায়, বলবেন যে আসলে কি বলতো, আমার তো হাতে একদম টাকা থাকে না, আমি তো পুরো বউয়ের ভরসায় রয়েছি, আমার বউ একদম সাক্ষাৎ মা লক্ষ্মী, এইটা বলুন। তারপরে কি হবে আমি জানি না, কিন্তু কিছুটা হলেও আপনার সমস্যার সুরাহা হতে পারে, এটা আমি বলতে পারি। মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র, এরকম সাংঘাতিক মন্ত্রা দেওয়ার পরে একটা ভালো গান শোনাবো না, হতেই পারে না। আজকে বৃষ্টির দিন, আর এই গানটার মতো অ্যাপ্রোপ্রিয়েট গান তো হতেই পারে না বৃষ্টিতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:18 হয়ে গিয়েছে আর এইবার আপনাকে আমি টপিকটা বলবো অবশ্যই। আর টপিক বলতে গিয়ে শুরুতেই বলি, আজকে তো একটা বিশেষ দিন, আজ ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে, তো টপিকটা সেটার সঙ্গেই জুড়ে রয়েছে। ব্রডকাস্টিংয়ের মধ্যে যেরকম আমাদের রেডিও পড়ে, সেরকম টেলিভিশনও পড়ে, সেরকম ডিজিটাল মাধ্যমও পড়ে। তো আমাদের ছোটবেলায় টেলিভিশন নেই তো, এত এত চ্যানেল ছিল না, তো এত এত চ্যানেল ছিল না যেই সময়, সেই সময় বিশেষ কয়েকটা অনুষ্ঠান দেখার জন্য আমাদের সারা সপ্তাহ ধরে প্রচুর পরিশ্রম করতে হতো। আবার অনেকে ওই বিশেষ অনুষ্ঠানটা দেখার জন্যেও পরিশ্রম করত। তো সেই রকম কোনো একটা বিশেষ অনুষ্ঠান আপনার জীবনেও ছিল কি? যেমন ধরুন চিত্রহার, যেমন ধরুন জনি সোকো অ্যান্ড হিজ ফ্লাইং রোবট, কিংবা রোববারে যে সিরিয়ালগুলো হতো সেই সিরিয়ালগুলো, যাই হোক না কেন সেটা একটু জানান আমাকে। আর জানানোর সঙ্গে সঙ্গে জানান কোন অনুষ্ঠান এবং সেটা দেখার জন্য আপনাকে সপ্তাহ জুড়ে কী পরিশ্রম করতে হতো, বা বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য আপনি কী পরিশ্রম করেছিলেন। আমি একটা ছোট্ট কথা বলি, আমি যখন বেশ ছোট আর কি, তখন আমাদের বাড়িতে একটা সাদা কালো টিভি ছিল, তল্লাটে কারুর নেই, তো আমার ঠাকুমার ঘরে সেই টিভিটা থাকতো। সেই টিভিতে চিত্রহার দেখার জন্য আমাদের পাড়ার একটি ছেলেকে দেখেছিলাম সুপুরি গাছ বেয়ে দোতলার ব্যালকনিতে উঠে সে চিত্রহার দেখছে। ভাবতে পারেন কী প্রচণ্ড পরিশ্রম। তখন আমি ক্লাস 2 বা 3 পড়ি, ছেলেটি একটু বড় হবে, ক্লাস 6-7 পড়ে, কী অবস্থা। এরকম অনেক স্মৃতি আপনারও মনে আসছে, সেই সব মনে আসা স্মৃতিগুলোকে জুড়ে নিয়ে চলে আসুন 9903653992। আর খুব মিষ্টি একটা গান এবার আপনার জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি এই ঝমঝমে বৃষ্টির সকালে। আর প্রথম মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে উৎপল মাইতি বেহালা থেকে, লিখেছে নমস্কার কলকাতা উইথ অরুণিমা দি, ব্রডকাস্টিং ডেতে শুনলাম জনসেবা নিয়ে অনুষ্ঠান আর সাথে অনেক তথ্য জানলাম, সাথে মনের ডায়েরিতে লিখে রাখলাম। আজকের ভোরাই তোমার মতোই খুবই স্মার্ট অনুষ্ঠান হয়েছে, আজকের মন্ত্রটা বাস্তব, চুপ থাকা মানেই বোকা, এই দুর্বলতা না কাটাতে পারলে আজকের দিনে পদে পদে খুব বিপদ। এখন সবাই সুযোগ খোঁজে আর তোমার দুর্বলতা যতই কাছের মানুষ হোক বলতে নেই, বললে কি হবে, নিশ্চয়ই বলতে হবে না। বিষয় বলি, চিত্রহার আর জনি সোকো ফ্লাইং রোবট, এই দুটো ছিল খুবই প্রিয়। পড়া বলো আর বাবা যত কাজ দিত, মানে 6G স্পিডে করে ফেলতাম, হাত মুখ ধুয়ে গুছিয়ে টিভির সামনে বসে পড়তাম সময় মতো, সত্যি তাই, মানে এই দুটোর জন্য যে কি কষ্ট করেছি বলার না। উৎপল মাইতির মেসেজ ছিল এটা। তার পরে আরও বেশ কিছু

0: মেসেজ এসছে, কিন্তু এখন নেব একটা, না আগে গানটা শুনিয়ে দেব ভেবেছিলাম, কিন্তু ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকের ওপারেই গানটা শোনাবো। আর এখন যে মেসেজটা পড়বো সেটা সৌভিক সরকার ফ্রম কসবাহালতু লিখেছে, সুপ্রভাত দিদি, আজ ভোরাই খুব সুন্দর ছিল আর মর্নিং মন্ত্র দারুণ ছিল। নিজের জায়গা শক্ত করা দরকার এবং নিজের বন্ধুদের সাথে যোগাযোগ রাখা উচিত দিদি। টপিকে বলি, রবিবার শক্তিমান হতো ও শনিবার সিনেমা দেখার জন্য সারা সপ্তাহ ভালো করে পড়াশুনো করতাম, দুষ্টুমি করতাম না, এমনকি ঘরের ও বাইরের কিছু কাজ করে দিতাম, বাইরে থেকে জিনিসপত্র এনে দিতাম, তবেই সিনেমা দেখতে পেতাম, তাও কম দেখতে দিত, সত্যি তাই, কি কম। আর এখন আমাদের বাচ্চাদের স্ক্রিন টাইমই স্ক্রিন টাইম, হাতে একটা করে মোবাইল, তার বয়স 10 হোক বা 18-19 যাই হোক না কেন। আর তারপরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে লিখেছে, শুভ সকাল, কোনো সিরিয়াল নয়, মোহনবাগান আর কসমস দলের খেলা দেখার জন্য পরিশ্রম করেছিলাম, তখন গ্রামে কারুর বাড়িতে টিভি নেই, সেই সময় কলকাতায় পেলে আসবে, উরি বাবা সে তো বহু আগে, ওই খেলা দেখার জন্য ব্যানার্জি বাড়িতে টিভি এসেছিল, খেলা দেখতে যাবার জন্য যে কাজ আমার দুপুরে করার কথা ছিল সেই কাজ সারা সকাল থেকে সেরে রাখি, তারপর যখন দুপুরে খেলা দেখতে গিয়েছি ব্যানার্জি বাড়িতে তিল ধারণের জায়গা নেই, গেট বন্ধ, অবশেষে সুপুরি গাছ বেয়ে পাঁচিলের ওপর বসে বারান্দায় লাগানো টিভিতে পেলের খেলা দেখেছিলাম, এমন পরিশ্রম করে। মাধাই দাস বহুর ঘোষপাড়া থেকে, সত্যি তাই, মানুষ যে একটা সময় কত কষ্ট করেছে টিভি দেখার জন্য ভাবা যায় না। তারপরের মেসেজ লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছে, তখন আমি ছেলেবেলা পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে টিভি দেখতে যেতাম, পরে পাড়ায় টিভি বাড়ল, সেই জন্য বাড়িতে বিকেলে ফুটবল খেলা দেখতে যেতাম, আরও পরে আমাদের একটি সাদা কালো টিভি কেনা হলো, সেই সময় ইউগ বলে একটা স্বাধীনতা যুদ্ধের গল্প নিয়ে সিরিয়াল হতো, খুব ভালো লাগতো, আমাদের বাড়িতে লোকে ভরে থাকতো কারণ আমাদের ব্যাটারি ছিল, তারপর মহাভারত কৃষ্ণ তখন দেখতাম। তো ঝট করে কিরম একটা ছোটোবেলায় ফেরা গেল, তাই না? এটাই আমি চাইছিলাম। আর এখন ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, আর ব্রেকের ওপারে আপনার জন্য যে গানটা আসতে চলেছে, আচ্ছা রথের মেলা চলছে, মেলার গান শোনাবো না, এটা হতে পারে?
1: সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। 8:38, মানে সময় কীভাবে দৌড়চ্ছে ভাবুন। এইবার আপনাকে যেটা জানাবো, সমুদ্রে নজরদারির পরিধি বৃদ্ধি করার জন্য, মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য ট্রলারে ট্রান্সপন্ডার বসাচ্ছে রাজ্য সরকার।

MSS ট্রান্সপন্ডার মেশিন বসানোর উপর জোর দিয়েছে মৎস্য দপ্তর। আর ট্রান্সপন্ডার হলো ওয়্যারলেস ট্র্যাকিং ডিভাইস, যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সমুদ্রে যাওয়া ট্রলারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। ট্রলারে বসানো এই যন্ত্রের মাধ্যমে মৎস্যজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হবে। তাহলে কোনো মৎস্যজীবী যদি বিপদে পড়ে, তখনই কিন্তু সেটা লক্ষ্য করা যাবে এবং ব্যবস্থা নেওয়া যাবে।

0: আর 107 FM রেনবো নমস্কার কলকাতায়, এখন আসতে চলেছে একটা নতুন গান সাইয়া। আর এই গানটা গেয়েছেন অরুণিতা কাঞ্জিলাল এবং আরমান খান। শুনতে থাকুন 107 FM রেনবোয়ে।
1: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো।

0: হতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আর ঝমঝমে বৃষ্টির সকালে আপনার মেসেজ হাতে নিয়ে বসে আছি। এই যে মেসেজটা পড়ব, এটা পাঠিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। উনি লিখেছেন, সুপ্রভাত আরজি অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ বৃষ্টির স্নাত শুভেচ্ছা জানাই। আপনাকেও শুভেচ্ছা জানালাম। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, অসাধারণ। আগে রবিবারে সিনেমা ও রামায়ণ সিরিয়াল দেখার জন্য আগ্রহে টিভির সামনে বসে অপেক্ষা করে বসে থাকতাম। ঠিক যেই সময় বাড়ির মানুষ আমাকে বাজারের ব্যাগটা ধরিয়ে দিত, জানেন, তাড়াতাড়ি কোনো রকমে দৌড়ে বাজার থেকে এসে টিভির সামনে বসে পড়তাম। সেই স্মৃতি সত্যি এক মধুর নস্টালজিয়া। আজ ভোরাইয়ে ভারতে জাতীয় ও সম্প্রচার দিবসে জনসেবা নিয়ে অনেক তথ্য আলোচনা ও ইতিহাস ও সম্প্রচারের ক্ষেত্রে রেডিওর প্রভাব নিয়ে বিশেষজ্ঞ মহাশয়ের অসাধারণ সংযোজন ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম। অসাধারণ উপস্থাপনা, প্রণাম আকাশবাণী। খুবই ভালো ও সুস্থ থাকবেন আমার প্রিয় আরজে দিদিভাই। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এই মেসেজটা পাঠিয়েছেন। আপনিও খুব ভালো থাকবেন। আর এর পরে যার মেসেজ পড়ব, সে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ। লিখেছেন, সেকেন্ড দিন ভেরি নাইস রেনি মর্নিং অ্যান্ড মর্নিং মন্ত্র। এই উইকে দুটি অনুষ্ঠান করবার জন্য আপনাকে থ্যাংকস। ভেরি নাইস টপিক টু। আমি উইকলি টিভিতে সিনেমা দেখার জন্য যাদের বাড়িতে টিভি ছিল তাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম। উনি গান মিলান্তিতে একটা গান শুনতে চেয়েছেন, সেটা চেষ্টা করব নিশ্চয়ই শোনানোর। আর এর পরে শাওন বারাসাত থেকে লিখেছে, সারা সপ্তাহে টিভি দেখতাম না, রোববার সকালে হিন্দি গানের অনুষ্ঠান রঙ্গোলি আর দুপুরে শক্তিমান দেখার জন্য। সত্যি এই যে কষ্টগুলো আমাদের করতে হতো, আজকালকার বাচ্চারা ভাবতেই পারবে না। তখন বাড়িতে সাদা কালো টিভি ছিল, এরপর কালার টেলিভিশন কেনার পরেও বহুদিন সেই রুটিন চলছিল। তারপর বাড়িতে কেবল লাইনও এলো, সারাদিন টিভি দেখতাম না, সন্ধেবেলা টম অ্যান্ড জেরি দেখার জন্য। সেসব আলাদাই কষ্টের দিন, এই ওটিটির যুগের ছেলেমেয়েরা আর কি করে বুঝবে। সত্যি শাওন, সে যে কী কষ্টের দিন ছিল আমাদের, কিন্তু দেখো কষ্টের মধ্যেও কত আনন্দ ছিল। সেই অনুষ্ঠানগুলোর নাম আজও মনে আছে আমাদের। এরপর সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন, অরুণিমা গুড মর্নিং, রেডিওতে বিনাকা গীতমালা এবং টিভিতে সুপারহিট মুকাবলা অনুষ্ঠানের জন্য আমি উন্মুখ থাকতাম। একদম বলেছেন, ঠিক বলেছেন, মানে সুপারহিট মুকাবলা দেখার জন্য কত পরিশ্রম যে করেছি, কী না করেছি, মানে চারবার তিনতলা থেকে একতলা দৌড়ে দৌড়ে জিনিস নিয়ে আসা, জিনিস পৌঁছে দেওয়া, তারপরে যখন যা ছোটোখাটো ফাই ফরমাস সবই খেটে দিতাম শুধুমাত্র সুপারহিট মোকাবলা। আর অবশ্যই বিনাকা গীতমালা, ওটা তো চুপি চুপি রেডিওটা নিয়ে বসতাম আর কি, রেডিওটা নিয়ে বসে চুপচাপ শুনতাম, ওটা খুব একটা কেউ টের পেত না। অনেক পুরনো কথা মনে পড়ছে, নস্টালজিক হয়ে যাচ্ছি। তবে এখন যে গানটা শোনাতে চলেছি সেটা বেহালা থেকে উৎপল মাইতি আমাকে রিকোয়েস্ট করেছে গান মিলান্তিতে, ইমন চক্রবর্তীর গাওয়া মনের মতো পাগল পেলাম না। এই গানটা শুনুন, ফিরছি গানের পর।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফুড ফান্ডা,
4: আজকে ফুড ফান্ডাটা দিতে একটু দেরি হয়ে গেল, 8:52 হয়ে গিয়েছে। আসলে আজকে এমন একটা বৃষ্টির দিন, না বৃষ্টির দিন বললেই সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। তখন তো যখন তখন রেনি ডে হয়ে যেত স্কুলে, আপনারও নিশ্চয়ই হতো। আর রেনি ডে মানেই তেলে ভাজা খাওয়া, সকালবেলা ছোলে ভাটুরে, উফ বাবা অসাধারণ। আমাদের স্কুলের সামনেটায় পাওয়া যেত না, কিন্তু যদি রেনি ডে হয়ে যেত, আমি জানি কোনো মতে যদি আমি যশোর রোডে এসে পৌঁছে যেতে পারি, তাহলে যশোর রোডের মোড়ে একটা ছোলে ভাটুরে হতো, সেটা অসাধারণ খেতে। তো সেই ছোলে ভাটুরের ফর্মুলাটাই আপনাকে বলবো, মানে রেসিপিটাই আপনাকে বলবো কীভাবে বানাবেন। সেদ্ধ কাবলি ছোলা আগে তো ভিজিয়ে রাখবেন, তারপর সেদ্ধ করে নেবেন 2 কাপ, পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা, আর ছোলে মশালা পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আছে, আপনি আপনার পছন্দ মতো কিনে নেবেন।

এছাড়া লাগবে ময়দা, দই, বেকিং সোডা ভাটুরের জন্য। এবার কিভাবে বানাবেন, মশলা দিয়ে ছোলার তরকারিটা রান্না করে নেবেন আগে, আর ময়দা, দই আর অল্প বেকিং সোডা দিয়ে ভালো করে একটা ডো বানান। সেই ডোটা না একটু আগে বানিয়ে রাখলে ভালো হয়। আমাদের সঙ্গে যেসব মানে অবাঙালি বন্ধুরা পড়তো, বিশেষ করে পাঞ্জাবি যেসব বন্ধুবান্ধব ছিল, ওদের বাড়িতে দেখেছি রাত্রিবেলা দই দিয়ে কিন্তু ময়দাটা মেখে রাখতো, সকালেও মাখতে পারেন। তো ময়দা, দই আর বেকিং সোডা দিয়ে ডোটা কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন ফুলে যাবে ডোটা। তারপর লুচি বেলে ডুবে তেলে ফুলিয়ে ভেজে নিন, তারপর গরম ছোলের সঙ্গে ভাটুরে পরিবেশন করুন। বাবা আমার কি খিদে পেয়ে যাচ্ছে, ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে, কোনো মানে হয়। আর এখন যে গানটা রেখেছি সেই গানটা খুব মিষ্টি গান, গানটা শুনতে শুনতে মানে শোনাতে শোনাতেই পরের ঘন্টার দিকে চলে যাব। নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা অর্থাৎ শেষ ঘন্টায় আমি অরুণিমা আপনার কাছে আবার ফিরে আসছি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 107 FM রেইনবো। জুন ব্যানার্জির গাওয়া ঝিরিঝিরি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ফিলিপিন্সের ম্যানিলায় কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন। এক যৌথ বিবৃতিতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক মুক্ত, অবাধ ভারত প্রশান্ত মহাসাগরের অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আসিয়ানের ঐক্য কেন্দ্রীয় ভূমিকার প্রতিও তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, বাল গঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান ব্যক্তিত্ব। তিনি দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিলেন এবং মানুষকে জনসেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করেছিলেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দোকানপাট এবং যানবাহন চলাচল বন্ধ রেখে ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের সমর্থনে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেখানকার জনগণকে পূর্ণ শক্তি নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। নিজেদের দাবির বাস্তবায়ন এবং বিক্ষোভের সময় পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে নিহতদের স্মরণে প্রার্থনার উদ্দেশ্যে এই ধর্মঘট। পাকিস্তানি কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে শাসকদের নিরাপরাধ মানুষের হত্যাকারী হিসেবেও উল্লেখ করেছে তারা। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করে পাকিস্তানের রাষ্ট্রনীতির অংশ বলে সে দেশে তীব্র সমালোচনা করেছে ভারত। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে ভারত পুনর্ব্যক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ গতকাল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় এই মন্তব্য করেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গে ল্যাভরভ বলেছেন, ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে আঙ্কারাজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তাঁর বিশ্বাস। খবর শেষ হল, এরপরের খবর সকাল ১০টায়।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা

0: টাইম চেক,
1: সময় এখন ঠিক 9:03।
2: FM Rainbow তে Rainbow New Tune,
1: রেনবো নিউ টিউনে এখন শুনবেন দুর্নিবার সাহার গাওয়া কিলবিল সোসাইটি থেকে সাত জন্মের পরিচয়। 107 FM রেনবোয় আমি অরুণিমা রয়েছি নমস্কার কলকাতা সঙ্গে নিয়ে, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো, নমস্কার কলকাতায় আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর বেজে গেছে 9:09, ভাবা যায়, মানে নমস্কার কলকাতার শেষ ঘন্টা অর্থাৎ তৃতীয় ঘন্টায় ঢুকে পড়েছি একটু আগেই। সুন্দর গানও শুনিয়ে দিয়েছি। এইবার এই যে সুন্দর সুন্দর মেসেজ পাঠানো হচ্ছে, সেগুলো না পড়লে তো প্রচণ্ড রেগে যাবেন আমি জানি। এই মেসেজটা আমাকে পাঠিয়েছে, হ্যালো আমি অভিষেক ঘোষ, লেকটাউন কালিন্দী থেকে। গুড মর্নিং অরুণিমা দিদি, কেমন আছো? শোটা খুব ভালো লাগছে আর তোমার ভয়েসটা জাস্ট অসম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর মা বলেছে, ও এটা মা বলেছে, তুমি বলছো না, আমরা সকাল থেকে শুনছি, খুব ভালো লাগছে। আর টপিকে বলি, আমরা তো ছোটোবেলায় শক্তিমান, আলিফ লায়লা, হিরো এইগুলো দেখতাম আমাদের। আর মায়ের সময় ছিল জন্মভূমি সিরিয়াল, আর রামায়ণ মহাভারতও দেখার জন্য খুব ক্রেজ ছিল। তখন তো আমাদের বাড়িতে টিভি ছিল না, মা একজনের বাড়িতে দেখতে যেত, আর মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টেনা, তার কাছে কেউ না কেউ থাকতো, অ্যান্টেনা ঘোরাতো আর নিচে কেউ থাকতো টিভি দেখতো, তখন খুব মজা হতো। একদমই তাই, মানে অ্যান্টেনা যে কী করতে পারে সেটা ভাবা যায় না। অ্যান্টেনায় একটা কাক বসলো, সঙ্গে সঙ্গে অ্যান্টেনা ঘুরে গেলো, ঝি ঝি ঝি ঝি ঝি ঝি রয়ে গেলো, দেখছি কিছু একটা, ব্যাস ঝি ঝি ঝি ঝি। তারপরে সেই অ্যান্টেনা আবার সোজা করো, সোজা করো, সোজা করো। পাড়ায় একজন থাকতো অ্যান্টেনা বিশেষজ্ঞ, তাকে ডেকে আনা হতো, সে এসে অ্যান্টেনাটা ঘুরিয়ে দিত, তারপর আবার টিভি সোজা হতো। এর পরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে সে হচ্ছে শঙ্করচন্দ্র দে, বারাসাত থেকে। বৃষ্টি স্নাত সুপ্রভাত, একজনের বাড়িতে একটা টিভি ছিল, মোদের পাড়াতে চিত্রহাট দেখার জন্য খোলা জানলায় হতো দাঁড়াতে, যখন মোদের বাড়িতে এলো টিভি বাড়লো ভীষণ ভিড়, অ্যান্টেনা নড়ে গেলে ছবি করতো ঝিরঝির, ছাদে ওঠো অ্যান্টেনা ঘোরাও, এক একজনের পালা, তার ওপরে ছিল ভীষণ লোডশেডিংয়ের জ্বালা, প্রতিবেশী রাষ্ট্রের অনুষ্ঠান দেখা, লাগিয়ে আলাদা বুস্টার, সেসব স্মৃতি কোনভাবে যায় না ভোলা। আর সত্যি ওই সব স্মৃতিগুলো কখনো ভোলা যাবে না। আর উনিও একটা গানের রিকোয়েস্ট করেছেন, সেই গানটা পরে শোনাবো, এখন যে গানটা শোনাতে চলেছি সেই গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে দেবস্মিতা রায়। দেবস্মিতা মেসেজ করেছে বেহালা শখের বাজার থেকে, মেঘলা দাশগুপ্তর গাওয়া ভেজা ভেজা স্বপ্নগুলো। গান মিলান্তিতে এবার আমি অরুণিমা ফিরছি গানের পর, মানে ঠিক 5 মিনিট পর। শুনতে থাকুন 107 FM রেইনবো।
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় তো দৌড়চ্ছে, 9:17 হয়ে গিয়েছে, আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যেই মানে 9:30 চলে আসবেন আমাদের মধ্যে হ্যালো ডক্টরে ডক্টর তুফান কান্তি দলুই, বিশিষ্ট হেমাটোলজিস্ট। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কর্ড ব্লাড নিয়ে, কর্ড ব্লাড অ্যাওয়ারনেস মান্থ এটা, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন 9903653992 এই নাম্বারেই, যেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাচ্ছেন এখন সেই নাম্বারেই পাঠাতে পারেন। আর এইবার যেটা জানাবো, পুজোর আর কদিন বাকি, কেনাকাটা শুরু হলো, কেউ কেউ শুরু করে দিয়েছে, মানে অতি উৎসাহী যারা তারা কিন্তু শুরু করে দিয়েছে। আবার আমার এক বন্ধু দেখলাম ব্লাউজ বানানোর জন্য প্রচুর দৌড়দৌড়ি করছে, আমি বললাম কিরে এখন তো অনেক বাকি, বললো না ব্যাপারটা বুঝতে পারছিস না, এরপরে দোকানে আর নেবে না। যাই হোক, এবার আপনাকে যেটা জানাবো, ওজনের সমান টম্যাটো কাকে দেওয়া হয়েছে? বিশ্বজয়ী দুই স্প্যানিশ তারকাকে অভিনব সম্মান দেওয়া হয়েছে, আর বদল স্টেডিয়ামের নামে ও নিজেদের শহরে ফিরতেই তাদের হাতে তুলে দেওয়া হলো ওজনের সমান টম্যাটো। কেন এরকম অভিনব সম্মান পেলেন তারা? নগদ অর্থ, দামি উপহার, গাড়ি বাড়ি, বিশ্বজয়ী খেলোয়াড়দের সম্মান জানাতে, এই ধরনের আয়োজন তো হয়েই থাকে। কিন্তু বিশ্বকাপ জিতে ফেরা স্পেনের দুই ফুটবলার ফ্যাবিয়ান রুইজ ও গাভির জন্য অপেক্ষা করছিল ব্যতিক্রমী উপহার। নিজেদের শহরে ফিরতেই তাদের হাতে তুলে দেওয়া হলো ওজনের সমান টম্যাটো। ওদের সেই লা টম্যাটিনো বলে একটা উৎসব হয় না, উফ ফাটাফাটি, আমাদের হোলির মতোই অনেকটা, তবে ওটায় একটু হালকা ব্যথা লাগে, টম্যাটোর তো একটুখানি আছে আর কি। যাই হোক, এসব ছোঁড়াছুড়ি নিয়ে আমি আর এখন কোনো কথা বলতে চাইছি না, এখন যেটা করব সেটা হচ্ছে আপনাকে একটা গান শোনাবো, যে গানটা শঙ্করচন্দ্র দিয়ে শুনতে চেয়েছেন গান মিলান্তিতে, লোপামুদ্রা মিত্রের গাওয়া ছেলেবেলার বৃষ্টি।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 9:25 হয়ে গিয়েছে, আর 9:25 আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি ডক্টরকে কোনো মেসেজ করতে চান তাহলে কিন্তু মেসেজ করতে পারেন। আর আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে মেসেজ করবেন কি নিয়ে, কর্ড ব্লাড অ্যাওয়ারনেস উইক, অ্যাওয়ারনেস মান্থ চলছে এটা ইনফ্যাক্ট, তো কর্ড ব্লাড নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কিন্তু সেই প্রশ্ন নিয়ে অবশ্যই আসতে পারেন আমার কাছে। আর এই যে বর্ষা, এই বর্ষায় চুলগুলো যে কার ভরসায় চলে যাচ্ছে সত্যি তাই, মানে মাথার চুল সবই হাতে, প্রায় প্রত্যেকেরই চারটি চুল মাথায় রয়েছে, সামনেই পুজো, কি করবেন ভাবছেন? তো একটা বুদ্ধি দিই, সেই আগে বলতো না যে রথের সময় চুল কাটলে চুল বাড়ে, আসলে কিছুই না, বর্ষাকালে প্রচুর চুল পড়ে যায়, তো সেই জন্য এই সময় একটু চুলটা কেটে ফেলুন। আর একটা হেয়ার স্পা করতে পারেন, যদি হেয়ার স্পা করার সময় না থাকে তাহলে বাড়িতে তেল গরম করে মাথায় ভালো করে লাগিয়ে তারপর টক দই আর ডিমের একটা প্যাক বানান, তাতে একটুখানি লেবু দিতে পারেন, দিয়ে এই প্যাকটা আধ ঘন্টা লাগিয়ে চুলটা ভালো করে শ্যাম্পু করে নিন, তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা অনেকটা কমবে। এটা আমার কথা না, বিশেষজ্ঞদের কথা। তো এগিয়ে যাচ্ছি পরের গানের দিকে, আর পরের গানটার সঙ্গেও না ভীষণভাবে আমাদের ছোটোবেলা জুড়ে আছে। তো ছোটোবেলায় জুড়ে থাকা টিভি দেখার সেই স্মৃতিগুলো, সেগুলোই জানতে চেয়েছি, কী কী পরিশ্রম করতেন সেই টিভি দেখার জন্য সেইটা জানতে চেয়েছি। জানাবেন এখন জগজিৎ সিং এর কণ্ঠে, ওয়ো কাগজ কি কাশ্তি, 107 FM রেইনবোয়ে।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: হ্যালো ডক্টর,
5: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আর আপনাদের যেভাবে কথা দিয়েছিলাম সেই রকমভাবেই নিয়ে এসেছি ডক্টর তুফানকান্তি দলুই, বিশিষ্ট হেমেটোলজিস্ট ডক্টর তুফানকান্তি দলুই রয়েছেন আমাদের সঙ্গে। তো গুড মর্নিং ডক্টর।
6: গুড মর্নিং।
5: হ্যাঁ, তো এই মাসটা জুড়ে তো কর্ড ব্লাড অ্যাওয়ারনেস মান্থ চলছে আর কি, তো কর্ড ব্লাড ব্যাপারটা কি একটু ভালো করে আমাদের শ্রোতাদের বুঝিয়ে বলুন, সেই সঙ্গে সঙ্গে এটা সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত কেন এটাও জানা দরকার।
6: কর্ড ব্লাড যেটা সেটা হচ্ছে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন একটা কর্ডের মধ্যে বাচ্চা কানেক্ট থাকে মায়ের সাথে, তাকে বলা হয় আম্বিলিকাল কর্ড। তো যখন ডেলিভারি হয় তখন বাচ্চা ডেলিভারির সাথে সাথে কিন্তু প্লাসেন্টা এবং আম্বিলিকাল কর্ডটা কিন্তু বাইরে বেরিয়ে আসে।
5: আচ্ছা,
6: ওই আম্বিলিকাল কর্ড যেহেতু অনেকটা বড় কর্ড থাকে এবং প্লাসেন্টা থাকে, তাতে দেখা যায় যে ওতে অনেক পরিমাণে ব্লাড থেকে থাকে এবং তার সাথে সাথে কি হয় ওখানে কিন্তু অনেক স্টেম সেলও থাকে। তো এই স্টেম সেলটাকে কিন্তু আমরা অনেক সময় প্রিজার্ভ করে রাখতে পারি। কিন্তু মনে রাখতে হবে এই যে স্টেম সেলটা প্রিজার্ভ করে রাখবো এটা কিন্তু আমাদের পাবলিক কর্ড ব্যাংক তৈরি করে ওখানে কিন্তু প্রিজার্ভ করে রাখতে হবে। দেখা যায় যে ডেলিভারির পরে কর্ড ব্লাড থেকে অ্যারাউন্ড 40-60 ml মতো কিন্তু ব্লাড আসতে পারে।
5: আচ্ছা,
6: এবং ওই ব্লাডটা একটা আলাদা করে আমরা ব্যাগে কালেক্ট করি। কিন্তু এই যে ব্লাডটা আমরা কালেক্ট করছি এই ব্লাডের কিন্তু গুণগত মান কিন্তু খুবই ভালো। ভালো ইন দ্য সেন্স মানে কি, এর কিন্তু অনেক রিজেনারেটিভ প্রপার্টি আছে। ওখানে কি হয় আমাদের স্টেম সেল থাকে। স্টেম সেল মানে কি, না আমাদের যে মাদার সেল মানে যেখান থেকে আমাদের শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টিস্যু কোষ তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্টেম সেল।

0: ওই স্টেম সেলটা কিন্তু আম্বিলিকাল কর্ডে কিন্তু খুব বেশি পরিমাণে থেকে থাকে।
1: আচ্ছা,
0: সুতরাং এই স্টেম সেলের কিন্তু অ্যাপ্লিকেশনটা আমরা ভবিষ্যতে কিন্তু করতে পারি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে আমরা আম্বিলিকাল কর্ড থেকে স্টেম সেলটা নিচ্ছি, এটা কিন্তু প্রাইভেট ভাবে কিন্তু কোনো ব্যাংকিং করা ঠিক না। এটা কিন্তু আমাদের পাবলিক কর্ড ব্লাড ব্যাংকিং করে রাখতে হবে, যাতে কিনা অদূর ভবিষ্যতে যদি কারো কোনো দরকার পড়ে তাহলে কিন্তু ওই কর্ড ব্লাডটা কিন্তু ইউজ করতে পারবে অ্যাজ এ স্টেম সেল সোর্স। কিন্তু মনে রাখা দরকার যে ওই কর্ড ব্লাডেরও কিন্তু আমাদের এইচএলএ টাইপিং করতে হয়। যেমন আমরা নর্মাল ব্লাড ম্যাচ করি, এটা কিন্তু সেরকম না, এটা হচ্ছে জেনেটিক লেভেলে কিন্তু ম্যাচ করানো। ওই জেনেটিক লেভেলে কিন্তু আম্বিলিকাল কর্ডে ম্যাচিং হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থেকে থাকে। কারণ কি, যেহেতু ওটা প্রিমিটিভ সেল, যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি এক্সপোজার হয়নি, সুতরাং এতে কিন্তু ম্যাচিং হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সুতরাং বিদেশে যেরকম পাবলিক কর্ড ব্লাড ব্যাংক হয়েছে, ঠিক একই রকম ভাবে আমাদের ভারতবর্ষেও কিন্তু পাবলিক কর্ড ব্লাড তৈরি করতে হবে। তাহলে কিন্তু যার যখন দরকার হবে তখন কিন্তু ওই সিমিলার এইচএলএ ম্যাচিং থেকে কিন্তু এই কর্ড ব্লাডটা কিন্তু ইউজ করতে পারবে অ্যাজ এ স্টেম সেল সোর্স। সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু সুরক্ষিত করবে।
1: আচ্ছা, এই কর্ড ব্লাড স্টোর করে রাখার ফলে কোন কোন রোগের ক্ষেত্রে খুব সুবিধে হবে, মানে কোন কোন রোগের ক্ষেত্রে রোগীরা লড়াই করতে পারবে অনেক সহজে পরে যদি এই
0: যেটা হচ্ছে স্টেম সেল বা কর্ড ব্লাড যেটা আমরা ব্যাংকিং বলি, সেটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু অটোলোগাস না। মানে ধরুন কারো কর্ড ব্লাড স্টোর আছে, মানে ওনার ফ্যামিলিতে যে লোকজনের লাগবে এমনটা না, অনেক সময় আনরিলেটেড কারো কিন্তু লাগতে পারে। এর কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু ভাস্ট আছে। দেখা যায় যে সমস্ত ক্ষেত্রে আমরা অস্থিমজ্জা প্রতিস্থাপন করি, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কর্ড ব্লাড ব্যাংক থেকে আমরা নিয়ে করতে পারি। সেক্ষেত্রে আমরা যেমন লিউকিমিয়াকে ঠিক করতে পারি, বিভিন্ন ধরনের আরো যে ব্লাড ক্যান্সার আছে তাকে ঠিক করতে পারি। অনেক সময় আমরা দেখেছি থ্যালাসিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এবং অনেক মারণ রক্তের অসুখ আছে, যেগুলো কিনা এই কর্ড ব্লাড ট্রান্সপ্লান্ট করে দিলে কিন্তু সম্পূর্ণ রকম ভাবে সেরে তোলা সম্ভব হয়। আরেকটা যেটা, সেটা অদূর ভবিষ্যতে কিন্তু এই আম্বিলিকাল কর্ড স্টেম সেল থেকে আমরা স্টেম সেল থেরাপি বলে একটা পদ্ধতি আছে, সেটাতেও কিন্তু ব্যবহার করতে পারবো।
1: আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের দেশে কীরকম দ্রুততার সঙ্গে এগোচ্ছে এই ব্যাপারটা, মানে কর্ড ব্লাড অ্যাওয়ারনেস তো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে স্টোর করার ব্যাপারটা কতটা এগোচ্ছে সরকারিভাবে?
0: যেটা বলি সেটা হচ্ছে কর্ড ব্লাড কিন্তু মনে রাখতে হবে যে পাবলিকলি স্টোর করতে হবে। আমাদের ভারতবর্ষে অনেক প্রাইভেট কর্ড ব্লাড ব্যাংকিং এসছে, কিন্তু প্রাইভেট কর্ড ব্লাড ব্যাংকিং এর যে উপযোগিতা প্রয়োজনীয়তা সেটা নিয়ে অনেক দ্বিমত আছে। আমাদের কিন্তু করতে হবে যে পাবলিক কর্ড ব্লাড ব্যাংকিং, সেটা কিন্তু গভর্নমেন্ট লেভেলে আমাদের এই কি যেন পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের খুব কম জায়গাতেই আছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন একটা পাবলিক কর্ড ব্লাড ব্যাংক আছে এবং আরো অন্যান্য জায়গাতে এটা হয়তো অদূর ভবিষ্যতে তৈরি হবে। তবে দেখা যাচ্ছে এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি এবং আরো ডায়াগনস্টিক টুল অত্যাধুনিক হওয়ার জন্য আস্তে আস্তে কিন্তু কর্ড ব্লাড থেকে স্টেম সেল নিয়ে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যে প্রবণতা সেটা কিন্তু পৃথিবী জুড়ে কিন্তু ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এটা আমাদের লাগবে যখন ইমার্জেন্সি হয়, কিন্তু রুটিন রেগুলার পারপাসে কিন্তু এই আম্বিলিকাল কর্ড ব্লাড ব্যাংকের প্রয়োজনীয়তা কিন্তু ধীরে ধীরে কমে আসছে।
1: ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ত সময়ের মধ্যেও বেশ খানিকটা সময় আমাদের দিলেন। খুব ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার, নমস্কার।
2: হ্যালো ডক্টর, ডক্টর।
1: আর এবার আসে তিন এক তিন গানের হ্যাট্রিক, পরপর তিনটে গান। প্রথম দুটো গান হচ্ছে গানে গানে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের ডুয়েট, আর তারপরে আরও একবার রূপম ইসলামের, আর শেষ গানটা বলছি একটু পরে। শুনতে থাকুন 107 FM রেইনবো এ নমস্কার কলকাতার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর সময় এখন 9:37।
2: FM রেইনবোতে তিন এক তিন, তিন এক তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। রূপা।

FM Rainbow Tee. Tine ke din. Tine ke din. Ganer hat trick. Ganer hat trick. তিনে কে তিন গানের হ্যাট্রিকে শেষ গান কুনাল গাঞ্জাওয়ালার গাওয়া সেই বিখ্যাত গান ভিগে হোঁট তেরে। এই বৃষ্টিতে এর চেয়ে ভালো গান হতেই পারে না, তাই না? সঙ্গে রয়েছি আমি অরুণিমা, ফিরছি গানের পর 107 FM রেনবো। নমস্কার কলকাতায়, ঠিক 5 মিনিট পর শুনতে থাকুন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবো, আমি অরুণিমা। এতক্ষণ ধরে ছিলাম আপনার সঙ্গে, 9:55, বুঝতেই পারছেন এবার আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। কিন্তু যাবার আগে রাস্তাঘাটের অবস্থা কীরকম, কলকাতার কোথায় যানজট আছে কোথায় নেই, সেই সমস্ত কিছু জানার জন্যে পৌঁছে যাব লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। হ্যালো, বলুন কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটের?
3: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল রুম।
4: গুড মর্নিং 107 FM রেনবো থেকে অরুণিমা বলছি, কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটে?
3: হ্যাঁ হ্যাঁ দিচ্ছি।
2: হ্যাঁ, এই মুহূর্তে পৌঁছে গেছি তো ট্রাফিক কন্ট্রোল রুমে এবং জানবো এখন কি অবস্থা রাস্তাঘাটের। আমি জানি আপনিও মানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
3: নমস্কার
4: নমস্কার, বলুন কি অবস্থা রাস্তাঘাটের এই মুহূর্তে?
3: রাস্তাঘাটে এই মুহূর্তে সর্বত্র স্বাভাবিক আছে। আজকে একটাই উল্লেখযোগ্য মিছিল আছে, সেটা হচ্ছে আপনার বিকেল 4টার সময় হাজরা থেকে ধর্মতলা পর্যন্ত আসবে। এখানে 1,200 মতো লোক হওয়ার কথা আছে। এছাড়া কিন্তু আর সেভাবে উল্লেখযোগ্য মিটিং মিছিল কিছু নেই।
4: অনেক ধন্যবাদ।
2: তাহলে জেনে গেলেন রাস্তাঘাটের অবস্থা কিরকম, নিশ্চিন্তে বাড়ি ফেরা যাবে এটা বলতে পারি। আর এবার চলে যেতে যেতে আমি বলে যাই, সেটা হচ্ছে 27 তারিখ সকালে আবার ফিরে আসব। আর যারা আমায় মেসেজ করেছিলেন, যাদের মেসেজগুলো পড়তে পারলাম না, ইনফ্যাক্ট মানে সময় নেই বলে পড়তে পারলাম না, সুমন গুছাইত কোনা হাওড়া থেকে, ছোট্ট করে বলে দিই, আমার ছোটবেলায় অন্যের ঘরে গিয়ে টিভি দেখার স্মৃতি অনেক আছে। আমার নিজের ঘরে টিভি থাকলেও লাইন নেই, আমি পাশের বাড়ি গিয়ে বিভিন্ন কার্টুন যেমন গোপাল ভাঁড় সহ হিন্দি খবর সবই দেখতাম, তবে এখন আমি আমার বাড়িতেই টিভি দেখি। আচ্ছা, সবার মেসেজ হয়তো পড়তে পারবো না, খুব সুন্দর সুন্দর মেসেজ এসছে কিন্তু সময় একেবারেই নেই। শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া থেকে মেসেজ করেছিলেন, মেসেজ করেছিলেন লেক গার্ডেন্স থেকে স্বপন ভট্টাচার্য, মেসেজ করেছিলেন নদিয়া শান্তিপুর থেকে বাবুল, আর মেসেজ করেছিলেন নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। সময় একদম নেই, কাজেই বাই বাই, আমি আবার ফিরে আসছি 27 তারিখ ভোরবেলা আপনাকে জাগাতে, আপনার সঙ্গে আড্ডা দিতে। আর এখন যেতে যেতে রেখে গেলাম এমন একটা গান, যে গানটা পুরনো হয়েও হয়নি পুরনো, তাই চলে এসেছে আমাদের ফ্ল্যাশব্যাক সঙে, লোপামুদ্রা মিত্রের কণ্ঠে বেনি মাধব। শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবেন। কোত্রেচিনি প্রাসাদে পৌঁছাবার পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অব অনার দেওয়া হবে। তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসো ড্যানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আবারও বলেছেন, দেশের যুবকল্যাণের, যুব সমাজের কল্যাণ এবং তাদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তি সুনিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। বিজেপির বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা প্রশ্ন ফাঁস প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দ্বিচারিতা প্রসঙ্গে জবাবদিহি চেয়েছেন। তিনি বলেন, জম্মু কাশ্মীরে সার্ভিস সিলেকশনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে কমিউনিস্ট ন্যাশনালিস্ট কনফারেন্স পার্টি ক্ষমতায় রয়েছে। এছাড়াও বিরোধী শাসিত হিমাচল প্রদেশের স্কুল বোর্ডের প্রশ্ন, ঝাড়খণ্ডে জিএসসির পরীক্ষার প্রশ্নপত্র, পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগ পরীক্ষার প্রশ্নসহ আরও বহু রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তখন কেন বিরোধী দলনেতা নীরব ছিলেন, সে প্রশ্নও তোলেন তিনি। আসামে ভারী বৃষ্টিপাত অব্যাহত। গতকাল বন্যায় আরও 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 41। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনে বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে পুলিশ। সেখানে 24 জন অভিযুক্তের নাম রয়েছে। বর্তমানে এদের মধ্যে 23 জন বিচার বিভাগের হেফাজতে এবং 1 জন জামিনে মুক্ত রয়েছেন। সংগঠিত অপরাধের বিরুদ্ধে তদন্তে আরও গতি আনতে এবার রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর একটি থানা তৈরির প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই। পরে খবর সকাল 11টায়।

এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন।

0: दोस्तों, मर्डर फिल्म से आपने अमीर जमाल को सुना और फिलहाल हमारे साथ जुड़ चुके हैं एक दोस्त, तो देखें वो क्या कहते हैं। हेलो हेलो
1: हेलो।
0: हाँ, कौन बोल रहे हैं?
1: हाँ दीदी, मैं पायल बोल रही हूँ, बेलखोरिया थे।
0: अच्छा, पायल बोल रही हैं। पायल, कैसी हैं आप?
1: হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো?
0: আমি সবাই ভালো আছি, আর তোমারি আওয়াজ শুনকে হাম অর আচ্ছে হো গে। বাতাও কে কেনা চাহতি হো?
1: তো দিদি, আজ টপিক কি?
0: টপিক তুমি নাই শোনা?
1: টপিক অ্যাকচুয়ালি আমি হিন্দিটা আমি কমফোর্টেবল নই অতটা, আর একটু রিপিট করবে প্লিজ?
0: मेरा टॉपिक बहुत ही इजी सा है कि जब कभी आप अपने दोस्तों के साथ मिलते हैं तो फिर आपके जो गपशप होती है ना, जो अड्डा मारने का टॉपिक क्या होता है, क्या खास बात अपने दोस्तों के साथ करते हो? क्योंकि दोस्तों
1: तो
0: के साथ बात
1: करके
0: हाँ,
1: যখন বন্ধুদের সাথে আমরা একসাথে কথা বলছি বা একসাথে আড্ডা মারছি, আমার মনে হয় তখন ফার্স্ট টপিক আমাদের হওয়া উচিত যে আমরা যেই কথাগুলো কাউকে বলতে পারি না বা আমাদের বিভিন্ন কাজের ফাঁকে যেই কথাগুলো হয়তো চাপা পড়ে থাকে, যেগুলো আমাদের মনের গভীরে থাকে আমরা প্রকাশ করতে পারি না, তো আমার মনে হয় বন্ধু হচ্ছে সেই জায়গা যে তার কাছে মন খুলে সবটা বলা যায়। তো আমার মনে হয় টপিকটা সেটাই হওয়া উচিত, যেটাই আমাদের মন হালকা হবে, ফ্রি হবে, সেটাই।
0: বিলকুল। তো পায়াল, তো আমারে হ্যালো। হ্যাঁ বলো।
1: হ্যাঁ তো দিদি, আমি চারটে লাইন একটু তোমাদের জন্য শোনাতে পারি, আমার লেখা চারটে লাইন।
0: হ্যাঁ শোনাও।
1: ওকে। বৃষ্টির এই সিক্ত আবেশ হৃদয় মাতিয়ে দিল, তোমার গানের স্নিগ্ধ ছোঁয়া মনকে কেড়ে নিল।
0: বাহ, বহুত সুন্দর।
1: এই গানের আবেদন তাই ছড়ানো ফুলে ফুলে, সুরের ঢেউয়ে আজ হৃদয় উঠল তাই দুলে।
0: বাহ, বহুত সুন্দর। তো
1: থ্যাংক ইউ
0: पायल, तुम हमारे साथ जुड़ी इसके लिए बहुत बहुत शुक्रिया। तो दोस्तों, पायल ने तो अपने दिल की बात कह दी है, और दिल की बात के क्या कह रहे हैं उनकी भी सुन लें। और आप हमारे साथ जुड़ना चाहते हैं तो कर सकते हैं कॉल हमें 224-279-12, और अपने दोस्तों के साथ क्या बात करते हैं थोड़ी सी मेरे साथ भी साझा कर लीजिए।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। তিন দেশের রাষ্ট্রীয় সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দ্যানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতই সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বিদেশমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং দুদিনের সফরে আজ কিরগিজস্তান যাচ্ছেন। চোলপন আতা শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি বছরের 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর বিশকেকে অনুষ্ঠিত হবে এসসিওর শীর্ষ সম্মেলন। সিকিমের নামচিতে NHPC তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22। আরও কয়েকজন ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। সিকিম সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সংস্থা পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছে। ইরানকে লক্ষ্য করে গতরাতের হামলা নিয়ে টানা 12 রাত মার্কিন সামরিক বাহিনী সেখানে হামলা চালিয়েছে। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র দুপক্ষই বর্তমানে নিরীহ মানুষ বসবাসকারী অসামরিক ক্ষেত্রগুলিকে নিশানা করছে। পাহাড়ে টানা বৃষ্টি এবং একাধিক স্থানে ধসের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী ঐতিহ্যবাহী টয় ট্রেন পরিষেবা পুনরায় শুরু হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার পর সফলভাবে ট্রায়াল রান চালানো হয়, এরপরই টয় ট্রেন পরিষেবা চালু হয়েছে। দীঘা পর্যটন শিল্পের উন্নয়নে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের পরিধি সম্প্রসারণের প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। নতুন করে কাঁথি 1 ও 2 নম্বর ব্লকের আরও 20টি মৌজাকে এর অন্তর্ভুক্ত করা হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से PM जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির কাঁটা বলছে 11:04 হয়ে 16 সেকেন্ডস, আর কিন্তু শুরু হয়ে গেছে গান্দরিয়ার সময়ের কাউন্টডাউন। আর চলে এসেছি আমরা, আজকে কি গান শোনাবো, কি কথা বলবো, কি নিয়ে আজকে অনুষ্ঠান, সেটা তো আপনারা জানেন যে লোকগীতির অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে লোকগীতি শুনবো। কিন্তু আমরা রয়েছি, আমি মৌসুমী,
1: আমি জয়শ্রী।

0: পারি। আর আপনাদের সঙ্গে আমরা আজকে পুরো সময়টা জুড়ে লোকগান নিয়ে থাকবো। আর এই মুহূর্তে বাইরে আমাদের যেমন ওয়েদার, আকাশ আমাদেরকে যেমন করে চোখ রাঙাচ্ছে, কখন যে কোথায় কী হচ্ছে বলা খুব মুশকিল। ঠিক এমন একটা ওয়েদারে এই গানটা দিয়ে যদি শুরু করি কি মানে কেমন হয় আর কি ব্যাপারটা
1: শুনি। তুমি কি গান দিয়ে শুরু করতে চাই?
0: আমরা গান শুনি, গান শুনি আমাদের অনুষ্ঠানের মধ্যে যাই, তারপরে দেখা যাক কি হয়।

দোহায় ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও। আসলে বাংলার লোকসংস্কৃতির এটা বৈশিষ্ট্যই বটে। আমরা মানুষজনের আপ্যায়নের যতগুলো আমাদের উপকরণ থাকে তার মধ্যে একটা অবশ্যই পান সুপারি।

0: পান সুপারি আমাদের ভীষণভাবে পজিটিভ একটা সাইন এবং আমরা মানুষকে আপ্যায়ন করার ক্ষেত্রে এটা অবশ্যই রাখি। আর সেক্ষেত্রে আজকে যখন লোকসঙ্গীত নিয়ে আমরা বসেছি, লোকগানের সম্পূর্ণ উঠোন জুড়ে যখন আজকে আমরা চেষ্টা করব দুটো ঘন্টা হেঁটে বেড়ানোর, তাহলে এটা নয়ই বা কেন? আর মৌসুমীদি একটা জিনিস দেখো, এখন যা ওয়েদার, যা যেভাবে বৃষ্টি হচ্ছে, যদিও এখন মানে বর্ষাকাল এতেও কোনো ভুল নেই, কিন্তু তারপরও আমরা একটা কাজ তো করতেই পারি। তো লোকগান যখন আজকে আমাদের সঙ্গে রয়েছে, বর্ষাকাল যখন রয়েছে, তাহলে জলে আমরা কি নামবো?
1: একদম একদম না, জলে নেমে যাবো না, তাহলে প্রোগ্রামও জলে নেমে যাবে, সেটা
0: একদমই নয়। আমরা জলে নামলে প্রোগ্রাম নামবে, পঙ্কজের মতো ওপরে থাকবে প্রোগ্রাম।
1: ও, তোমার মনে হচ্ছে না এখন জলে নামবো না, একটার পর যদি খুব বৃষ্টি হয়, আকাশবাণীর সামনে জল জমে বেরোবার সময়, তখন হয়তো জলে নামতে পারি। আর তুমি যে কথাটা বললে একদমই ঠিক, বর্ষাকাল তুমি কিছু বলতেও পারো না। আজ সকালে একজনকার সঙ্গে দেখা হলো, বলছে ইস একটুও ভালো লাগছে না, জামা কাপড় মেলছি, এত বৃষ্টি হচ্ছে, বলো তো ভালো লাগে? বললাম এটা কিরকম কথা হলো, খুব গরমে আমরা বলি ইস গরমকাল ভালো লাগে না, খুব ঠান্ডায় উফ পাচ্ছি না, এটা বর্ষাকাল শ্রাবণ মাস, তা বৃষ্টি হবে না? প্রকৃতি তো তার মতন করে চলবে, আমাদের তার সঙ্গে সঙ্গে চলতে হবে, আমরা তো চেঞ্জ করতে পারবো না। আর এই যে তুমি জলের কথা বললে, তুমি দেখবে লোকগানের সঙ্গে না, লোকগানের যেহেতু নদীমাতৃক আমাদের বাংলাদেশ, এখানে জীবন জীবিকা সংস্কৃতি সবই কিন্তু জল নির্ভর। যেমন ভাটিয়ালি গান, শাড়ি গান, বাউল গান, গম্ভীরা, মানে বিভিন্ন লোকগানেই কিন্তু তুমি নদী পাবে, নৌকা পাবে, মাঝিদের কথা পাবে, গাড়োয়াল ভাই নদীর ধার দিয়ে যাচ্ছে সেই পাবে, তাদের সুখ দুঃখের কথা পাবে। মানে লোকসঙ্গীত আর জলের সম্পর্ক না খুব মানে নিবিড় অঙ্গাঙ্গীভাবে জড়িত বলা যেতেই পারে। সুতরাং আজকের এই লোকগানের আসর, মানে এই গানদরিয়াতে আমরা যে আজকে বৃহস্পতিবার লোকগানের আসরে রয়েছি, আমরা তাহলে সেই রকমই কিছু গান শুনবো এবং আমাদের বন্ধুদের শোনাবো।
0: একদমই তাই, আমরা জলে সবাই মিলে একসঙ্গে দেখতে হবে। তুমি এই যে বললে না যে ভালো লাগে কি লাগে না, এই জায়গাটা না একটা আমার মনে হয় একটা কথা রয়েছে, বিশেষ করে বর্ষাকালে, যেটা আমাকে যদি জিজ্ঞাসা করো আমি তো বলবই, বর্ষাকালে যদি বেরোতে না হয় তাহলে এর থেকে আনন্দের আর কিছু হয় না। বাড়ি থেকে যদি বর্ষাকালকে উপভোগ করা যায়, আর তারপরে যদি ঠিক আছে বেরোনো যায়, কিন্তু সেখানে যদি ওই অফিস যাওয়ার সময় ভিজতে হয়, তখন আর কিছু করার থাকে না।
1: তবে কিছু করার নেই, খুব তুমি ধরো ছাতা দিয়ে, ছাতা নিয়ে যাচ্ছ, কিন্তু খুব বৃষ্টিতে তুমি কতক্ষণ ওয়েট করবে একটা শেডের তলায়?
0: এক্স্যাক্টলি,
1: তো বেরোতেই হবে,
0: সময়ের মধ্যে তোমাকে
1: পৌঁছতেই হবে। তার থেকে ভালো হয় না কি এক সেট করে জামা কাপড় ব্যাগে রেখে দাও?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বাদবাকি সব রেখে দিও, আপাতত আমরা যেটা করবো সেটা হচ্ছে এই কাজটা।

0: জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: Good morning, good morning, good morning.

0: মৌসুমিদি দেখো, আমরা মোটামুটি কিন্তু এই যে ওয়েদার অনুযায়ী, সিজন অনুযায়ী আমরা কিন্তু প্রায় জলে নেমে গেছি, কি বলো?
1: না, এই জলে নামা সেই জলে নামা নয়, তাই না?
0: একদমই তাই। আর লোকসঙ্গীত যখন রয়েছে, দেখো প্রচুর জল চারপাশে কিন্তু, হ্যাঁ এতেও কোনো ভুল নেই, কিন্তু দেখো তার সঙ্গে এটাও সত্য যে লোকসঙ্গীত, লোকসমাজ, লোকসংস্কৃতি, লোকগান, জল জীবন, এ কথা সত্যি, চিরন্তন সত্য কথা এটা। কিন্তু বহু লোকগান নদীকে ঘিরে তৈরি হয়েছে, নদীর বুকে তৈরি হয়েছে, নদীকে নিয়ে তৈরি হয়েছে।
1: এই যে মাঝিদের কথা আমরা বলছি গানে, এখানে হালুয়া মাঝি বা অন্যান্য ভাটিয়ালি ভাওয়াইয়া যে গানে তুমি শোনো না কেন, শাড়ি গান সব কিন্তু জল নির্ভর। এবং সেই মাঝি মাল্লা সেখানে তাদের সুখ দুঃখের কথা, বাড়ি থেকে মাঝি চলে গেছে নৌকো নিয়ে, কবে ফিরবে তার ঠিক নেই, সে হয়তো মাঝ নৌকায় রয়েছে, সে সেইখান থেকে গান গাইছে, আর নদীর পাড়ে তার বাড়ি, সেখানে হয়তো তার প্রিয়জন শুনতে পাচ্ছে, বা নদীর পাড় থেকে তার প্রিয়জন যদি তাকে ডাকে গানের মাধ্যমে, সেইটা হয়তো হাওয়ায় হাওয়ায় সুরে সুরে চলে যায় মাঝ নদীতে ভেসে বেড়ানো সেই মাঝির কানে, তাই না কি?
0: একদমই তাই। নদী আর নদীর জল, প্রচুর কিছু মনে পড়ছে। আমাদের সময় যদিও রয়েছে, সবে শুরু আমাদের আজকের এই যাত্রা দরিয়া
1: জলে নামা সবে শুরু।
0: এবার আমরা জলে কতক্ষণ থাকি দেখি।

0: আমরা বলছি জলের ভূমিকা, এমনি আমাদের জীবনে তো জলের ভূমিকা অস্বীকার করতে আমরা পারবোই না, জল ছাড়া জীবন বলতেই পারবো না, কিন্তু লোকসঙ্গীতে যে জলের ভূমিকা, আজকে আমরা মাঝিদের গান শুনছি, মাঝিকে উদ্দেশ্য করে গান শুনছি, যেমন নদী বা জলের উপর নির্ভর করেই মাঝি মাল্লা জেলেরা আর কি তাদের জীবন কাটায়, এবং ভাটিয়ালি গানের কথা বলেছি, শাড়ি গানের কথা বলেছি, তাদের রোজকার জীবনের যে পরিশ্রম, যে একাকিত্ব, যে জীবনের গল্প, সেটা কিন্তু ফুটে ওঠে এই গানের মাধ্যমে। আবার যদি একটু রূপক এইভাবে ভাবি বা দার্শনিকতার দিক দিয়ে বিচার করি, বাউল গান, বাউল গান আমরা কী দেখি, বাউল গানে আমরা জানি যে মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের চিন্তা তাকে খুঁজে ফেলে বাউল গানের মাধ্যমে, সেই গানে জল বা নদী তাকে একটা অন্য জগতের প্রতীক হিসেবে দেখা যায়, এবং জল যেমন সব বাধা পেরিয়ে সাগরে মেশে, সেরকম মানুষের আত্মার মধ্যেও কিন্তু যাই থাকুক না কেন তারাও কিন্তু পরমাত্মায় যে লীন হয়ে যাবে, তাতে আপন হয়ে যাবে, মিশে যাবে, তার একটা আকুলতা কিন্তু আমরা পাই, তাই না কি?
1: একেবারেই তাই। আর তার সঙ্গে সঙ্গে বর্ষা ও বন্যার মতোই প্রকৃতির ঘটনা লোকগানের প্রধান উপজীব্য বিষয়, এটাই সত্য কথা। লোকগান নিয়ে যতটুকু সময় কাটানো বা লোকগান লোকসংস্কৃতি নিয়ে থাকলে এটা খুব সহজেই বোঝা যায়। খুব বৃষ্টি বা জলের অভাব দুটোই কিন্তু গ্রামীণ জনজীবনের উপরে বিপুল প্রভাব ফেলে,
0: একদম,
1: যেটা গানে গানে কিন্তু আমরা বহুভাবে পাই। এবং ভাটিয়ালি তুমি যেটা বলছো, মানে ভাটির টানের জন্যই ভাটিয়ালি, এবং ভাওয়াইয়া যে গান, সে ভাওয়াইয়া কিন্তু সেই মানে পরিশ্রমের গান, এবং সেক্ষেত্রে কিন্তু ভাটিয়ালি যেমন জলের উজানের গান, তেমনি ভাওয়াইয়া কিন্তু বহু ক্ষেত্রে ছাদ পেটাইয়ের গান পাওয়া যায় আমরা সেখানে পেতে, মানে পরিশ্রম, যেটা জল হয়তো সবসময় নয়, যেটা কঠিন মাটিতে দাঁড়িয়ে লড়াই করতে হয়, লড়াই করে জনজীবন বেঁচে থাকে, সেটাই জলের ধারা, নৌকায় বসে গান গাওয়া লোকসংস্কৃতিতে এটি একটি অবশ্যই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। নৌকা বাইচের গান, বিয়ের জল ভরার গান, মানে বহু কিছু রয়েছে। আমরা চেষ্টা করব সেই গানগুলো যতটা সম্ভব একটু একটু করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা তো নিশ্চয়ই করব।
0: আর একটা কথা তুমি বললে প্রকৃতির কথা, প্রকৃতি মানে বর্ষার কথা, মানে আমরা এমনি জল কোথা থেকে পাই, প্রকৃতি মানে খুব বৃষ্টি হলে, যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, তার একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে লোকসংগীতে।
1: একদম। আমরা এই মুহূর্তে এই গানটা শুনি, গানটা শুনতে শুনতে নদীতেই থাকি আপাতত, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়।

0: আল্লাহ তো মেঘ দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, কিন্তু আমরা কথা প্রসঙ্গে কিন্তু লোকসঙ্গীতে যে জলের ভূমিকা, সেই জলের কথা বলছি, এবং জয়শ্রী আমরা নদীর কথা বলছি
1: একদম।
0: এবং নদীর যেমন দেখো কোনো কিন্তু বাধা ধরা পথ নেই, ঠিক তেমনই মানুষের জীবনও কিন্তু বহমান, তাই না? নদী যেমন পাহাড় পর্বত পেরিয়ে সাগরের দিকে চলে যায়, মানুষের জীবনেও নানা চড়াই উতরাই, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা নিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যের সন্ধানে ছুটে যায়, তাই নয় কি? জীবনে কি আমাদের বাধা আসে না? কিন্তু আমরা পেরিয়ে সেই লক্ষ্যের দিকে যাওয়ার চেষ্টা করি। আবার গানে নদীকে যেমন আমরা এক সময় নদীর দিকে তাকিয়ে দেখবি অনেকে ধরো বসে আছে গঙ্গার ধারে বা নদীর ধারে, তুমি যদি তাকে জিজ্ঞাসা করো এতক্ষণ বসে আছো কেন, সে কিন্তু বলবে, বেশ কয়েকজনের মুখ থেকেও শুনেছি, যে আমি প্রশ্ন করছি যে এত দূর, এত যে দূর দেশ ঘুরে ঘুরে আজকে এখানে নদী, সে তো বয়ে যাচ্ছে, ক্লান্ত হয় না সেই নদী? তার বুকে এত কান্না থাকার পরেও কী করে সে কুলকুল শব্দে গান গেয়ে বয়ে চলে? নদী যেন মানুষের সুখ দুঃখ বেদনার একটা চিরন্তন প্রতীক, তাই না?
1: তুমি যে কথাটা বললে না যে বহু মানুষের সঙ্গে তুমি কথা বলেছো এবং
0: রোজ বিকেল হলেই একটু গঙ্গার ধারের দিকে বাড়ি এরকম বলো, আমি রোজ বিকেলে যাই অন্তত আধ ঘন্টা, আমি কথা বলি নদীর সাথে।
1: এই যে প্রশ্নটা তুমি বললে যে তুমি ক্লান্ত হও না নদী, এই এই ক্ষেত্রে জানো তো তোমার এই কথাটা শুনতে শুনতে আমার মনে হলো বোধহয় নদী ক্লান্ত হয় না, কারণ তার দু একটা কারণ, তার প্রধান কারণ হচ্ছে নদী এক পাড় ভাঙে আর এক পাড় তৈরি করে, তার মধ্যে যেমন ধ্বংস আছে তার মধ্যে সৃষ্টিও আছে।

0: সভ্যতা সংস্কৃতি নদীর পাড়েই গড়ে ওঠে, সে সৃষ্টি করতে জানে, তাই ধ্বংসের ব্যথা তাকে বোধহয় অতটা ভারী করে না, কারণ একটা লয়ের মধ্যেই তার সৃষ্টির বীজ সে নিজেই
1: বপন
0: করতে করতে যায়, প্রথম কথা। আর একটা জিনিস আমার মনে হচ্ছে, যেটা সেটা হচ্ছে, দেখো নদীতে না জোয়ার ভাটা আছে, এবং এই যে জোয়ার ভাটা কখনো স্ট্যাগনেন্ট যেহেতু নয় জলটা, একটা মানসিকতা, একটা সুখে বা একটা দুঃখে বা একটা অনুভূতিতে নদী কখনো বাধা থাকে না, তাতে যেমন সুখের টান আছে তেমনি ব্যথার ভাটাও আছে। এবং সেক্ষেত্রে মানুষকে এটাও শিখিয়ে যায় নদী, উজানে হাঁটাও তোমার কাজ, সেটা যদি তুমি করতে পারো তবেই তুমি খরস্রোতকে নিজের হাতের মধ্যে আনতে পারবে, নিজে খরস্রোতা হতে পারবে, এবং তুমি যেমন লয় করতে পারবে তেমনি সভ্যতা তৈরিও করতে পারবে। এমনই বোধ হয় এই যেটা আমরা লোকগানের কাছে বারবার পেয়েছি, খুব শক্ত জীবনতত্ত্ব দেহতত্ত্বকে সহজে ধরে নিয়ে চলে আসে এবং আমাদের কাছে খুব সহজে তুলে দেয়, এর সুরও আমাদের সে কথাই বলে। ঠিক তেমনই একটি গান শুনি, পরপর দুটো গান শুনি, নদীর কথা যখন আমাদের রয়েইছে দুটো গান শুনি, গান শুনে আবার ফিরে আসি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন মৌসুমী জয়শ্রীর সাথে গান দরিয়া।

0: নদী। নদী ঠিকঠাক যদি দেখা যায় আমাদের জনজীবনে, নদীর ভূমিকা কিন্তু অপরিহার্য। কোথাও গিয়ে যে মানে আমি ফুল ফ্রেম যদি দেখি তাহলে আমি বলতেই পারি নদী ঠিক মায়ের মতো। শাসন আছে, স্নেহ আছে, বিরহ আছে, ভালোবাসা আছে, সবটা জুড়ে যেন কেমন করে নদী একটা, তবেই নদী কিন্তু একটা সভ্যতা তৈরি করতে পারে, তার পারে এত বড় বড় সভ্যতা তৈরি হয়েছে।
1: এবং এই যে সভ্যতার কথাই যখন তুমি তুললে, এই জল ছাড়া কিন্তু এই সভ্যতা তৈরি হতো না। ইতিহাসের কথা যদি দেখা যায় যত সভ্যতা গড়ে উঠেছে নদীর ধারে বা নদী কেন্দ্রিক, কেন নয়, কারণ সেখান থেকে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে, জল ছাড়া কোনো শিল্পও হবে না, তাই না? সুতরাং জলের তো এমনিই ভূমিকা রয়েছে। আর নদীর কথা বললেই ঢেউয়ের কথা বলতে হয়। যখন এমন দু একজন মানুষের সঙ্গে আমি কথা বলেছি, কথা প্রসঙ্গে বলেছি, জানো তো সিনেমায় যখন দেখায় না কোনো বিরহের দৃশ্য বা কোনো আনন্দের দৃশ্য, তখন দেখবে ঢেউ দেখায়। আমি তখন বুঝতে পারি তার মানে এই যে মানুষটা কেন্দ্রে রয়েছে তার মনের মধ্যেও কিন্তু একটা ঢেউ উঠেছে, বুঝতে পেরেছ? বলেন কি, আমি না খুব ওইরকম ছবি দেখে রিলেট করতে পারি। দেখবে কোনো ছবিতে যদি ওরকম সিন থাকে যে খুব কষ্ট বা কিছু সে দৌড়ে যাচ্ছে, তখন কিন্তু দেখবে ঢেউ দেখায় খুব, তার মানে তার মনের ভেতরে কষ্টের সেই ঢেউটা ডেকেছে এবং বান ডেকেছে, ঢেউ যেটা বলা যায়। সুতরাং অনেক মানুষ যারা নদীর পাড়ে বসে থাকেন, দেখেন, হয়তো মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকতেই পারে, ওই ঢেউয়ের সঙ্গে কিন্তু সেই নিজের দুঃখ কষ্টের একটা তুলনা তারাও কিন্তু করে থাকেন, যে মনের মধ্যে সেই উথালি পাথালি, যে গানটা আমরা শুনলাম, ঢেউয়ের মতোই কিন্তু মনের মধ্যে, মানে আমাদের মনের সঙ্গে মানে নদীর একটা কিন্তু সম্পর্ক রয়েছে, তাই না কি?
0: একদমই তাই। আর সেই কারণে নদী কিন্তু শিক্ষকের ভূমিকায় থাকে। মানে এই যে নদীর বুকে বাইচের কাজ করছে যে মানুষটি, সেই মানুষটি যখন তার প্রিয়াকে পাড়ে রেখে যাচ্ছে জীবিকা নির্বাহের জন্য, যেতে হচ্ছে ঘনকালো মেঘ উথালি পাথালি আমার বুক, যেটা আমরা ঠিক বললাম গানটির আগে, সে ফিরছে কি ফিরতে পারছে, কি সুস্থভাবে আসতে পারছে, এটা একটা জীবনের জীবনের সঙ্গে তো এটা রিলেটেড, একদমই তাই,
1: এবং চরম সত্য,
0: চরম সত্য। এবং তার সঙ্গে দেখো এটাও রয়েছে, জীবনে কখনো ভালো লাগা, কখনো মন্দ লাগা, কখনো সুখ, কখনো দুঃখ, জোয়ার ভাটা কিন্তু আমাদেরকে সেটা বুঝিয়েই দেয়।
1: মানে চরই ব্যতি বা বহমানতা, গতিশীলতা, সবই কিন্তু নদীর থেকে শেখা।
0: নদী আমাদের শিক্ষক।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

দেখতে দেখতে ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে আমাদের সংবাদ বিরতিতে যেতে হবে। আমরা ঠিক সেই কাজই করব, আমরা একটি গান শুনবো, গান শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতির পর আবারও আমরা ফিরে আসছি আপনাদের সঙ্গে নিয়ে। মৌসুমী জয়শ্রী থাকবে একটা পর্যন্ত গান দরিয়ায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ কিরগিজস্তানের চোলাপান আতা শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুই দিনের সেই দেশ সফর করছেন। চলতি বছরের 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর বিশকেকে এসসিও লিডারশিপ সামিটের প্রস্তুতি হিসেবে এই বৈঠক বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যৎই সর্বাধিক গুরুত্বপূর্ণ। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসির সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আসামে অবিরাম বৃষ্টির ফলে হওয়া বন্যায় গতকাল আরও 10 জন নিহত হয়েছেন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 41। আসামের 40টি মহকুমায় প্রায় 6.5 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে চলায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। পাহাড়ে টানা বৃষ্টি এবং একাধিক স্থানে ধসের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী ঐতিহ্যবাহী টয় ট্রেন পরিষেবা পুনরায় শুরু হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট রুটে সফলভাবে ট্রায়াল রান চালানোর পর টয় ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। সিকিমের নামচিতে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22। আরও কয়েকজন ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। সিকিম সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সংস্থা পরিস্থিতির ক্রমাগত নজর রাখছে। ইরানকে লক্ষ্য করে গতরাতের হামলা নিয়ে টানা 12 রাত মার্কিন সামরিক বাহিনী সেখানে হামলা চালিয়েছে। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র দুপক্ষই বর্তমানে নিরীহ মানুষ বসবাসকারী অসামরিক ক্ষেত্রগুলিকে নিশানা করছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অমৃত মেঘের বাড়ি, আমাদের সম্পূর্ণ জনজীবন জুড়ে, আমাদের শুধু লোকসংস্কৃতি বলবো না, শহর গ্রাম নির্বিশেষে এই অমৃত মেঘের বাড়ি যতক্ষণ পর্যন্ত আশীর্বাদ স্বরূপ থাকে, যতক্ষণ তার সীমার মধ্যে থাকে, ততক্ষণ আমাদের জীবনে অদ্ভুত ভালো লাগা, কারণ জল ছাড়া সত্যিই জীবন নয়। কিন্তু সেটা যখনই সীমার বাইরে চলে যায়, বা আমরা বলতেই পারি যে আমরা এই জলকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না, রক্ষা করতে পারি না, বইয়ে দিতে পারি না, সেটা আমাদেরই কারণে, অবশ্যই আমাদের কারণে, তখনই কিন্তু সেটা অভিশাপের কারণও হয়। একদম এও সত্য কথা।
1: জলের কথা বলছি, নদীর কথা বলছি, আমরা লোকগানের কথা বলছি, লোকগান শুনছি, কিন্তু জল তো শুধু নদীতেই থাকে তা তো নয়, পুকুরেও থাকে, কানা ডোবা তাতেও থাকে। তো পুকুরের কথা একটুখানি আসি, যেহেতু জল, বর্ষাকাল, সব কিছু হচ্ছে। আমাদের বাড়ির সামনে জানা জয়শ্রী বিশাল বড় পুকুর ছিল, বলবো না, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সে পুকুর কোনোদিন বোঝানো হবে না বা তাতে ফ্ল্যাট উঠবে না, এটা নিশ্চিত, বিশাল বড়। তো সেই পুকুরের অনেক স্মৃতি আছে, অনেকে ওখানে সাঁতার কাটা শিখেছে। তখন তো এত সুইমিং ক্লাব, এত সুইমিং পুল এইসব তো ছিল না, পুকুরেই সবাই সাঁতার কেটেছে। আবার সাঁতার কাটতে গিয়ে মাছ পুকুরে চলে গিয়ে ডুবেও গেছে, মারা গেছে, এরকমও যেমন ঘটনা ঘটেছে। লোকজন স্নান করেছে কলে জল না থাকলে ইত্যাদি। এবং ভোরবেলা মাছ ধরা হতো, সেই যে মাঝিরা চলে আসতো একদম ভোরবেলা, ধরো 4টের সময়, শীতকাল

0: চারটে ভাবো, আমরা তখন লেপের তলায় শুয়ে কিন্তু আওয়াজ পাচ্ছি, ছপাং ছপাং একটা শব্দ, তারা মাছ ধরেছে। এবার একটা মজার ঘটনাও আছে, চোর চুরি করেছে কোনো একটা বাড়িতে, বুঝেছ, এইবার জানতে পেরেছে। আর পুকুরের চার ধারে না বাড়ি আজও আছে। এবার এত সুন্দর লাগে সন্ধ্যেবেলা মাঝখানে পুকুর আর সমস্ত বাড়িতে আলো জ্বলছে, বুঝতেই পারছো খুব সুন্দর দেখতে লাগে। তো এইবার ভোরবেলার দিকে ভীষণ চিৎকার চেঁচামেচি, কী হয়েছে, তখন আমরা অনেক ছোট, উঠে পড়েছি না, ও বেচারি যে বাড়ি থেকে চুরি করতে ঢুকেছিল বা কিছু চুরি করেছে তারা জেগে গেছে ইত্যাদি ইত্যাদি, ওকে তাড়া করেছে, দরজা খোলা দেখেছে, ও গিয়ে সটাং পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে। এইবার সে সাঁতার জানা আর কি চোর, বুঝতে পেরেছ,
1: সাঁতার জানা চোর।
0: এইবার সে করেছে কি, সে মাছ পুকুরে চলে গেছে। এইবার চতুর্দিকে তো লোক ঘিরে ফেলেছে, ও বেচারি একবার এই পারের দিকে আসে, একবার ওই পারের দিকে যায়, পুরো পুকুরটা ও একাই তোল পার করছে, কেউ কিন্তু নামেনি, কারণ ওকে তো উঠতেই হবে, পুরো চারদিকে লোক। তখন লাস্টে এক কোনো একটা পাড়ের দিকে গিয়ে বলছে, আমাকে উঠতে দিন তারপর মারুন। আরে বাবা, কতক্ষণ আমি জলের তলায় থাকবো, মানে জলের মধ্যে এরকম ঘুরে বেড়াবো, যতই গ্রীষ্মকাল হোক, ঘন্টা খানেক কি, ঘন্টা দুই তিন হয়ে গেছে, ও তো উঠতে পারছে না। বলছে পুলিশে দেবেন না, আপনারাই মারুন, আমাকে ছেড়ে দিন, আর পারলে কিছু খেতেও দেবেন।
1: আসলে এটাই কিন্তু আমরা মানে বলতে চাইছি বারবার করে, জল যেমন আনন্দ, জল যেমন দুঃখ, তেমনি জলকে ঘিরে আমাদের নানা সুখস্মৃতি দুঃখস্মৃতি সবটা মিলিয়ে মিশিয়ে আমাদের জলই জীবন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: এখন তুমি যতই বলো জলে যেও না, কিন্তু জলে না যেয়ে কি থাকা যায় তুমি বলো? সেই ছোটবেলা থেকে তুমি চিন্তা করে দেখো, যতই রেস্ট্রিকশন জলে না যাওয়ার জন্যে, সেই রেস্ট্রিকশনকে আমরা একটাও মানতে পেরেছি, সবসময় সব মেনেছি, স্কুল থেকে ফেরার সময় জলে কি পা দেইনি, বা বৃষ্টি পড়ছে মা এদিক ওদিক খুব সুন্দর করে গুছিয়ে গলায় একটা মাফলার দিয়ে গেল, তো ঠান্ডা লাগবে, টনসিল ফুলবে, যাবি না মা এদিক থেকে ওদিক, হলো কি হলো না, আমি টুকুস করে চলে গেলাম, মা ও ঘর থেকে ও ঘরে যেতে গিয়ে ভিজে গেছি, ভিজে যখন গেছি পুরোটা ভিজে যাই, ব্যাপারটা এই, এটা কি করিনি? এমন তো বহু কিছু করেছি, পড়ে আসার সময় জলে কি ভিজিনি, ছাতা কি সবসময় উল্টে যেত,
1: আমরা উল্টে দিতাম,
0: আমরা উল্টে দিতাম।
1: আবার আমি এমন একজনকে দেখেছি, মানে সাইকেল চালাতে গেলেও তাকে যদি ছাতা দেওয়া হতো, সে বলতো এক হাতে সাইকেল চালাতে পারি না, ঠিক আছে, সে আটকানো রয়েছে সেই বেতে, বা তোমার কেরিয়ারে রয়েছে ছাতাটা ইত্যাদি। আবার এমনও দেখেছি তিনি হেঁটে আসছেন, বৃষ্টি পড়ছে, কিন্তু তিনি ছাতাটাকে লাঠি হিসেবে ব্যবহার করে হেঁটে আসছেন,
0: ঠিক
1: আছে, না না যদি আমি পড়ে যাই, একটু বয়স্ক মানুষ, যদি আমি পড়ে যাই সেই জন্য, আরে তুমি তো ভিজে যাচ্ছ, বলছে দূর এত বড় ছাতা আবার ধরে ধরে নিয়ে যাবো, ভিজেই যাই, ওটা লাঠি হিসেবে, ওই বৃষ্টির জলে যদি না পড়ি, সেই জন্য উনি ওটা লাঠি হিসেবে ব্যবহার করছেন ছাতাটা, সেই দাদুর ছাতা আগেকার দিনের যেটা ছিল গো বড়, তবু তিনি ভিজে ভিজে আসছেন।
0: মানে এমনও মানুষ আছেন, এটা স্বাভাবিকভাবে আমরা যেটাকে দেখি যে বৃষ্টি হচ্ছে মানে একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টিটা একটু ধরুক, একটুখানি থামুক, তারপরে যাব, কিন্তু এমনও মানুষ আছেন যত বৃষ্টি হবে তত তার রাস্তায় হাঁটতে আনন্দ, কারণ কি ফাঁকা রাস্তা, চারপাশে কেউ নেই, কোনো গাড়ির হর্ন নেই, কোনো ট্রাফিক নেই, এবং অদ্ভুতভাবে কেমন যেন সেই ছোটবেলাটা ফিরে আসা, ভিজে পুড়ে সুন্দর বাড়ি গিয়ে ওটা স্নানও হলো, শান্তিও হলো, যাওয়াও হলো, মানে এমন মানে জলে না যাইও বললে এটা কিন্তু হবে না, জলে নানা কারণেই যাওয়া,
1: কারণ তোমার যেখানেই জল জমবে, এমনি তো কলকাতায় বৃষ্টি হলে জল জমে, তুমি যে বাচ্চাকে বারণ করবে যে জুতোটা পরে ওইখানে যাবি না, ও ঠিক ছপাত করে গিয়ে মানে নিজে তো জুতো ভেজাবে, মোজা ভেজাবে, আশেপাশে যত লোক থাকবে
0: সেগুলোকে ভেজাবে,
1: তাদেরকেও ভেজাবে,
0: একদমই তাই।
1: কিন্তু কিন্তু এত কিছু ভালো কথা বলছি, তার আড়ালে কি সবই ভালো, কিছু খারাপ নেই? ওই হাঁটু অবধি জল ঠেলে যখন যেতে হয়, কোনো একটা কাজে কেউ বেরিয়েছে, সেই চত্বরে প্রচণ্ড জল জমেছে, তখন কিন্তু বিরক্ত একটু হলেও লাগে, গোড়ালি অবধি ঠিক আছে, কিন্তু সেটাই হাঁটুর একটু নিচ অবধি, মানে সেই হেঁটে যাওয়াটা কিন্তু খুব
0: না। ওই যে দেখো সময়ের সঙ্গে সব কিছু কেমন পরিবর্তন হয়, এটা কিন্তু সত্যি কথা। দেখুন ছোটবেলায় সেই বাড়ির ভাই বোনেরা মিলে হোক, পাড়া প্রতিবেশীরা একসঙ্গে, একই বয়সী ছেলে মেয়েরা একসঙ্গে মিলে হোক, খাতার পাতা ছিঁড়ে নৌকা বানিয়ে, নৌকা বানিয়ে আমরা যখন জলে ছাড়ি, এবং তখন আমাদের ওটা একটা কম্পিটিশন থাকে, কার নৌকা বেশি দূর গেল, মানে কার নৌকা কত দূর গেল, এবং কার নৌকা টাল খেয়ে গেল, কার নৌকা ভিজে গেল, উল্টে গেল, মানে এটাও কিন্তু থাকে, তোর নৌকা ভালো হয়নি, আমার নৌকা ভালো হয়েছে, মানে এই যে ভালো লাগার জায়গাগুলোও না আমাদের কাছে যেন কেমন করে একটা অদ্ভুত জায়গা তৈরি করে নেয়, আর সেটাই যখন আমরা বড় হয়ে যাই তখন আমাদের কাছে সেটাই বিরক্তিরও কারণ হয়, কিন্তু তার অর্থ কি জলে ভিজবো না, তার অর্থ কি জল আমাদেরকে আজও ভেজায় না?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: জলের ঘাটে বাসে গো বাজি, বাজে গো বাঁশি আমরা জলে যাই। এই যে জলের বিভিন্ন চারপাশ ঘুরে আমরা আজকে ঘুরছি এবং সেই জায়গাটা ঘুরে তুমি একটা জিনিস দেখো মৌসুমীদি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে সময়ে দাঁড়িয়ে আছি, সেই সময়ে ভালোবাসা ভালো লাগার জায়গাটার পরিবর্তন স্থান কিন্তু প্রচুর কিছু হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। কিন্তু এখন হয়তো মেসেজ আদান প্রদান করা বা সব কিছুর মধ্যে অনেক আধুনিকতা এসেছে এবং আমরা আধুনিক থেকে আধুনিকতম আধুনিকতর হয়েছি, এটা ঠিক কথা। কিন্তু একটা সময় কিন্তু এই ভালো লাগা ভালোবাসার যত নাম, রামচন্ডী দাস থেকে শুরু করে রাধাকৃষ্ণ থেকে শুরু করে, মানে যতই বলতে থাকবো সবই কিন্তু ওই জলের ঘাটে ওই মাছ ধরতে যাওয়া, নাহলে জল ভরতে যাওয়া, কাপড় কাচতে যাওয়া, এছাড়া আর কি আর খুব বেশি হলে গা ধুতে যাওয়া, এগুলোর মধ্যেই কিন্তু সবটা কেমন জড়িয়ে একটা একাকার হয়ে থাকার ব্যাপার একটা ছিল না? মানে জল মানেই কি শুধু এসব নাকি ভালোবাসা নয়?
1: অবশ্যই। এবং সেই জলের ঘাটে ধরো মেয়েটি নেমেছে এবং ছেলেটি পাড়ে বসে রয়েছে, একটু আড়াল থেকে দেখছে, সেই ভালোবাসা। আর চতুর্দিকে গাছ গাছালি রয়েছে, বড় বড় আম গাছ বাঁধানো সেই ঘাট, সেখানে একটু প্রেমালাপ, তার মাঝখানে তো চিঠিপত্র, ধরো তাদের কাছে চিঠিপত্রের আদান প্রদান না, এই যে একটু লুকিয়ে লুকিয়ে দেখা করা একটু দুপুরবেলা পড়ন্ত বিকেলে, তো এই ভালোবাসাটা তো অক্ষয় হয়ে থাকেই, সেখানেও তো জলের ভূমিকা রয়েছে।
0: একদমই তাই। আর তুমি দেখো আমাদের মানে মানে মাইথোলজিও যদি আমি বলি, সেক্ষেত্রেও তুমি দেখো শ্রীকৃষ্ণ যে কত কথা শুনেছেন এই কদম গাছে বসে এই যমুনায় এত কেলোরকীর্তি করার জন্যে, সেটাও তিনি শুনেছেন। কিন্তু হ্যাঁ, লীলায় তার লীলা, লীলা খেলা তিনি লোকশিক্ষাই দিয়েছেন, কিন্তু তারপরেও এই যমুনাকে ঘিরে, জলকে ঘিরে রাধাকৃষ্ণ এমন অমর অমর কথা তৈরি করে রেখে গেছেন, সেগুলো সবই কিন্তু জলকে ঘিরেই।

0: সত্যি তাই, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, আর এই ধরনের বাঁকা নদী যখন বইতে থাকে তখন মানুষের মনে মস্তিষ্কের কী বা চলতে পারে? তখন যেটা চলতে পারে সেটা হলো
1: ভুল হতে পারে, হাঁটা চলায় ভুল, কথাবার্তায় ভুল,
0: হ্যাঁ একদমই তাই, নানা কিছুই হতে পারে। আর সেই নানা কিছু হবার মধ্যে দেখো আমরা জল নিয়ে কথা বলছি, জলের নানা দিক নিয়ে কথা বলছি, সেখানে একটা দিক আমরা বাংলার ঘরের সেই দিকটা কি করে ভুলে যাই, সেটা আমাদের লোককথার লোকগাথার লোকজীবনের অঙ্গ অংশ যাই বলো, সেটা হচ্ছে বাংলার ঘরে বিয়ে, বাঙালির বিয়ে যদি আমরা বলি, সেখানে সবার জল সইতে যাওয়া, এবং জল সইতে যাওয়া একটা পুরো ইভেন্ট, ওটা একটা আমাদের কাছে বিয়ে, পুরো বিয়েটার মধ্যে।
1: এবং সেটা বড়রা যেটা বলে থাকেন, অনেকে বলেন গঙ্গাকে নিমন্ত্রণ, সবসময় তো সবার বাড়ির কাছে গঙ্গা থাকে না, তাহলে ওই নদী বা পুকুর নিমন্ত্রণ আর কি, সকালবেলা যাওয়া, এরকম একটা শোনা যায় বড়দের মুখে।
0: তাহলে কি আমরা একটুখানি ঘুরে আসবো?

0: জয়শ্রী বসো বসো, এখনো কিন্তু 10 মিনিট সময় আছে, এত নড়াচড়া করলে হবে না। জয়শ্রী ভাবছে এক্ষুনি চলে যাবে বিয়ে বাড়িতে, বিশেষ করে মিউজিক শুনে আর ধরে রাখতে পারছে না।
1: এটাই বাংলার বৈশিষ্ট্য, বাংলার লোকসঙ্গীত, লোকগান, লোকসংস্কৃতি। সত্যি দেখো, একটা সানাই, একটা সানাই কেমন করে যেন পুরো পরিবেশ পরিস্থিতি এবং

0: চারপাশটা বদলে দিতে পারে। এবং এই যে সৌন্দর্য, যেটাকে আমরা কি কিছুটা হারিয়ে ফেলছি জানি না,
1: হয়তোবা
0: জানি না, কিন্তু এই যে নদীর টানে, নদীর জোয়ার ভাটার সঙ্গে সময়ে তার ভালো মন্দ দেখায়, নদী কিন্তু সেটা বারবার করে বলে যায়। আমাদের ঘড়িও বলছে আমাদেরকে একটু একটু করে এবার গোছাতে হবে আজকের মতন, কিন্তু নদী আমাদের কাছে শিক্ষক তো বটেই, সমাজের শিক্ষক, সময়ের শিক্ষক, জীবনের শিক্ষক।

0: ঘরের কাঁটা বলছে আমাদেরকে টাটা বাই বাই বলতে হবে, সত্যি তাই। নদী ভরা ঢেউ, আমরা সত্যি বুঝি না জীবনের সঙ্গে নদীর সঙ্গে কেমনভাবে আমরা একাত্ম হয়ে রয়েছি।
1: ঘড়ির কাঁটা বলছে বলে তো ছেড়ে দিল জয়শ্রী, 12:54 হয়ে 44 সেকেন্ডস, আর একটিমাত্র গান আমরা শুনতে বা আপনাদের শোনাতে পারবো, এবং সেই গানটি শোনাতে শোনাতে আমরা কিন্তু মৌসুমী জয়শ্রী আজকের গান দরিয়া থেকে টাটা বাই বাই বলবো না, আসবো 2:02 নাটকে দুপুর এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণে
0: যে গানটি আমরা শুনতে শুনতে আজকে গান দরিয়া থেকে বেরোচ্ছি, সেই গানটি কিন্তু অবশ্যই বর্ষার গান, লোকসঙ্গীত রয়েছে এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে। বর্ষার গান শুনতে শুনতে বর্ষাকালে জয়শ্রী মৌসুমী বলছে টাটা বাই বাই, খুব ভালো থাকুন, ফিরে আসছি আমরা ঠিক আর 1 ঘন্টা পরেই, চলে আসছি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছু নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদ

নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত। উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশর দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আব্রুদেয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সোরিন গ্রিন্ডানিয়র সঙ্গে সাক্ষাৎ করবেন। সিকিমের নামচিতে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22, আরও কয়েকজন ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। এদিকে এই দুর্ঘটনায় তদন্তে সে রাজ্যের সরকার আইজি আইন শৃঙ্খলার নেতৃত্বে 4 সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। আগামী 15 দিনের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা অতিক্রম করার অভিযোগে 9 ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করে তাদের মাছ ধরার ট্রলার বাজেয়াপ্ত করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এক সামুদ্রিক অভিযান চলাকালীন শ্রীলঙ্কার তালাই মান্নারের উত্তরে মৎস্যজীবীদের আটক করা হয়। মৎস্যজীবীদের ট্রলার সহ মান্নারের মৎস্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল 0, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে 0 বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের নানা প্রান্তে দায়ের FIR এর প্রেক্ষিতে আপাতত তাকে কোনো রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারি বা কড়া পদক্ষেপের বিরুদ্ধে অভিষেকের করা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার 30 জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজ্য সরকার পুরসভাগুলিতে যাবতীয় দুর্নীতি তদন্তে অডিট কমিটি গঠন করেছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানিয়েছেন, কোন কোন পুরসভায় দুর্নীতি এবং কোন পুরসভায় কতটা কাজ হয়েছে তা ওই অডিট কমিটি খতিয়ে দেখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতেই সর্বাধিক গুরুত্বপূর্ণ। সমাজ মাধ্যমে তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যু হয়েছে বলে সমাজ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। সমাজ মাধ্যমে তারা জানিয়েছে, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।

0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের একটি এআই নির্মিত ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুমকিভিত্তিক মন্তব্য করছেন বলে দাবি করা হয়। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লির বিক্ষোভ সম্পর্কিত এমন কোনো মন্তব্য করেননি। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত। উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীপদ ইয়েসো নায়েক আজ বলেছেন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন ক্ষেত্রে নেতৃত্ব দিতে ভারত বিশেষ সুবিধাজনক অবস্থানে রয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত দ্বিতীয় ভারত গ্রিন হাইড্রোজেন সামিট 2026 এক ভিডিও বার্তায় তিনি বলেন, জাতীয় পরিবেশ বান্ধব হাইড্রোজেন মিশন পরিচ্ছন্ন শক্তির এক শক্তিশালী ও ভবিষ্য উপযোগী পরিবেশ গড়ে তুলতে সাহায্য করছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক কাল রাত্রি, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। নাটক কাল রাত্রি।

0: হতভাগ্য ছেলে, নিতান্ত হতভাগ্য। যেমন ডাক্তার বোস, সমরেশের মতো ছেলে আত্মহত্যার চেষ্টায় বিষ খেতে পারে আমি ভাবতেও পারি না। ইমোশনাল ফুল। যাক, বেঁচেছে এই ঢেক।
1: কিন্তু এর জন্য যে দায়ী তার কি হবে ডক্টর সেন? তাকে আনপানিশ যেতে দেবেন?
0: ইউ মিন নার্স সুপ্রিয়া? তাকে দোষী কী করে করবো? সমরেশ তাকে ভালোবাসত, সুপ্রিয়া তাকে ভালো নাও বাসতে পারে। কোনো মেয়েকে জোর করে ভালোবাসানো যায় না।
1: নিশ্চয়ই না, কিন্তু তার জীবনে খেলা করবার কোনো অধিকার তার ছিল না। Why did she do that? What right she had to play with him falsely like that? তার প্রমাণ আছে। সমরেশের বাক্স থেকে সুপ্রিয়া লেখা চিঠিগুলি সব আমি পেয়েছি। এসো, আমরা তোমাকেই ডাকছি। কথা উঠেছে সমরেশের বিষ খাওয়ার জন্যে তুমিই দায়ী, তোমাকে তার উত্তর দিতে হবে।
2: কেন সমরেশবাবু চিঠি দেখেননি? মৃত্যু হবে ভেবে তিনি তো নিজের হাতেই চিঠি লিখে রেখেছিলেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
1: কিন্তু তুমি তাকে নিয়ে এমন খেলা খেলেছো যে জীবন তার বিস্বাদ হয়ে গিয়েছিল।
2: ডক্টর বোস, আপনি সৎ লোক, আপনাকে শ্রদ্ধা করি। সমরেশবাবু আপনার বন্ধু, তবু তাকে আপনি ভালো করে জানেন না, মোটামুটি জানেন, তবু আপনি আমাকেই দায়ী করছেন এর জন্য?
1: হ্যাঁ করছি, কারণ শুধু সমরেশের সম্পর্কেই নয়, অনেকের সম্পর্কেই তোমার বিরুদ্ধে ওরকম অভিযোগ অজস্র। উত্তর তোমাকে দিতেই হবে।
2: ডক্টর সেন, আমাকে এর উত্তর দিতে হবে?
0: নিশ্চয় দিতে হবে সুপ্রিয়া, কৈফিয়ত তোমাকে দিতেই হবে। সত্যি হলে তোমার সম্পর্কে সাবধান হতে হবে আমাদের, তোমাকে আমরা সরিয়ে দিতে বাধ্য হব।
1: এই দেখুন, এই দেখুন ওর চিঠি।
2: আপনি শুধু আমার এই একটা চিঠি দেখুন ডক্টর সেন, চিঠি নয়, চিঠির ফটোগ্রাফ। মূল চিঠিখানা দলিল বলে সেটা আমি রেখে দিয়েছি।
0: কি চিঠি, কই দেখি?
2: দেখুন আপনি, সমরেশ লিখেছে তার বন্ধু ডক্টর অরুণেন্দ্রকে।
0: তুমি সে চিঠি পেলে কেমন করে?
2: ডক্টর অরুণেন্দ্র আমার একজন প্রণয় প্রার্থী, তিনি ওকে চিঠি লিখেছিলেন। এই ডক্টর বোস যা যা বলে অভিযোগ করছেন, ডক্টর অরুণেন্দ্র ঠিক তাই বলে অভিযোগ করেছিলেন। আমি হৃদয়হীনা, আমি শৈলী নেই, আমি অসুচি, আর অনেক কিছু। আপনি আমার

0: রাজস্থানীয়, আপনার সামনে সেসব কথা বলতে আমারও লজ্জা করে, আপনি নিজেই পড়ে দেখুন। যখন গুজব উঠল সমরেশবাবু আমাকে বিয়ে করবেন, তখন তিনি এই চিঠি লেখেন। সমরেশবাবু উত্তরে এই চিঠি লিখে তাকে পাঠাতে গিয়ে আমাকে পাঠিয়ে দেন। বোধ করি দুখানা চিঠি একসঙ্গে লিখে থাকবেন, একখানা আমাকে একখানা তাকে, অসাবধানতায় খাম বদল হয়ে যায়। পড়লেন চিঠিখানা?
1: হ্যাঁ পড়লাম। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে।
0: আপনি কেন লজ্জা পাচ্ছেন স্যার? আপনি শ্রদ্ধেয়, ডাক্তারদের গৌরব আপনি।
1: কিন্তু এই যদি সত্য হয় ডাক্তারদের যে লজ্জার সীমা থাকবে না।
0: না ডাক্তার সেন, মানুষের মধ্যে ভালো মন্দ দুই আছে, ডাক্তারেরা তো মানুষ, তাদের মধ্যেও ভালো মন্দ আছে। তাদের মধ্যে যারা মন্দ তারাই আমার কাছে এসেছে, আমাকে নিয়ে খেলা করতে চেয়েছে, আমিও তাদের নিয়ে খেলা করেছি, আমি শোধ নিয়েছি।
2: শোধ? কিসের শোধ? সমরেশ তো তোমার উপর কোনো অন্যায় করেনি।
0: ওই চিঠিখানা দেখুন ভালো করে, অরুণেন্দ্র ডাক্তারকে যে চিঠি লিখেছে তাতে কি লেখা আছে পড়ে দেখুন। অরুণ তাকে সাবধান করেছিল আমার সম্পর্কে, তার উত্তরে সমরেশ তার নিজের জীবনে কত মেয়েকে নিয়ে খেলা করেছে তার একটা হিসেব দিয়ে লিখেছে তুমি নির্ভয় হও। শেষে লিখেছে আমাকে নিয়েও সে একটা এক্সপেরিমেন্ট করছে, সে হারে কি আমি হারি, হারলো সে, হারলো, হেরে মরতে চেষ্টা করলো, কিন্তু সে আমার কাছে হেরে নয়, ওই চিঠির ভয়, ওই লজ্জায়।
2: কিন্তু তাতে তোমার অপরাধের স্খলন হয় না, প্রেমের অভিনয় করা তোমার স্বভাব, অস্বীকার করতে পারো?
0: না অস্বীকার করব না, চুম্বকের মতো আকর্ষণ করার শক্তি আমার আছে। শুধু এই জন্যে আমার দিদি, তিনি ছিলেন শিক্ষয়িত্রী, শান্ত, ধীর, এমন একটি মেয়ে হয় না ডক্টর সেন, তিনি আত্মহত্যা করেছিলেন। সমরেশের জন্য এক বিন্দু দায়িত্ব আমার নেই, কিন্তু দিদির মৃত্যুর জন্য আমার বুকে কাঁটা বিঁধে আছে। দিদিকে ভালোবাসতেন একজন, দিদিও তাকে ভালোবাসতেন, কিন্তু দিদির ভাবি স্বামী দিদিকে ফেলে আমাকে পাবার জন্য পাগল হয়ে উঠলেন। দিদিকে স্পষ্ট বললেন আমি সুপ্রিয়াকে ভালোবাসি, তখন দিদি আত্মহত্যা করলেন। আমি তাকে কোনোদিন ভালোবাসিনি, দিদির ভাবি স্বামী বলে তাকে আমি শ্রদ্ধা করতাম, তার সঙ্গে মাঝে মাঝে হাসি ঠাট্টা করতাম, এই পর্যন্ত ঘৃণা হলো তার উপর, তাকে আমি
2: সিস্টার, সিস্টার সুপ্রিয়া,
0: আপনাদের যা খুশি তাই করতে পারেন, পুলিশের কাছে বলতে পারেন আমি এর জন্য দায়ী, আমাকে আপনাদের এখানকার চাকরি থেকে ডিসমিস করতে পারেন, যা খুশি আপনাদের করুন, আমি চললাম।

0: ডক্টর বোস।
1: কি মিসেস ঘোষ, আপনি আপনি চলে এলেন? পেশেন্ট মারা গেছে?
0: না, বেঁচে আছে, কিন্তু আর বোধহয় বাঁচবে না। ও দিদি আমাকে পাঠালে আপনার কাছে, আপনাকে যেতেই হবে, আর ডক্টর সেনকে নিয়ে যেতে হবে। একমাত্র ভাই কেঁদে কেঁদে মেয়েটা সারা হয়ে গেল, সে নিজে এসেছে আমার সঙ্গে।
2: কোথায়, কি কেস বোস?
1: কেসটার কথা আপনাকে বলেছি স্যার, পথ মাইল 30 ডায়মন্ড হারবারের রাস্তায় যেতে হয়।
2: ও সেই কেস, এই নৌকো থেকে পড়ে স্পাইনাল কর্ডে আঘাত লেগেছিল।
1: হ্যাঁ, সাচ এ সুইট ইয়াং ম্যান, এমন শোচনীয় পরিণতি, হার্টও ড্যামেজড খানিকটা।
0: ওই হার্ট নিয়ে বাঁশি বাজায়, কাল রাত্রি থেকে হার্টের প্যালপিটেশন বেড়েছে। কাল ওর দিদি মাথা ঠুকিয়ে কেঁদে কেটে বাঁশি বাজানো বন্ধ করেছিল, কিন্তু আজ কারো মানা সে শুনছে না, এত উত্তেজিত যে বলে বোঝাতে পারবো না। আজ তার ওই অ্যাক্সিডেন্টের এক বছর পূর্ণ হবে। এই যে ওর দিদি এসেছেন।
3: আমি আপনার পায়ে ধরতে এসেছি ডাক্তারবাবু, একবার আপনাকে যেতেই হবে, আপনি দয়া করুন।
2: না না মা, ছি, পায়ে ধরতে আছে, আমি যাবো, আমি যাচ্ছি, চলো।

0: শ্রাবণ, আজ এক বৎসর পূর্ণ হল গঙ্গা ঠিক তেমনি ভরে উঠেছে, ঠিক তেমনি বাদল শেষের সকাল, কাটা কাটা মেঘের মধ্যে নীল আকাশ, খানিকটা রোদ খানিকটা ছায়া, আশ্চর্য মিল। আজ সে আসবে, নিশ্চয়ই আসবে। হ্যাঁ, আজ ভালো থাকি মন্দ থাকি,
1: আজ সকালে আপনি ভালোই আছেন, রাত্রে আপনি বড় উত্তেজিত হয়েছিলেন।
0: তার জন্য দায়ী আপনাদের নার্স আর আমার দিদি। গতকাল রাত্রে গেছে আমার বিয়ের প্রথম বার্ষিকী। আমি বললাম আজ আমি একটু বাঁশি বাজাবো, তাই না শুনে দিদি মাথা ঠকতে লাগলো, বাঁশি বাজাতে আমাকে দেবে না, উত্তেজনা হয়েছিল কি সাধে। না না না, আজ আমি আপনাদের কারোর কথা শুনবো না, না রাত্রে দুপুরে আমি বাঁশি বাজাবই। আমি আমি জানি ডাক্তারবাবু, আমি সেরে উঠব না, যখন যাবই তখন তখন আমি যে চাই তা করতে দেবেন না কেন। আমার ধারণা মৃত্যুতে সব শেষ নয়, তারপরও আছে। রাত্রির পর রাত্রি অনুভব করেছি।

0: তার অশরীরী আত্মা আসে আর ওই খোলা জানলার পাশ দিয়ে চলে যায়। আকর্ষণ না করলে তো ওরা আসতে পারে না।
1: কলকাতা থেকে বোধহয় ডক্টর বোস ডক্টর সেনকে নিয়ে এলেন, আমি দেখি। আপনি চঞ্চল হবেন না মহাদেব, তুমি বাবুর কাছে বসো।
0: না রে না, আমার কাছে তোকে বসতে হবে না। মহাদেবদা, তুই ঘরটাকে আজ ভালো করে সাজিয়ে দে তো মহাদেবদা।
2: খোকা ভাই
0: শোন, কাছে আয়।
2: বল।
0: না, খুব কাছে আয়, চুপি চুপি একটা কথা বলবো তোকে, কানে কানে।
2: এসেছিস, নিয়ে বল কি বলবি।
0: চোখের পাওয়ার বেড়ে গেছে কিনা চশমাতে ঠিক বুঝতে পারি না, তাই কাছে দেখে দেখতে চাইলাম। তুই কাঁদছিলি?
2: তোকে আমি বুকে করে মানুষ করেছি খোকা ভাই, তোর এই কষ্ট আমি সহ্য করতে পারছি না।
3: সুরজিৎ,
0: দিদি এলে?
3: হ্যাঁ এলাম, কলকাতা থেকে ডাক্তার সেনকে নিয়ে এসেছি। ডাক্তার বসে এসেছেন, তুমি যা জেদ ধরেছ ডাক্তার সেন যদি তা করতে বলেন তুমি করো, আমি আপত্তি করব না, কিন্তু তিনি যদি না বলেন তোমাকে মানতে হবে তার কথা।
0: আমি আমি আজ কোনো কথা মানব না, কারো কথা শুনবো না আমি।
3: তোর পায়ে আমি মাথা কুটব।
0: তাতে মরার চেয়ে তো বেশি কোনো সাজা হবে না দিদি, আমার পাপ একটুখানি হবে সে কথা সত্যি।
3: সুরজিৎ,
4: আমি কলকাতা থেকে আপনাকে দেখতে এসেছি, আপনাকে দেখি, আমার মতামত আমি বলি, আপনার মানতে ইচ্ছে হয় আপনি মানবেন না মানবেন না, ডাক্তারের মত তো আর জজের রায় নয়।
0: আপনি ডক্টর সেন, লোকে বলে ধন্যন্দরি, কিন্তু আমাকে তো বাঁচাতে পারবেন না।
4: বেশ তো, আগে দেখি।
0: ওকে, কিন্তু আপনার পেছনে ওকে, চশমাতে আমি ভালো দেখতে পাচ্ছি না, উনি কি সেই নার্স? না না না না, উনি থাকলে হবে না, না উনি চলে যান চলে যান।
4: সিস্টার, আপনি যান, আমাদের সঙ্গে আপনি কলকাতা চলে যাবেন।
5: ঠিক আছে, কলকাতায় গিয়ে আমি নূতন নার্স পাঠিয়ে দেবো।
0: না না না, আজ আর কোনো নার্স আমার কাছে থাকবে না, কোনো লোক আমার ঘরে থাকবে না, আজ আমি আপনাদের কোনো বাধা নিষেধ মানব না। আমার কাছে আজকে দিনের মর্ম আপনারা আপনারা কেউ বুঝবেন না।
4: আমি শুনেছি গত বছর এই দিনটিতে আপনি বিয়ে করে ফেরবার পথে গঙ্গার ঘাটে বজ্রা থেকে আপনার স্ত্রী আর আপনি জলে পড়ে যান, আপনার স্ত্রী মারা যান, আপনি কোমরে বুকে আঘাত পেয়েও কোনো রকমে বাঁচেন, এই তো?
0: সংসারের ঘটনাই সব নয় ডাক্তারবাবু, তার পিছনে অনেক অনেক কিছু থাকে।
4: অস্বীকার করছি না, মেনে নিচ্ছি। এখন আপনি একটু শান্ত হন, আমি আপনাকে একবার দেখি।
0: দেখুন, কিন্তু এরা থাকলে আপনাকে আমি কিচ্ছু বলবো না।
4: ঠিক আছে, আপনার ওখানে গিয়ে বসুন। ডক্টর বোস যাও, মাকে নিয়ে তুমি ওখানে যাও, আমি দেখছি সুরজিৎ বাবুকে। যান মা, যান ওখানে।

0: আপনি কাঁদবেন না সুরবালা দেবী, ওর কথা এখন কি রাগ করতে আছে?
1: আমি কি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি ডাক্তার বসু, আমার থেকেও বারো বছরের ছোট। ও যখন পাঁচ বছরের তখন মা মারা গেলে আমি তার কারণ। আমার বিয়ে হলো অষ্টমঙ্গলায়, বিধবা সেজে বাড়ি এলাম, তাই দেখে আছাড় খেয়ে মা পড়লে আর উঠলেন না। বাবা আমার কোলে ওকে তুলে দিলেন, বললেন মানুষ কর, আমাকে ওর ভাত দিয়ে গেলেন। ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলতে চেয়েছিলাম ডাক্তারবাবু। তিনি সিপাস করলে শরীর হয়েছিল ভাস করে গড়া পাথরের মূর্তির মতো, বাঁশি বাজাতো তার সুরে মধু ঝরত।
2: ফুল এনেছে দিদি ঠাকুরন, এগুলো এখন এই ঘরেই রাখি, ও ঘরে তো ডাক্তারবাবু দেখছেন।
1: রাখো এইখানে রাখো।
2: এত ফুল, ও আজ বুঝি সে?
1: হ্যাঁ আজ সেই সর্বনাশা দিন। আমার কপাল ডাক্তারবাবু, জোর করে বিয়ে দিলাম, বিয়ে করে ঘরে ফিরছিল, পথে ঘরের দোরে এই কাণ্ড ঘটল। আমার কপাল, সেই সুরজিতের আজ বিশ্বাস, ও সেই বইয়ের আত্মা ওকে ডাকে, ওর বিশ্বাস আজ সেই দুর্ঘটনার দিন সে আজ নিশ্চয় আসবে, দেখা দেবে, তার জন্য ওকে বাঁশি বাজিয়ে তাকে ডাকতে হবে। এসব আয়োজন তারই জন্য।
0: কি করবেন বলুন, এটা তো আপনার কোনো হাত নেই।
1: তাকে আর বুঝি না ডাক্তারবাবু, সবই বুঝি, এখন অদৃষ্টে আর কি আছে তাই ভাবি।
0: শান্ত হন, শান্ত হন, ডক্টর সেন যখন এসেছেন তখন একটা ব্যবস্থা হবেই।

0: কে কে কে কথা বলছে?
1: উত্তেজিত হবেন না সুরজিৎ বাবু, ওদিকে কান দেবেন না আপনি।
0: শুনলেন, শুনলেন ডক্টর সেন ও কি বললে?
1: শুনেছি।
0: সে নিত্য আসে শব্দে গন্ধে, সে আমাকে ডাক দিয়ে যায় ওই জানলার ধার দিয়ে। ঘরের ভেতর আসতে পারে না, পথ পায় না, এরা আমাকে ডাকতে দেয় না।
1: আপনি শিক্ষিত ছেলে, একে আপনি সত্য বলে মনে করেন?
0: আগে হ্যাঁ করি, অন্তত আমার মনের কাছে এইটি সত্য। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, লোকে জানে মাধবী বজ্রার বাইরে এসে টোলে হঠাৎ জলে পড়ে গিয়েছিল। না না, সে আমার নৌকায় আসতে চেয়েছিল। সেদিন ছিল দেশাচার মতে কাল রাত্রি, স্বামী স্ত্রী দেখা হওয়া নিষেধ।
1: জানি,
0: তার আগের একটু কথা বলি। বিলেত যাব, দিদি ধরলেন বিয়ে করে যেতে হবে, বললাম তাই হবে। বললেন কোনে দেখে আয়, বললাম কি হবে। মন আমার শক্ত মনে ছিল ডক্টর সেন, শক্ত এবং বিচিত্র। খেলার ছলে কাব্য করতাম, গান জানি ভালো, তাই মধুকর ছদ্মনাম নিয়ে গান লিখতাম। সেদিন রাত্রে আমার বজ্রায় আমি একা, কাল রাত্রি ও পাশের বজ্রায় নতুন বউ। আকাশে বাদল কাটার টুকরো মেঘের মধ্যে ত্রয়োদশীর চাঁদ। আমি এই বাঁশিটা নিয়ে বেরিয়ে এসে বাজাতে বসলাম আমারই একটা গান। গানটা রেকর্ডে উঠেছিল, লোকের কাছে খুব সমাদরও পেয়েছিল। বাঁশি বাজাতে বাজাতে শুনলাম তাতে গানের কথা জুগিয়ে দিচ্ছে কি,

0: বুঝলুম গাইছে কি। এই এই শোনো, বাইরে এসো, নইলে কিন্তু লাফ দিয়ে পড়বো তোমার নৌকায় বম্বেটের মতো।
1: না না, এসো না এসো না, যে দুজন ঘুমোচ্ছি জেগে উঠবে।
0: কিন্তু তুমি ও কি গান গাইছিলে, পচা একটা গান।
1: আপনি তাহলে বাঁশিতে গানটা বাজালেন কেন? আর ওটা বুঝি পচা গান, তাহলে আপনার সুরটাও পচা।
0: সুর কি পচা হয়? পচা হয় পচা কথা, পচা ভাব দিয়ে রচা গান।
1: না না, ভারী সুন্দর গান, ভারী সুন্দর। মধুকরের গানগুলি আমার ভারী ভালো লাগে। মধুকর আমার সবচেয়ে প্রিয় কবি।
0: মধুকর তোমার সবচেয়ে প্রিয় কবি? লোকটার পরিচয় জানি না, নইলে আমি ওর মাথায় একটা গাধার টুপি পরিয়ে দিয়ে আসতাম। এই ও কি, তুমি চলে যাচ্ছ কেন? এই শোনো শোনো।
1: না আমি যাই।
0: মধুকরে নিন্দে করলাম বলে রাগ করলে বুঝি?
1: না রাগ কি করে করব।
0: তবে দুঃখ সত্যি বলো?
1: হ্যাঁ দুঃখ আমার হয়েছে। মধুকর আমার সবচেয়ে প্রিয় গান লেখক। ওর যে গানগুলো রেকর্ডে বেরিয়েছে সব রেকর্ড আমার আছে। যেসব গান আর স্বরলিপি কাগজে পেয়েছি তাও আমি সংগ্রহ করেছি, শিখেছি।
0: তাহলে বোধহয় মনে মনে ভালোবেসেছো না?

0: বলছি না আপনি।
1: ও বিয়ে হয়ে গেছে, এখন বুঝি ভালোবাসার কথা বলতে নেই। বেশ তো, শ্রদ্ধা, শ্রদ্ধায় তো দোষ নেই।
0: হ্যাঁ, শ্রদ্ধা আছে। কতদিন কত কাগজে চিঠি লিখে তাঁর পরিচয় জানতে চেয়েছি, কিন্তু পাইনি। সবাই জানিয়েছে জানে না, একজন মাত্র লিখেছিল জানাতে নিষেধ আছে।
1: পরিচয় জানলে কি করতে?
0: প্রণাম পাঠাতাম।
1: মাধবী, মাধবী, মধুকরের ওপর এই শ্রদ্ধা আর আমার উপর এই ভালোবাসা যদি এক হয় মাধবী, সুরজিৎ যদি মধুকর হয়, মাধবীর মধুকর যদি যদি আমি হই।
0: সত্যি
1: অমন করে চেয়ে আছো কি মাধবী? সত্যি আমি মধুকর?
0: সত্যি সত্যি বলছি।
1: খেলার ছলে গান লিখতাম, সেই খেলার দামে তপস্যা ধন পেয়েছি মাধবী।
0: আমি যে থাকতে পারছি না গো।
1: বেশ তো, তুমি আমার নৌকে চলে এসো না, এসো আমার হাত ধরে লাভ দিয়ে চলে এসো।
0: তুমি হাত বাড়াও,
1: এসো।
0: কিন্তু একটা কথা
1: বলো,
0: আজ 17ই শ্রাবণ, এই রাত্রির স্মৃতি কিন্তু প্রতি বছর আমরা পালন করব। 16ই শ্রাবণ বিয়ের উৎসব হবে, পরের দিন আমরা সব আলাদা ঘরে। তুমি বাঁশি বাজাবে, এই সুর আমি গাইব, তারপরে ঝাঁপ দিয়ে পড়বো তোমার বুকের উপর, ঠিক এ ফুল করে।
1: মাধবী,

0: আচ্ছা আচ্ছা, বলুন তো ডক্টর সেন, আজ সে না এসে পারে না, আমি বাঁশি না বাজিয়ে পারি?
1: সুরজিৎ বাবু,
0: আমার কথায় আপনি অবিশ্বাস করছেন?
1: বিশ্বাস কথায় হয় না সুরজিৎ বাবু, প্রত্যক্ষ অভিজ্ঞতায় হয়। আপনার যে অভিজ্ঞতা হয়েছে তা তো আমার হয়নি, তবে অবিশ্বাস করে উড়িয়েও দিচ্ছি না।
0: শুনুন শুনুন ডক্টর সেন, শুনুন।
1: আস্তে আস্তে, উত্তেজিত হবেন না সুরজিৎ বাবু, অন্তত মধ্যরাত্রি পর্যন্ত শান্ত হয়ে থাকুন, সে না আসা পর্যন্ত বেঁচে থাকুন। আমি বলি বিশ্রাম করুন, ঘুমুন, চশমাটা খুলুন তো দেখি, চোখ বুঝুন, দেখুন ঘুমিয়ে পড়বেন। আচ্ছা আমি খুলে দিচ্ছি চশমা।
0: আপনি আপনি তাহলে আমাকে অনুমতি দিচ্ছেন? ঘরে কেউ থাকবে না, আমি বাঁশি বাজাবো।
1: অনুমতি না দিলেও তো আপনি মানবেন না, সুতরাং না দিয়েই বা করবো কি? কিন্তু একটি প্রতিশ্রুতি দিতে হবে আপনাকে।
0: বলুন।
1: বিছানা ছেড়ে আপনি ওঠবার চেষ্টা করবেন না।
0: আমার মৃত্যু হবে এই তো বলতে চান আপনি?
1: ধরুন তাই। আর দেখুন, সে যদি আসে সে তো আপনার কাছে আসবে, পাশে বসবে, কথা বলবে, বিছানা ছেড়ে আপনার উঠে যাওয়ার তো দরকারই হবে না।
0: না না না না, আমি উঠব না। হ্যাঁ, সে আসবে, পাশে বসবে, কথা বলবে। না না, আমি বলছি আমি বলছি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি উঠবার চেষ্টা করবো না ডক্টর সেন। আমি
1: ডক্টর বোস কই, এ দিদি কই, এই যে দিদি শুনুন, আমি বলছি উনি যা চাচ্ছেন তাই হবে, রাত্রে ঘরে কেউ থাকবে না, বাঁশি বাজাতে পারবেন উনি।
2: ডাক্তারবাবু,
1: আমি বলছি মা, তোমা চশমাটা ভেঙে ফেললাম যে।
0: আমার চশমা
1: আগে? হ্যাঁ। আচ্ছা দেখুন তো, দেখতে পাচ্ছেন আমাকে? সে এলে নিশ্চয়ই এমনি করে কাছে আসবে সুরজিৎ বাবু, এমনি ভাবে দেখবেন তাকে।
0: ও, আপনাকে কি বলে ধন্যবাদ দেব ডাক্তারবাবু।
1: তাহলে আমি যাই, কিন্তু আপনি বিশ্রাম করুন, সেই বারোটার সময় বাঁশি বাজাবেন, তার পূর্বে কোনো উত্তেজনা, কোনো পরিশ্রম নয়। প্রতিশ্রুতি দিচ্ছেন?
0: দিলাম ডক্টর সেন, আমি আমি মাধবীর নাম নিয়ে শপথ করে প্রতিশ্রুতি দিলাম আপনাকে। প্রাণের তীর্থ দুয়ার হতে ফিরব আবার একা মরুকান্তারে, আমি পাইনি তোমার।

0: দেখুন মা, এছাড়া অন্য কোনো উপায় দেখলাম না। দেহ মন উন্মুখ করেও বসে আছে শুধু এরই জন্যে, সে আসবে এটা ওর স্থির বিশ্বাস। ওকে তো বেঁধে রাখতে পারবেন না মা, সুতরাং ওর চান্সের ওপরকে ছেড়ে দিন।
1: কিন্তু বাঁশি বাজালে ওর ওই হাটে?
2: আমি একটা কথা বলি স্যার, বাজাতে বাজাতে ও যদি উত্তেজিত হয়ে ওঠে?
0: আমি তো গোড়াতেই বলেছি ওকে আমি ওর চান্সের ওপর ছেড়ে দিচ্ছি। তোমরা যদি বাধা দাও তো পাগলের মতন জোর করবে, করবেই। এই একমাত্র চান্স বস, আর কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। ওর শেষ বাসনা পূর্ণ হোক। তুমি এখানকার ডাক্তারবাবু, নার্স এই পাশের ঘরেই থাকবে, কিন্তু কোনো বাধা ওকে দিও না। মর্মান্তিক কিছু না ঘটলে ঘরে ঢুকো না, বুঝেছো ডাক্তার?
3: ইয়েস স্যার।
0: যা বলে গেলাম, এই যেন অন্য কেউ না শোনে, কাউকে ত্রিসীমানায় আসতে দিও না। আমরা আসি মা, ও যদি আজ রাত্রের উত্তেজনা সহ্য করে বাঁচে, যদি বাঁচতে চায় তবে কাল এসে ব্যবস্থা করবো। সেসব কথা এখন থাক, সে কালকের কথা। আর একটা কথা বলবো মা।
1: বলুন।
0: বিয়ের কনের সাজসজ্জা সেদিন যেমন সাজিয়ে সে সেজেছিল, মালা গয়না বেনারসি শাড়ি মাথায় সোলার মুকুট এমনকি চন্দনটি পর্যন্ত যেন পাশের একটি নির্জন ঘরে সাজিয়ে রেখো মা। জলে ডুবে সে ভেসে গেছে, দেহের সঙ্গে আভরণও জলের তলায় হারিয়ে গেছে। অশরীরিণী শরীর ধরে আসবে, হয়তো তার এগুলি দরকার হবে মা।
1: বেশ, রাখবো। বউকে বরণের জন্য যে গয়না যে কাপড় তৈরি করিয়েছিলাম সে সব সব রেখে দেব।
0: আর একটা কথা, ঘরে যেন আলো রেখো না মা। ও, 12টা বেজে গেল, চলো বস চলো।

0: আর আধ ঘন্টা। মহাদেবদা, খোকা ভাই, দেখ তো মহাদেবদা কেমন লাগছে আমাকে, ঠিক বিয়ের বরের মতো লাগছে।
1: অমন করে অমন করে বলো না খোকা ভাই।
0: কেন রে বলবো না কেন, আমি অনেক ভেবে দেখেছি, আমি তো এসব কিছুই মানতাম না, কিন্তু কলকাতায় 8 মাস বিছানায় পড়ে আমি ভেবে ভেবে সত্য বুঝিয়েছে আমাকে মাধবী, সেই আমাকে দূর থেকে বুঝিয়েছে, বলেছে তুমি মধুকর আমি মাধবী, আমরা বুড়ো হব না, চিরকাল থাকব বর আর বধু, এই সুন্দর রাত্রির খেলা চলবে আমাদের নিত্য, নিত্য রাত্রি কাল রাত্রি। সে বলেছিল তুমি বাঁশি বাজাবে আমি আসব, গঙ্গার জলে পড়ে আর ভেসে যাব না। মহাদেবদা,
1: হ্যাঁ
0: মহাদেবদা, দেখ তো আকাশের চাঁদ কোথায় কেমন জ্যোৎস্না।
1: চাঁদ সবে উঠেছে খোকা ভাই, জ্যোৎস্না ফুটছে, গতবার শুক্লপক্ষ ছিল, এবার কৃষ্ণপক্ষ পঞ্চমী।
0: মহাদেবদা,
1: হ্যাঁ খোকা ভাই,
0: আলোটা সরিয়ে দে তো ঘর থেকে, দে সরিয়ে দে। বাহ বাহ বাহ, চমৎকার হয়েছে, বাহ, আমার আমার বাঁশি, তুই যা যা তুই যা।
1: আচ্ছা আচ্ছা যাচ্ছি।

0: আমি এসেছি মধুকর।
1: মাধবী, মাধবী তুমি এসেছো? মাধবী,
0: আমি কি না এসে থাকতে পারি মধুকর? আমি মাধবী, তুমি মাধবীর মধুকর সুরকার, তুমি বাঁশিতে সুর তুলেছ।
1: কাছে এসো, কাছে এসো, আমি বাঁশিতে সেদিনের সেই সুর বাজাই, তুমি গাও।
0: আমি আসছি ওগো, আমি আসছি, তুমি বাজাও, আমি এক্ষুনি আসছি।
1: মাধবী,
0: এই যে আমি।
1: মাধবী,
0: না আমাকে ছুঁতে নেই, এ তো আমার মায়ার কায়া, সর্বাঙ্গে আমার মরণের স্পর্শ। আমাকে ছুঁতে চেয়েও না, তাহলে আমার এ দেহ মিলিয়ে যাবে, তোমার অনিষ্ট হবে।
1: কি হবে? আমি বাঁচব না, মৃত্যু হবে, হোক।
0: না না, বলো না গো, বলো না, আমাকে অপরাধ স্পর্শ করবে যে। তুমি বাঁচো মধুকর, কলকাতার বড় বড় ডাক্তার এসেছিলেন, আমি তাদের গাড়ির সঙ্গে বাতাসে ভর করে ফেঁসে গিয়েছি। শুনলাম তিনি অনেক ভেবে অনেক বই দেখে বললেন, ইউরোপে গিয়ে অপারেশন করলে তুমি হয়তো নতুন মানুষ হবে, চিকিৎসা করলে তোমার হাঁটও সেরে যাবে, তুমি বাঁচো মধুকর।
1: কি করব বেঁচে? আমি কি হবে বেঁচে?
0: নতুন মানুষ হবে, এ পৃথিবী বড় সুন্দর মধুকর, এর বড় মায়া মধুকর, ওই দেহের বন্ধন বড় মধুর, তুমি বাঁচো।
1: তুমি নেই, কি নিয়ে, কাকে নিয়ে আমি বাঁচবো মাধবী?
0: বললাম তো, নতুন জীবন গড়ো।
1: নতুন জীবন? কি বলছো তুমি মাধবী?
0: যা বলছি তা তো বুঝেছো ওগো, জীবন ভালোবাসে জীবনকে, ভালোবাসা প্রেম স্নেহ এ বন্ধন পৃথিবীর, পৃথিবীর বাইরে তা নেই।
1: কে তুমি? তুমি কে? তুমি ছলনা করতে এসেছো আমার সঙ্গে?
0: কায়াহীন ছায়ার মতো যাদের অস্তিত্ব, তারা তো ছলনাই।
1: তুমি মাধবী ন?
0: কায়াহীন মাধবী আজ তোমার টানে মায়াময় দেহ ধরে এসেছে, আমি তো সত্যি সে মাধবী নই। কাকে ভালোবেসে তুমি এমন করে মরণের মুখে ছুটে চলেছ মধুকর? তুমি তো লিখেছ, প্রদীপের শিখার মুখে যে আলো সেই সত্য, কারণ তা স্থির, বিদ্যুতের চমকে চকিতে বজ্রপাত হয়, সে ক্ষণস্থায়ী চঞ্চল, তাই সে মায়া। আমার অস্তিত্ব আজ তাই মধুকর, মাধবী অশরীরিণী, মাধবী সোনার হরিণ।
1: ও কথা আমারই কথা, তবু আজ ও কথা আমার কথা নয় মাধবী। সোনার হরিণী সীতাকে করায় অগ্নি পরীক্ষা পার, রামকে বাঁধায় সমুদ্রের উপর সেতু, জলে পাথর ভাসায়। মাধবী, মাধবী, তোমার দেহের দুয়ার পেরিয়ে আমাকে যেতে হয়নি, আমি আমি তোমার মনের দুয়ার দিয়ে প্রাণের সিংহাসনে গিয়ে বসেছিলাম, এক মুহূর্তে ঢেলে দিয়েছিলাম আমার মন প্রাণ সব যথা সর্বস্ব।
2: তুমি যা বলছো মাধবী সে আমি বুঝেছি, কিন্তু কিন্তু সে হয় না, না আমি তোমার সঙ্গে যাব।
0: কিন্তু তোমার মৃত্যুর তো এখনো সময় হয়নি মধুকর।
2: মৃত্যুর কালাকাল নেই মাধবী, মানুষ আত্মহত্যা করলেই মরে।
0: না মরে না, আমি খুব ভালো করেই জানি, আত্মহত্যা করতে গিয়েও বাঁচে। আর
2: আর কি মাধবী?
0: আচ্ছা আগে তুমি এই ওষুধটা খাও তো, তুমি বড় হাঁপাচ্ছ।
2: না না না, আমি তোমার সঙ্গে যাব।
0: আমার সঙ্গে যেতে তুমি পারবে না।
2: কেন?
0: সেই কথাই তো বলতে এসেছি, তুমি ওষুধ খাও বলছি, নইলে আমি আবার হারিয়ে যাব।
2: মাধবী, কি বলছো তুমি মাধবী?
0: আগে খাও তবে বলবো।
2: এই না খেলাম, বলো।
0: আমার মুক্তির দিন এসেছে মধুকর, আজই রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে আমার মুক্তি হবে, বন্ধন কাটবে তোমার, বন্ধন কাটবে পৃথিবীর সমস্ত কিছুর, আমি চলে যাব ঊর্ধ্বলোকে, জানি না সে কোথায়, তবে এইটুকু জানি সেখানে আনন্দ আছে, দুঃখ নেই, স্মৃতির মাধুর্য নেই, পরিচয়ের প্রীতি নেই, হয়তো বা হারিয়ে যাব মধুকর। তুমি আজ জোর করে যদি আসতে চাও, দেহত্যাগ করে শুধু হাহাকার করে ঘুরে বেড়াবে, আমাকে পাবে না।
2: মাধবী, মাধবী,
0: মধুকর, তার চেয়ে তুমি বাঁচো, তোমার প্রেম মাধবীকে অমর করুক এই মাটির পৃথিবীতে,

0: তুমি স্মৃতি নিয়ে গান লেখো, এই গান মানুষ গাইবে আর বলবে মাধবীর মধুকর, মধুকরের মাধবী। মানুষ বিশ্বাস করবে পৃথিবীতে প্রেম আছে, অপরূপ প্রেম অমৃতের মতো। মাধবী তাইতেই অমর হবে, মাধবী মুক্তি পাবে।
1: মাধবী,
0: বলো আমাকে প্রতিশ্রুতি দাও, বলো।
1: বলছি বলছি, তাই প্রতিশ্রুতি দিচ্ছি, বাঁচব। আমি আমি বাঁচবার চেষ্টা করব, মাধবীকে আমার গানের মধ্যে অমর করবার জন্য বাঁচতে চেষ্টা করব আমি।
0: কি আনন্দ আমার গো, আমার কি আনন্দ, কি আশ্বাস! এবার তুমি ঘুমো, আমি তোমায় তোমারই গান গিয়ে ঘুম পাড়িয়ে দিই।

0: জিতু
1: দিদি
0: কেমন আছিস? জিতু
1: দিদি দিদি সে এসেছিল, দিদি সে এসেছিল, সেই বেশ, সেই ভূষা, সেই খোপায় চাপার মালা রেখে গেছে, সে এসেছিল দিদি।
2: কেমন আছেন সুরজিৎ বাবু? সারাটা রাত্রি আমরা যে কি উৎকণ্ঠায় কাটিয়েছি।
1: ডাক্তারবাবু ডাক্তারবাবু সে এসেছিল, এই দেখুন, এই দেখুন তার খোপার মালা।
2: আপনার সত্য, আপনার জীবনে অক্ষয় হোক, কিন্তু আমি যে আপনাকে দেখবো সুরজিৎ বাবু।
1: হ্যাঁ দেখুন দেখুন, আমাকে আমাকে বাঁচানো সম্ভব হলে বাঁচান, সে বলে গেছে আমাকে বাঁচতে, আমাকে গান লিখতে হবে, তাকে অমর করতে হবে।
2: হ্যাঁ আমারও তো সেই ইচ্ছে, আমার মনে হয় একবার ভিয়েনায় গিয়ে অপারেশনটা করিয়ে আনলেই আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু তাতে সর্বাগ্রে চাই আপনার বাঁচবার ইচ্ছা।
1: হ্যাঁ আমি আমি বাঁচবো, আমি বাঁচতে চাই ডক্টর সেন, সে আজ মুক্তি পাচ্ছে, সে কোন মহাশূন্য, কোন মায়াহীন মোহহীন আনন্দময় লোকে, পৃথিবীর রূপ রস গন্ধ শব্দের সব আস্বাদ সব স্মৃতি সে ভুলে যাবে, সে ভুলে ভুলুক, কিন্তু কিন্তু তাকে যেন পৃথিবী ভুলে না যায়। আমি গানের মধ্যে তাকে বাঁচিয়ে রাখবো ডক্টর সেন, আমি আমি বাঁচবো, আমি বাঁচতে চাই।
3: স্যার একবার একবার আসতে হবে স্যার।
2: কি হলো?
3: ও ঘরে আসুন স্যার, খুব জরুরি দরকার, খুব প্রাইভেট।
4: সে আত্মহত্যা করেছে স্যার।
2: কে? সমরেশ? কি করলে?
3: না সমরেশ নয়, সমরেশ নয়,
4: সুপ্রিয়া।
2: কে?
4: সুপ্রিয়া,
2: সুপ্রিয়া।

0: অনেক দোষ, তবু ওকে আমি ভালোবাসতাম বোস, মেয়ের মতোই ভালোবাসতাম। আমি জানতাম মেয়েটা ছিল বড় শক্ত।
1: এই ওর চিঠি, ওর বালিশের তলায় ছিল। এই নিন স্যার, করুন।
2: সারা জীবনে যা পাইনি পুরুষের চেয়ে ভালোবাসা অবিশ্বাস করেছি চিরদিন, কাল রাত্রে তাই তো হাত ভরেছি।

আশার স্বাদ আমি পেতাম না এই জীবনে, কিন্তু যে জিনিস আমি পেয়েছি সে তো আমার নয়, চুরি করে পেয়েছি। মাধবী সেজে অভিনয় করে পেয়েছি। জীবন ভরে গেছে, এরপর বেঁচে কি করব? বেঁচে থেকে হবেই বা কি? বড় সুখে সুন্দর স্বপ্নের মধ্যে আমি মরে যাচ্ছি। মধুকরকে বাঁচাবেন, সে বাঁচবে, তার মাধবীর কাছে সে প্রতিশ্রুতি দিয়েছে। আমি চললাম।

0: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কাল রাত্রি নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন সুপ্রিয়া, মল্লিকা বসু, সুরবালা, সীতা মুখোপাধ্যায়, মাধবী, দীপা গঙ্গোপাধ্যায়, মিস্টার ঘোষ, কাজল চৌধুরী, মহাদেব, পান্নালাল চক্রবর্তী, ফ্যামিলি ফিজিশিয়ান অজিতনাথ বন্দ্যোপাধ্যায়, ডক্টর বোস, শুভ্রেন্দুলাল সেনগুপ্ত, সুরজিৎ, প্রদীপ কুমার সেন, ডক্টর সেন, শিশির মিত্র। সঙ্গীত পরিচালনায় অলোক দে। কণ্ঠসঙ্গীতে প্রমিতা বন্দ্যোপাধ্যায়। যন্ত্রসঙ্গীতে শৈলেশ রায়। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
1: কানে বাজুক মনের রেডিও শুনছো 107।

0: FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনবেন আধুনিক গান নীলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের নানা প্রান্তে দায়ের এফআইআর এর প্রেক্ষিতে আপাতত তাঁকে কোনো রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারি বা কড়া পদক্ষেপের বিরুদ্ধে অভিষেকের করা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার 30 জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজ্য সরকার পুরসভাগুলিতে যাবতীয় দুর্নীতির তদন্তে অডিট কমিটি গঠন করেছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানিয়েছেন কোন কোন পুরসভায় দুর্নীতি এবং কোন পুরসভায় কতটা কাজ হয়েছে তা ওই অডিট কমিটি খতিয়ে দেখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যৎই সর্বাধিক গুরুত্বপূর্ণ। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। সাংবাদিকদের তিনি বলেন বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যু হয়েছে বলে সমাজ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। সমাজ মাধ্যমে এক বার্তায় তারা জানিয়েছে এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের একটি এআই নির্মিত ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুমকিভিত্তিক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া গ্লাসগোতে কমনওয়েলথ ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে যোগ দেন। কমনওয়েলথের নবনির্বাচিত মহাসচিব শার্লি আয়োরকোর বচওয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠকে ডক্টর মান্ডভিয়া ভারতের রূপান্তরমূলক ক্রীড়া সংস্কারের কথা তুলে ধরেন, যার মধ্যে খেলো ভারত নীতি এবং অস্মিতা লীগ উল্লেখযোগ্য। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী পরস্পরের দেশে বসবাসকারী

0: নাগরিকদের নিরাপত্তা, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গতকাল নতুন দিল্লিতে ভারত ইউএই কনস্যুলার বিষয়ক যৌথ কমিটির সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়। এই মুহূর্তের খবর শেষ হল।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: সেই যৌথভাবে সভাপতিত্ব করেছেন। কেন্দ্রীয় যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া গ্লাসগোতে কমনওয়েলথ ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন। কমনওয়েলথের নবনির্বাচিত মহাসচিব শার্লি আয়োরকার বচোয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠকে ডক্টর মান্ডাভিয়া ভারতের রূপান্তরমূলক ক্রীড়া সংস্কারের কথা তুলে ধরেন, যার মধ্যে খেলো ভারত নীতি এবং অস্মিতা লীগ উল্লেখযোগ্য। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তারা জানিয়েছে এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। দিল্লি পুলিশ জানিয়েছে বর্তমানে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি দুই জেলা সফর করছেন। সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছে তিনি পুলকার দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন। রাজ্য সরকার পুরসভাগুলিতে যাবতীয় দুর্নীতি তদন্তে অডিট কমিটি গঠন করেছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ সাংবাদিকদের জানিয়েছেন কোন কোন পুরসভায় দুর্নীতি এবং কোন পুরসভায় কতটা কাজ হয়েছে তা ওই অডিট কমিটি খতিয়ে দেখবে। রাজ্য সরকার রাজ্যের ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপত্য এবং প্রত্নসম্পদকে ডিজিটালি সাধারণের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আজ এই তথ্য জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
5: ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 4:03, সঙ্গে রয়েছে আরজে শ্রেয়া আর উষসে, কিন্তু কি নিয়ে
6: শুনছো? ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতায় শুনছো তুমি কাকে, আর যে শ্রেয়া এবং আর যে উষশিকে। আর আজকে সপ্তাহের একেবারে মাঝামাঝি একটা দিন, মানে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন হলেই না তখন এরকম মনে হয় এই তো আর মাত্র দুটো দিন পেরোলেই আসবে সেই দিনটা, যেই দিনটার জন্য গোটা সপ্তাহ ধরে তুমি ওয়েট করো, আর তুমি ওয়েট করো প্রতিদিন এই বিকেলটার জন্য যেখানে তোমার সঙ্গে জুড়ে যাই আমরা।
3: হ্যাঁ, মানে সপ্তাহের মাঝামাঝিও ঠিক বলা যায় না, বুঝলে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে আজকের রাতটা বেরোলেও কালকে শুক্রবার, অনেক অফিস, মানে যাদের আর কি শনি রবি উইকেন্ডটা কাটানোর সুযোগ আছে, জাস্ট অনলি নট সানডে, তারা কিন্তু ওই মোটামুটি ওই বৃহস্পতিবার থেকেই আর চব্বিশ ঘন্টা, মানে জাস্ট শুক্রবার দুপুরের পরেই মনে হয় এবার লগ আউটটা করলেই হয়। সেহেতু জাস্ট ওই প্রি উইকেন্ডে আমরা দাঁড়িয়ে আছি বলা যেতে পারে। হ্যাঁ, আমরা এখন অনেক কিছু প্রিতে দাঁড়িয়ে রয়েছি, মানে যেরকম এই জাস্ট রথের দড়িতে টান পড়বার সঙ্গে সঙ্গে ওই সব জায়গায় অলরেডি পুজোর কাউন্টিং শুরু হয়ে গেছে। কালকেই বোধহয়, গতকালই মেট্রোতে দেখলাম আর জাস্ট 86 দিন বাকি। এবার আমি জানি না কাউন্টিংটা ঠিক না ভুল, মানে বেশি না কম, এবার 86টা হয়তো আজকে 85 হয়ে গেছে, বা সেটার থেকেও বেশি হতে পারে। মানে আমি হয়তো দেখেছি এমন একটা বিজ্ঞাপন যেটা হয়তো আরও 2 দিন আগে হয়েছিল, সেটাও হতে পারে। আর আমরা আপাতত প্রি উল্টো রথে দাঁড়িয়ে আছি। ইভেন আমি যখন ঢুকছিলাম তখন মোটামুটি প্রি বৃষ্টি নিয়ে ঢুকছিলাম, কারণ বৃষ্টি মোটামুটি শান্তির জলের মতন আমার মাথার ওপরে ঝরাচ্ছিল। সেটাই প্রি ব্যাপারগুলো নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রিপারেশন চলবে শ্রেয়া আর উষশীর সঙ্গে একেবারে 6:30 পর্যন্ত। আর আজকে তোমাদের সাথে 9903652992 কী নিয়ে কথা বলবো না, এক্ষুনি বলবো না, একটু সাসপেন্স থাকুক। আর ততক্ষণ উষশী আর শ্রেয়া থাকছে, আর থাকছে আরও অনেক অনেক আড্ডা, অ্যান্ড থাকবেও।
2: ইয়েস, যখন এত কিছু থাকবে তাহলে তোমাকে আর কিসের জন্য অপেক্ষা করাবো? দেখো।

0: এমন হতে পারে যে তুমি এখন এই বৃষ্টি ভেজা রাস্তায় কারোর জন্য অপেক্ষা করছো, ঠিক যেমন করে তোমার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো সেই অপেক্ষার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হলে কেমন হয় উষসী?
1: দারুণ হয়। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ধরে তুমি একটুখানি মানে নেচেও নিতে পারো বা মনকেও নাচিয়ে নিতে পারো,
0: আর তার সঙ্গে একটু রোমান্টিক কথাবার্তাও তো দরকার। দিয়ে দিচ্ছি লিরিক্স, শুনতে থাকো।

কে কার সনম হয়েছে জানি না, কারণ এই বৃষ্টিতে মনটা একটু অন্য দিকে হেঁটে হেঁটে যায়। সেটা আমরা জানি যে সেটার জন্য হয়তো তুমি

0: মুহূর্তে তোমার জানলার ধারে একটা কফির কাপ বা চায়ের কাপ নিয়ে বসার সুযোগ পাচ্ছ না, হয়তো জাস্ট অফিসের ল্যাপটপে প্রচুর কাজ করতে করতে হয়তো তোমার ইয়ারফোনে 107 FM রেনবোতে উষশী আর শ্রেয়ার এই এই এই এই প্লেলিস্টে থাকা এই গানটা তোমার জাস্ট কানে, আর তুমি হয়তো ভাবছো না এই সময় বাড়িতে বসে একটু তাকে ভাবতে পারলে হতো, কিন্তু বস তো তাকে ভাবতে দেবে না। ডাজেন্ট ম্যাটার, তোমার মনের কথা এবং তোমার সঙ্গে আড্ডা দিতে এই মুহূর্ত থেকে, মানে ওই 4:02 থেকেই আমরা স্টুডিওতে ঢুকে পড়েছি এবং থাকবো 6:30 পর্যন্ত। আর তোমার এরকম কোনো মনের কথা যদি থাকে যেটা তুমি কাউকে বলতে পারছো না, আমাদেরকে বলতে পারো 9906599 অবভিয়াসলি আমরা একটা টপিক দেব, সেই টপিকটাতেই তোমাকে কথা বলতে হবে। কিন্তু তার পাশাপাশি যদি মনে হয় যে উষশী আর শ্রেয়াকে এমনিও তুমি একটু জানাবে প্রোগ্রাম কেমন লাগছে এবং আমাদের সাথে আড্ডা দিতে তোমার কেমন লাগছে সেটাও জানাতে পারো। আর বাইরে আকাশ এখন কেমন আছে সেইটা কিন্তু এই মুহূর্তে শ্রেয়া জানিয়ে দেবে।
1: আকাশ কেমন আছে? আকাশ যেমন থাকার কথা তেমনই আছে, কারণ আমাদের ইচ্ছে তো কিছু হবে না, প্রকৃতির ইচ্ছাতেই আকাশ নিজের মতন করে একেবারে হাওয়া দিয়ে দেবে, কখনো কখনো বৃষ্টি কখনো বন্যা,
0: প্রচুর হাওয়া দিচ্ছে।
1: এক্স্যাক্টলি। আর তুমি যদি রাস্তায় থেকে থাকো, মানে কলকাতা শহর হোক কিংবা মোটামুটি একটু বেশ কিছু দূরে, ধরো তুমি মেদিনীপুরে রয়েছো অথবা দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত এলাকাগুলোতে যদি তুমি থেকে থাকো, তাই তোমাকে একটু সাবধান করে দিই, মোটামুটি ওই দুপুরবেলার থেকে তিনটের আশেপাশ থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে বেশ বৃষ্টিপাত। কিন্তু তার সঙ্গে যদি বলা যায় না, যদি ওই যে সেই একটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায়, তোমার কাছে ছাতা রেনকোট আছে তো? যদি না থাকে তাহলে একটু ভাবো যে কোথায় গিয়ে তুমি শেল্টার নেবে। আর যদি তুমি এগুলো নিয়ে বেরিয়ে থাকো তাহলে ঠিক আছে, আর যদি বেরোবার হয় তাহলে এগুলো ক্যারি করো, নাহলে খুব খারাপ অবস্থা হবে। আরও একটা জিনিস করবে বুঝলে, মানে যাদের ধরো একটু গলায় সমস্যা হয়ে যায় একটু বৃষ্টিতে ভিজলে, ভেজার পরই সঙ্গে সঙ্গে একেবারে গলা বললো না আমি আর মানুষের মতন করে কথা বলবো না, এবার ব্যাঙের মতন করে কথা বলবো, তো তখন তুমি কি করবে সেই জন্য মুখে একটু লবঙ্গ রাখবে, সেই টিপসটাও তোমায় দিয়ে দিলাম। আর একটু আদা, আদা আদা তাই তো, আমারই আদা কি তারা?
0: হ্যাঁ, আর আদাটা না, আদার আদা আরেকটু বেড়ে যায় মানে ঠান্ডা লাগায়, যদি তুমি একটুখানি কোথাও একটু আদা দেওয়া চাটা খেতে পারো তাহলে দেখবে তোমার গলা মন প্রাণ, আর আমার মতন যারা চা প্রিয় তাদের মুডটাও না জাস্ট একদম দুর্দান্ত হয়ে যাবে। আর এই বৃষ্টির কথা হচ্ছে, সেখানে একটা প্রেমের গানের কথা হবে না? তা তো হতেই পারে না। সঙ্গে রয়েছি উষশ্রী আর শ্রেয়া, আর এই মুহূর্তে তোমার সঙ্গে একটা প্রেমের গান নিয়ে রয়েছে জিৎ গাঙ্গুলী।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আমাদের ব্যবস্থা নেওয়া আছে, যখন যাবেন তখন আশেপাশের রাস্তাগুলোতে ট্রাফিক হবে সেরকম ভাবে পুরোনো বলেই মনে হয়। আর বাকি শহরের অন্য বাকি শহরের বাকি সব জায়গায় বড় কষ্ট না হওয়ার কারণে আমরা শহরের বাকি অংশ তাহলে তাহলে তাহলে বলে
0: জমায়।

0: বাঙালি মানেই তো মাছ, মাছের ঝোল, তাই না? এটা আমরা মোটামুটি ছোটো থেকেই শুনে আসছি, কিন্তু এমন কিছু বাঙালি আছে যারা মাছ খুব একটা প্রেফার করে না।
1: কোন কোন বাঙালি? হ্যাঁ
0: আছে,
1: মানে তুমি তুমি মাছ খাও না?
0: খাই, হাতে গোনা কয়েকটা মাছ, বলো দেখি বলতে পারো কিনা।
1: হাতে গোনা কয়েকটা মাছ, ইলিশ।
0: ও মাই গড, ভীষণ প্রিয়। কিন্তু
1: ভীষণ প্রিয়? আচ্ছা,
0: একটা প্রবলেম আছে।
1: কি প্রবলেম?
0: এই যে সময়টা বর্ষাকাল, এই সময় তো ইলিশ মাছ ডিম পারে, প্রচুর ফ্যাটি অ্যাসিড ইলিশের ভেতরে, এটা একটা মুশকিল হয়ে গেল।
1: কিন্তু এই সময়টাই তো ইলিশ খাওয়ার সময়।
0: আরো মাছ আছে অবশ্য,
1: যেমন যেমন কি কি তোমার? আচ্ছা, তোমার বাবা এইসব গেস ওয়ার্ক বাদ দাও, তোমার পছন্দের মাছ শুনি। কি
0: আমার পছন্দের? এই তো ইলিশ, চিংড়ি, পমফ্রেট।
1: তুমি জানো মাছের গুণাগুণ কত? তুমি এই যে মাত্র কয়েকটা মাছ খাও, এই মাছগুলো, এবং তুমি যতই বলো না কেন যে ইলিশে কি বললে যেন, কি কি যেন
0: ফ্যাটি অ্যাসিড প্রচুর আছে,
1: হলেও ইলিশ এবং ইলিশ মাছের ডিমের কোনো তুলনা হয় না।
0: তুলনা তো হয় না, এই জন্যই তো খাই, ওইটা কন্ট্রোল করতে পারি না। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে বুঝে শুনে খেতে হবে। এই বর্ষাকাল মানে একেবারে জমিয়ে ইলিশ খেয়ে ফেললে সেটা কিন্তু পেটের জন্য সমস্যা,
1: মানে ফ্যাটের পরিমাণ প্রচুর পরিমাণে, এইটাই বলছো। আচ্ছা ঠিক আছে, আমরা যদি মোটামুটি মাসে এক, মানে ইলিশের মোটামুটি যা দাম মাসে একটার বেশি, খুবই চাপের, তো সেটা খেলে মোটামুটি আর একটা পরিবারে যদি মানে একটা ইলিশ আসে, কত আর খায় মানুষে? খুব বেশি হলে এক পিস থেকে দু পিস, সেটা ঠিক আছে। আর আর কোন মাছে কি গুণাগুণ আছে সেটা?
0: না, গুণাগুণ অনেক মাছই আছে, যেমন দেখো রুই মাছ, রুই মাছের একটু ফ্যাটের পরিমাণটা বেশ কম, তাই রুই মাছ মোটামুটি খাওয়া যেতেই পারে,
1: মানে এভরিডে আমাদের বাড়িতে তাই জন্য রুই মাছ চলে।
0: এবং আরো আরো ভালো হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছে কিন্তু মানে একদম ভীষণ ভীষণ ভালোভাবে, মানে ঠিকঠাক পরিমাণে থাকে ফ্যাটটা, এবার এই মাছটাও খাওয়া যেতে পারে মোটামুটি। আর এছাড়া আরও বেশ কিছু মাছ রয়েছে যেই মাছগুলো না বেশ হেলদি, মানে সেই মাছগুলোতে অনেক মাছ তো আছে। আসলে মাছ প্রেমী না হলেও আমি কয়েকটা বিষয় কিন্তু ভালো জানি,
1: আরেকটা
0: প্রবলেমও আছে। অনেকে দেখবে ওই যে বলে না পাবদা মাছের ঝাল খাবো,
1: আজকে
0: রাস্তায় শুনতে শুনতে আসছিলাম,
1: এই
0: তো এবার প্রবলেম আছে একটা, পাবদা মাছ একটু কম খাবে এই সময়, কারণ এই মাছের মধ্যে ফ্যাটি অ্যাসিড তো আছে, ছেড়েই দাও। তার সঙ্গে আরেকটা জিনিস হয়, মানে পাবদা মাছের শরীরে না বেশ ওই ধাতু যেগুলো থাকে সেগুলো না অনেকটা জমে যায়, মানে তার শরীরের ভেতরে এগুলো জমে যায়, বুঝলে তো। মানে আমাদের শরীরে তো অনেক সময় অনেক কিছু হয় এরকম বিক্রিয়া করে, তো সেইগুলো সমস্যা হতে পারে। এবার তুমি যখন ওই পাবদা মাছটা খাচ্ছ, তোমার একটা বদহজম হবে, সমস্যা হবে, তাই জন্য বুঝে শুনে খাও।
1: তোমার এই বিক্রিয়া ক্রিয়া থাক, হ্যাঁ, বাঙালি মাছে ভাতে এত বিক্রিয়া ক্রিয়া ভাবলে হবে না। আর এমনিতেও পার ডে খুব বেশি হলে এক পিস মাছের বেশি আমরা খাই না নর্মালি। আমার তো রাত্রে মাছ খুব একটা পছন্দ না, একটু চিকেন হলো ঠিক আছে, আদারওয়াইজ নর্মাল ভেজিটেবলস বা স্যুপে এইগুলো আমি অন্তত প্রেফার করি, যদিও অনেক বাড়িতে মাছ ভাত রাত্রিবেলাও চলে। ঠিক আছে, এই যেগুলো শ্রেয়া বললো, তুমিও যদি খুব একটা হেলথ কনসিয়াস হও সেগুলো মেনে চলো, কিন্তু রুই মাছ ভালো বলেছো, তাই তো?
0: রুই মাছ খাওয়া যেতে পারে, কাতলাও তাই, তবে তবে ওই পাবদা একটু সাবধান। আর
1: পাবদা ঠিক আছে, সপ্তাহে একদিন।
0: হ্যাঁ, ভেটকি মাছ
1: কি সেখানেও ফ্যাট?
0: না, ভেটকি মাছের না ফিশ ফ্রাইটা আমি খাই,
1: সেটা ভালো।
0: আর না, ভেটকি মাছের টেস্ট আছে, কিন্তু মুশকিল কি জানো, ভেটকি মাছ যে রান্না করে এত ঝালে ঝোলে এমন কিছু করে দেওয়া হয়, জানি জানি বাঙালিদের ওটাই প্রিয়।
1: ঠিক আছে, ঝালে ঝোলে
0: তাতেই ব্যাপারটা বেড়ে যায়,
1: ব্যাপারটা ভেটকি ভাপাও হতে পারে। ভেটকি মাছটাই এত সুন্দর না, মানে সিম্পল স্টিম করে দিলেও খেয়ে নেবো আমরা, হোয়াট এভার সে, ও যতই ক্রিয়া বিক্রিয়া প্রতিক্রিয়া বোঝাক, আলটিমেটলি বাঙালি মানেই মাছের ঝোল, সে তো অবভিয়াসলি বাঙালির মাছের ঝোল যুগ যুগ জিয়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস, বাঙালি এন্ড বাঙালি মাছের ঝোল তো থাকবেই। তবে আপাতত যে মানে ট্রেন্ডিংটা আমাদের চারপাশে চলছে সেটা হচ্ছে মেলায় যাওয়ার ট্রেন্ডিং। হ্যাঁ, কারণ জাস্ট গতই ষোলোই জুলাই গেছে রথ, আগামীকাল 24 জুলাই উল্টো রথ। আর এই টাইম স্প্যানটায় কিন্তু প্রচুর জায়গায় রথের মেলা বসেছে অলরেডি। আমিও প্রায় 3-4 এরকম আমার ডিয়ারেস্ট কিছু মেলায় চলে গেছি। আগামীকাল অবধি মেলাগুলো চলছে, আবার অনেক জায়গায় মেলা আজকেই মেলা হয়ে যাচ্ছে, আবার কালকে জাস্ট রথ নিয়ে বেরোনো হবে, তারপরে জগন্নাথ দেব বাড়ি চলে যাবেন। যদিও পুরীতে ঘটনাটা আরও 2-4 দিন পরে হবে, সেখানে আরও অনেক নিয়ম নীতি, রসগোল্লা খাইয়ে মা লক্ষ্মীকে শান্ত করে তারপরে মানে আমাদের ওই সাংসারিক কিছু মিষ্টি গল্পও রয়েছে এর মধ্যে। ওই ঈশ্বরের মধ্যেও তাদের প্রেম, অভিমান, রাগ, এইসব অনেক প্রচলিত গল্প এইসব রয়েছে, সেটা তুমিও জানো। কিন্তু আজকে উষসী আর শ্রেয়া ঠিক করেছে, যেহেতু আমরা ওই যে বললাম না প্রথমেই, আমরা অনেকটা প্রি স্টেজে রয়েছি, প্রি উল্টো রথে যেহেতু আমরা রয়েছি, আজকে বহু জায়গায় মেলা অলরেডি হচ্ছে,
2: মেলাটা চলছে আর কি,
1: মেলাটা চলছে, হয়তো আগামীকাল যেহেতু রথ নিয়ে বেরোবে সেহেতু মেলাটা হয়তো কালকে উঠে যাবে। তো যেহেতু আজকেও রথের মেলা রয়েছে এবং আজকে আমাদের 9906599 তে ফোনের টপিক কিন্তু এই মেলা কেন্দ্রিকই।
2: হ্যাঁ, আমাদের ফোনের যে আজকে টপিকটা রয়েছে সেটা তোমাদের বলবো, তবে তার আগে একটা কথা বলি। তোমরা রোজ এই যে মেলাগুলো চলছে, এই মেলাগুলোতে কি তোমরা যাচ্ছ?
1: আমার বাড়ির কাছেই একটা ওই, আমি সাউথ কলকাতায় থাকি, তো সেইখানে একটা নিয়ারেস্ট একটা মানে মেলা হচ্ছে। আর এবারে কিন্তু আমি দেখলাম আগের বছরে যা রথের মেলা হয়েছে, এবারে রথ বেরোনো এবং রথের মেলা আরেকটু বেড়ে গিয়েছে এবং তার ফলে বেশ মজা লাগছে।
2: মানে এখন তো ফেস্টিভ্যালই ফেস্টিভ্যাল আমাদের, তাই না?
1: ইয়েস।
2: তো এইবারে একটা কথা বলি উষসী, এই রথের মেলায় তো প্রচুর রকমের দোকান হয়, ছোটবেলা থেকে রথ মানে পাঁপড় ভাজা একটা বড় ব্যাপার, বাড়িতে পাঁপড় ভাজা হলে জীবনেও খাই না।
1: হ্যাঁ, আচ্ছা, আমি
2: কিন্তু আচ্ছা, তো রথের মেলায় পাঁপড় ভাজা একটা ধারণ। হ্যাঁ, জিলিপি তো আছে,
1: জিলিপি
2: এরকম সব অনেক জিনিস, গজা, মিষ্টি, নিমকি, এই কত কি রয়েছে মেলা মানে তো অনেক কিছু।
1: আর এই রথের সময়টা না, পুরী ছাড়াও আমাদের কলকাতাতেও প্রচুর খাজার দোকান বসে।
2: রাইট রাইট। তো এই যে ব্যাপারটা হয়, ধরো এই ট্রেন্ডিং মানে ট্রেন্ড নিয়ে আমরা খুব কথা বলি, তো ধরো তোমার একটা সুযোগ এলো যে কোনো একটা রথের মেলায় তুমি এমন একটা কিছু তোমাকে বলা হলো সেল করতে, মানে তোমায় বলা হলো তুমি একটা দোকান দাও, একটা স্টল দাও, সেখানে তুমি কি সেল করবে বলো তো?
1: আমি পুতুল নেবে গো, পুতুল।
2: আচ্ছা,
1: আমার ছোট্ট ঝুলি এতে রাম রাম, না মানে আমি গান গাইবো না, ডোন্ট থিঙ্ক, তাহলে আমার দোকানে কেউ আসবে না, কিন্তু আমি পুতুল বিক্রি করবো।
2: পুতুল বিক্রি করবো, ঠিক আছে। তাহলে মানে সেখানে মোটামুটি আমরা বিভিন্ন দেশের পুতুল পাবো ভাবছি। আমরা একটু ভেবে বলি, আমি মেলা দেখবো না, বিক্রি করবো, আমার দোকান পড়ে থাকবে, দেখবে সব নিয়ে চলে গেছে আর আমি তো মেলায় ঘুরতে থাকবো।
1: আচ্ছা বেশ, এরকম কি করবে সেটা শ্রেয়া না হয় একটু ভেবেচিন্তে ডিসিশন নিক, কিন্তু তুমি কি করবে সেটাই আজকে জানাতে হবে 9906599 তে। যে এই যে রথের মেলায় তুমি ধরো একটা স্টল দেবার সুযোগ পেলে, তাহলে কিসের স্টল দেবে আর কেন দেবে সেটাই পাঠিয়ে দাও।

0: উষসিয়া শ্রেয়াকে 9903653992 তে। সঙ্গে রয়েছি উষসি আর শ্রেয়া, আর যেহেতু আমরা দুজন সঙ্গে রয়েছি সেহেতু আমাদের মানে সঙ্গে তোমাকেও থাকতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে, আমরা সেগুলো নিয়ে আসছি।
0: আমরা আপাতত স্বপ্নের হাত ধরেই হাঁটি, কারণ এই যে মানে মেলায় দোকান দেওয়া, আপাতত এটা তো স্বপ্নের হাত ধরেই হাঁটতে হবে। তার কারণ এই বছরের মতন মেলা তো প্রায়, মানে রথের মেলা তো প্রায় শেষের পথে, শুধু আমরাই
1: দেখি স্বপ্নে হবে।
0: হ্যাঁ, স্বপ্নেও দেখতে থাকি, আবার পরের বছর স্টল দিয়ে দেব।
1: পরের বছরের জন্য আমরা একটা স্বপ্ন দেখতে থাকব, মানে উষসি কোন লেভেলে আছে। এনিওয়ে, তুমি তোমার লেভেলে চলে আসো 9903653992 তে। এই নম্বরে আমাদের জানাও যে রথের মেলায় তোমায় যদি একটা স্টল দেওয়ার সুযোগ দেওয়া হয়, তুমি কিসের স্টল দেবে? তোমার ওই

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে উশসী। ঘড়ির কাঁটা বলছে এখন 4:47 এবং যেটার জন্য এতক্ষণের অপেক্ষা আমাদের, ওই যে সেই রথের মেলায় তোমাদের দোকান, যেই দোকানটা তুমি দেবে এবং সেখানে কি বিক্রি করবে এটা আমরা জানতে চেয়েছিলাম। তো রথের মেলায় স্টল দেবে কি না যদি ভেবে থাকো বা যদি দিয়ে থাকো সেটাও বলতে পারো। তো মোট কথা হচ্ছে তুমি কি বিক্রি করতে চাও, কি সেটা বলো 9903653992।
3: আচ্ছা, সৌভিক ঢাকুরিয়া থেকে মিসেজ।

0: করে ফেলেছে। ও লিখেছে, বাইরের আকাশ এখন মেঘলা আর হাওয়া দিচ্ছে দিদি, আমি এআই প্রশিক্ষণের ক্লাস নেবার ফর্ম বিলি করব, কারণ এই সময় খুব ডিমান্ড এটা, তাই এটাই বিক্রি করব।
1: হ্যাঁ, কি মেলা এসে প্রশিক্ষণ নেবে গো তোমার কাছে, তখন মেলায় ঘুরবে এই সমস্ত শুনবে নাকি প্রশিক্ষণ নেবে তখন?
0: না, ফর্ম বিক্রি করবে বলেছে, মানে ও,
1: আচ্ছা ঠিক আছে,
0: মানে ও একটা খুব কনস্ট্রাকটিভ ব্যাপার করতে চেয়েছে, না সেটা ভালোই। আর শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে লিখে পাঠিয়েছে, শুভ বিকেল দিদি ভাইরা, আগাম উল্টো রথযাত্রার শুভেচ্ছা রইল, আজ আমার জন্মদিন শর্মিষ্ঠা, হ্যাপি বার্থডে, খুব খুব ভালো থাকো, আমাদেরকে এরকমই সুন্দর সুন্দর মেসেজ অলওয়েজ করতে থাকো, আর তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
1: তাই এই যে নতুন একটা সময় এলো, নতুন একটা বছর এলো জীবনে, তো এই নতুনগুলোর সঙ্গে আমরা একটা কাজ করি, আচ্ছা নিউ টিউন হয়ে যাক তোমাদের জন্য, শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।
2: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন।

0: Yes.
1: কারণ তারা আমাদের জন্য এই মাসুকা শব্দটা একমাত্র একমাত্র তোমাদের উপরই প্রয়োগ করা যায়, তোমরা যারা আমাদের রেগুলার লিসনার, আমাদেরকে এত এত এত ভালোবাসো, আর তোমাদের জন্যই প্রতিদিন এইভাবে আমরা চার্জ হই, আর সেই জন্যই তো এই গানটা শুধুমাত্র তোমাদের ডেডিকেট করলাম।
0: ও মাই গড, আমি ট্রেনটা তো মেন লাইনে চাইছিলাম, ও তো ট্রেনটাকে একদম অফ রুটে নিয়ে চলে গেল। যাক গে, কিন্তু ইদানিং ট্রেনের বেশ কিছু সুবিধা হতে চলেছে, আর সেটা কেন জানো?
1: কেন কেন কেন?
0: কারণ এটা কি মাস?
1: শ্রাবণ মাস বাংলার।
0: ইয়েস,
1: ইংরেজিটা জানে সবাই, আমি আর বললাম না।
0: হ্যাঁ, বাংলায় শ্রাবণ মাসে একটা রীতি রয়েছে যে যারা ধর্মীয়ভাবে মানে ধর্মের বিভিন্ন জিনিসপত্র বিশ্বাস করেন, তারা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে বেশ কিছু জায়গায় ওই কাক কাঁধে নিয়ে, তারা সেই মানে
1: বাঘ কাঁধে নিয়ে
0: হ্যাঁ বাঘ কাঁধে নিয়ে তারা খালি পায় অনেক দূর হেঁটে হেঁটে যান। অনেককে করেন যে কিছু দূর হেঁটে যান, কিছু দূর মানে এতটাই দূরত্ব হয়ে যায় যে সেই পথটা হয়তো বাসে ট্রেনে ট্রামে পেরোতে হয়, আবার কিছুটা পথ হেঁটে যান। এই রীতিটা আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি করে রয়েছে তারকেশ্বরে, যে মানে ওই শ্রাবণ মাসের সোমবার তারকেশ্বরে মোটামুটি আর এই সময়টা প্রচুর লোকজন যেহেতু রাস্তায় বেরোন, সেহেতু ট্রেনের সুবিধা তাদের প্রয়োজন হয়। তাই জন্য শুধু তারকেশ্বর নয় বা তারকেশ্বর লাইন নয়, এছাড়াও দেওঘর আরও বহু প্রান্তে লোকজন শিবের মাথায় জল ধর মানে ঢালতে যায়। যেমন
1: যেমন আসানসোল, জয়নগর, এইসব জায়গাগুলো আমি যতদূর জানি।
0: ইতওয়ারি মধুপুর শ্রাবণী মেলা হয় একটা, দেওঘর একটা শ্রাবণী মেলা হয়, এবং সেখানেও শিবের মাথায় একটা জল ঢালার ব্যাপার থাকে। সেখানে কিন্তু বেশ কিছু স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে।
1: হ্যাঁ, এবং সেই স্পেশাল ট্রেনগুলো এই যেমন যেসব জায়গাগুলোর নাম উষশী বলে দিল তোমাকে, আসানসোল, জয়নগর টু আসানসোল, আবার আসানসোল টু জয়নগর, এই জায়গাগুলো, এছাড়াও আরও কিছু, দেওঘর, ইতওয়ারি, ইতওয়ারি টু মধুপুর, আবার মধুপুর টু ইতওয়ারি, রক্সোল, সেখান থেকে দেওঘর, আবার দেওঘর টু রক্সোল, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু স্পেশাল ট্রেন রয়েছে। তাই
0: অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত জায়গায় শিবের মন্দির রয়েছে, এবং যে সমস্ত জায়গায় শিবের মন্দির খুব প্রসিদ্ধ, যেমন দেওঘরের শিবের মন্দির আমি নিজেই গেছিলাম আমার মা দাদু দিদাকে নিয়ে, প্রচুর প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। আমি তারকেশ্বরেও গেছি। এই সমস্ত জায়গায় যাওয়া না মানে তুমি খুব বেশি ধর্ম না মানলেও তোমার মনটা একটু
1: ভালো লাগবে,
0: এবং তখন অবভিয়াসলি মন থেকে এই কথাটাই বেরোয়, হর হর মহাদেব।

0: ঘড়ির কাঁটা যেহেতু প্রায় পাঁচটার দিকে যাচ্ছে, তাই জন্য পাঁচটা দুয়ে একটা পুচকে সংবাদ বিরতি, তারপরে আবারও ফিরছে উশসী আর শ্রেয়া।
1: পাঁচটা দুই পর্যন্ত, ঠিক পাঁচটা দুয়ে ফিরছি আমরা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। জন্ম মৃত্যু নিবন্ধীকরণ নিয়ে জালিয়াতি রুখতে রাজ্য সরকার অত্যন্ত কড়া পদক্ষেপ করছে। ভুয়ো শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় শুরু হয়েছে অভিযান। আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল বলেন, এসআইআর এ প্রচুর অনিয়ম রাজ্য সরকারের নজরে এসেছে। জেনে বুঝে কেউ কারচুপি করে থাকলে কোনোভাবেই তাকে রেয়াত করা হবে না বলেও মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন। এদিকে এই দুর্নীতি তদন্তে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরসভার কার্যালয় এবং পঞ্চায়েতগুলিতে হানা দিয়েছে পুলিশ। কলকাতা পুরসভার এক নম্বর বোরো, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার একাধিক পঞ্চায়েত, বাদুরিয়া পৌরসভা, হুগলি জেলার চুঁচুড়া, ভদ্রেশ্বর, চাঁদদানি, বৈদ্যবাটি সহ একাধিক পুরসভা, বীরভূমের রামপুরহাট, দুবরাজপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কোচবিহারেও তল্লাশি চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদে কর্ণসুবর্ণে পুলকার দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে প্রত্যেক পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দিয়েছেন। পাশাপাশি পরিবারের একজনকে চাকরির আশ্বাসও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গেটম্যানের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, ভারত এবং বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে প্রসার ভারতী। জিম্বাবুয়ের হারারেতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ভারতের বিরুদ্ধে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া অনুযায়ী জিম্বাবুয়ে চার ওভারে দুই উইকেটে 20 রান করেছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান

0: কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা তুমি শুনছো। আর তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে উষশী। ঘড়ির কাঁটা বলছে 5:11 হয়ে গিয়েছে এবং যেহেতু 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে তাই তুমি নিশ্চয়ই রেডি হয়ে গিয়েছো তোমার ওই সেই দোকান নিয়ে। আচ্ছা দোকান কিসের ভুলে গেছো, মনে করিয়ে দিই, কোনো ব্যাপার না। যেহেতু আগামীকাল উল্টো রথ আর সোজা রথ, মানে ছোটোবেলায় আমরা এরকমই ভাবতাম সোজা রথ আর উল্টো রথ, তো সেই রথের মেলা চারিপাশে চলছে এখন। সেই মেলায় তুমি কিসের দোকান দিতে চাও এটা আমরা তোমায় জিজ্ঞাসা করেছিলাম। তুমি অনেক রকমের দোকানের কথা বলেছো, মানে খাবার দাবার থেকে শুরু করে মানে একটা সাংঘাতিক জিনিসপত্র, প্রোডাক্টিভ জিনিসপত্র থেকে শুরু করে মানে কী কী তুমি বলোনি, লিস্ট নিয়ে বসে আছো উষশী, আমরা বলবো। তবে তার আগে একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে ছোটোবেলাতে না উল্টো রথ মানে অনেকেরই একটা কনসেপ্ট ছিল যে রথটাকে উল্টো করে নিয়ে যেতে হবে বোধহয়। এবং আমি নিজের চোখে ছোটোবেলাতে দেখেছি আমার পাড়াতে অনেকে, মানে আমিও তখন ছোট্ট এবং আমার মতনই অনেককে আমি দেখেছি রথটা উল্টো করে টানতে টানতে নিয়ে যাচ্ছে বলে আর ঠাকুরকে হাতে করে নিয়ে যাচ্ছে, বুঝে ঠাকুর তো পড়ে যাবে। আর তো এরকম একজন যাচ্ছে, সে আমারই বন্ধু ছিল, আমার মা ওকে বলছে যে কিরে তুই রথ উল্টো করে নিয়ে যাচ্ছিস কেন, আর ঠাকুর হাতে বলছে উল্টো রথ তো আজকে, সে রথ উল্টো করেই নিয়ে যাচ্ছে। মানে সে কিছুতেই ভাবতে পারছে না উল্টো রথ মানেটা কি, তার কাছে রথ উল্টো করেই নিয়ে যেতে হয়।
3: অ্যাকচুয়ালি উল্টো রথ মানে যেটা হয়, মানে পুরীর জগন্নাথ দেব তিনি তার নিজস্ব মন্দির থেকে গুন্ডিচাতে মাসির বাড়িতে যাত্রা করেন এবং আবারও তিনি উল্টো পথে,
2: মানে
3: গুন্ডিচা থেকে আবারও নিজের মানে জগন্নাথ ধামে আবার জগন্নাথ ব্যাক করেন। এই উল্টো পথে আসাটাই হচ্ছে উল্টো রথ। আর তুমি কি জানো যে এই যে গুন্ডিচা দেবী, হ্যাঁ মানে গুন্ডিচা এই যে মাসি, এই কনসেপ্টটা কোত্থেকে এসছে?
2: কোত্থেকে?
3: গুন্ডিচা কিন্তু অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের নিজের মাসি নন, গুন্ডিচা হচ্ছেন একজন রানী। মানে এই জগন্নাথ মন্দির পুরীতে যেই রাজা প্রতিষ্ঠা করেছিলেন তিনি চেয়েছিলেন তার যেন কোনো সন্তান না হয়, কারণ সন্তান হলেই সেটা তারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করবে এবং পৈতৃক সম্পত্তি হয়ে গেলেই এটা

0: ভক্তের দরবারে এইভাবে ব্যাপারটা প্রকাশিত হবে না। তাই জন্যে তিনি জগন্নাথ দেবের কাছে চেয়েছিলেন যে প্রভু আমার যেন কোনো সন্তান না হয়। কিন্তু সেই কারণে রানী খুব স্বাভাবিকভাবেই তিনি শোকবিহ্বল হয়ে পড়েছিলেন যে এই রে আমার কোনো সন্তান হবে না। তখন জগন্নাথ দেব এবং বলরাম ওনারা দুজনে বলেন যে না, আজ থেকে আমরা আপনার সন্তান এবং বছরে একবার করে আমরা আপনার সঙ্গে দেখা করতে আপনার কাছে যাব। এই কারণেই কিন্তু উল্টো রথ এবং সোজারথ, মানে ওই রথ বেরোয় যে ওই মাসির বাড়ি যাত্রা, মানে যেটা গুন্ডিচা আমরা প্রত্যেকেই জানি, এবং সেখান থেকে আবারও ব্যাক টু প্যাভিলিয়ন, মানে জগন্নাথ দেব নিজের বাড়িতে আসেন।
1: একটা পাঞ্চ লাইন দেব?
0: হ্যাঁ বলো।
1: পাঞ্চ লাইনটা এটাই, মহৎ উদ্দেশ্যে তুমি যদি কিছু করো তুমি সফল হবেই, এটাই বোঝা গেল।
0: একদম একদম। আর যেহেতু আগামীকাল উল্টো রথ, হ্যাঁ খুব সিরিয়াসলি আমি একটা মোটামুটি একটা ক্লাস নিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে। তবে এবার আমরা আবার ব্যাক টু ডাবল লাইন জিরো থ্রি সিক্স।
1: অনেকেই যারা যারা এই বিষয়টা জানে না তারা তারা জানলো আজকে। এবং এই যে উৎসব তো সবাই পালন করে, কিন্তু এই উৎসবে আমরা তখন মেলায় ঢুকে গিয়েছি, তো মেলায় ওই যে কাড়া কাড়া কি কি দোকান
0: স্টলের ব্যাপার। শ্রেয়ান দুশোশি, গুড ইভিনিং। রথের মেলায় স্টল দিলে আমি ফল ও ফুলের চারা গাছ বেচবো, সাথে দেবো ফ্রি জিলিপি। চারা গাছ কিনে বেশি বেশি করে বসালে প্রকৃতির স্বাস্থ্য ভালো হবে। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
1: তার মানে তুমি জিলিপিটা ভাজতে যে এফর্টটা লাগবে সেটার জন্য তুমি, মানে তুমিও মহৎ উদ্দেশ্যে জিলিপি দিচ্ছ। আমি আসছি ওই দোকানে, আমি আসছি জিলিপিটা খাবো।
0: গুড ইভিনিং দিদি ভাই, আমি রথের মেলায় ছাতা বিক্রি করব, কারণ ছাতা না নিয়ে আসলে আমার থেকে ছাতা কিনবে, আর ছাতা নিয়ে ঘুরবে, পাঁপড় খাবে, বাদাম ভাজা খাবে, সব খাবে। দুর্গানগর থেকে সমর।
1: বাহ সমর, দারুণ আইডিয়া। এই ভাবো তো, এই যে আজকে যারা রথের মেলায় গিয়েছে ছাতা নিয়ে, মানে তাদের ছাতা না নিয়ে, সরি, বৃষ্টি মাথায় নিয়ে, তো তাদের কি অবস্থা? সমরের দোকানটাই তাদের জন্য কাজে লাগবে।
0: হ্যাঁ, আমার বেসিক্যালি ভীষণ কাজে লাগবে, কারণ আমার সঙ্গে যিনি, তিনি কোনো দিন মানে হাত খালি রাখবেন বলে তিনি বাড়িতে কোনোভাবেই বাড়ি থেকে তিনি না জলের বোতল না ছাতা কিচ্ছু নিয়ে বেরোন না।
1: এইটা হলো না, এইটা হলো না, এটা হলো না। জলের বোতলটা আমি আনি বলেই
0: না, আমি তোমার কথা বলিনি, আমি আমার
1: মানে ছাতাটা আমি আমার গায়ে নিয়ে নিয়েছিলাম। না না, ছাতা আছে,
0: আচ্ছা ছাতাটা ওর গায়ে নিয়ে নিয়েছিল, মানে ও ছাতা না নিয়ে বেরোয়, তার মানে শ্রেয়াও তোমার একজন কাস্টমার এবং আমার বাড়িতে রয়েছেন তোমার আর একজন কাস্টমার, যিনি কখনো ছাতা এবং জলের বোতল নিয়ে বেরোবেন না, কারণ তিনি তিনি হাত ফাঁকা রাখবেন এবং
1: উঠতে উঠতে,
0: হ্যাঁ, কাইন্ড অফ
1: আইডিয়া।
0: এবং তার জন্য আমার, মানে আমি যখন তার সঙ্গে বেরোই, আমাকে ব্যাগ, মানে আমি সবসময় একটা ঝোলা ক্যারি করি, হ্যাঁ, ছাতা, ইভেন তার ছাতাটাও আমাকে ক্যারি করতে হয়। আমি হয়তো বললাম যে না, হাতে এটা নাও না, অ্যাটলিস্ট একটা প্যাকেটেই নাও। না না, আমার ভাল লাগে না, বোঝো, ঠিক আছে,
1: তুমি এরকম উপরে কিছু হয়,
0: হ্যাঁ হয় হয় হয় হয়। নেক্সট মেসেজে চলে যাই, গৃহযুদ্ধ বাদ দিয়ে। বৃষ্টি স্নাত বৈকালিক শুভকামনা জানালাম, শুনছি ক্যাফে কলকাতা এই মুহূর্তে বৃষ্টি ঝরছে আর সুন্দর সুন্দর গানের পাপড়ি ঝরছে, যে পাপড়িগুলো সংগ্রহ করে মনের মন্দিরে শান্তির পুষ্পাঞ্জলি দেব। যাই হোক, এবার বিষয় বলি, আমি রথের মেলায় বিক্রি করব সুস্থ সংস্কৃতি ও সামাজিক মানবিক মূল্যবোধ, যা আজ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। মাধাই দাস, বহুরু, ঘুষপাড়া। হ্যাঁ, কিন্তু আমার একটা কোয়েশ্চেন রয়েছে, এই মূল্যবোধ এবং সংস্কৃতি কিসে বিক্রি হবে, মানে প্যাকেটে না কৌটোয়?
1: অনলাইনে এসে কিউআর কোডটা থাকবে ওখানে।
0: ওকে,
1: কিন্তু কিন্তু কিন্তু কিন্তু হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ খুব ভালো একটা ভাবনা, কথাটা খুব ভালো ভালো, ভীষণ ভালো ভাবনা। অর্থাৎ তুমি, উনি ওখানে যদি একটা মোটিভেশনাল স্পিকার হিসেবে কথাটা বলেন, তাহলে লোকে একটু মোটিভেট হবে।
0: কিন্তু এইটাই আমাদের জীবনের একটা খুব বড় ক্রাইসিস, যে এই মানে মানবিক মূল্যবোধ, সুস্থ সংস্কৃতি, ভালোবাসা, আনন্দ, এইগুলো না কিনতে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই এগুলো আমাদের নিজেদের মধ্যেই, ওই যেটা শ্রেয়া বললো যে মোটিভেশনাল স্পিকার হলে বেটার, তাহলে আমরা নিজেদের মধ্যে ব্যাপারটা মানে মানে কি বলবো, এটাকে নিজেদের ভেতরেই এটাকে গড়ে তুলতে পারবো।
1: তোমার ভেতরেই আছে সেই আলো, তুমি শুধু
0: জালো
1: কাজ করে যাবে।
0: হ্যাঁ, শিবঙ্কর সর্দার ফ্রম জেলিয়াখালী সন্দেশখালি, এই রথের মেলায় আমি বেলুনের দোকান দেবো, কারণ বাচ্চারা খুশি থাকে বেলুন পেলে।
1: ঠিক বলেছ, আর আমি তো আসবোই কিনতে, কারণ আমার আজও পর্যন্ত মেলায় গেলে কিংবা পুজোর সময় বলো, আমার কিন্তু ভীষণ এই এই ব্যাপারটা ভীষণ পছন্দ।
0: বলছি কি, এই যে মেলায় যাবে তো, বকুলতলায় তো একটা মেলা বসেছে, চলো তুমি আর আমি আপাতত ঘুরে আসি,
1: গিয়ে কি খাবো,
0: ওই অনির্বাণ ভট্টাচার্য যা খাবে,
1: চলো চলো, যা বলবে তাই খেয়ে নেবো, চলো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মন কি বাত, জনগণের কথা।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

0: 107 FM Rainbow. Shot Shure Sharani. Shot Shure Sharani.
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: Yes, তুমি শুনছো কাফে কলকাতার সঙ্গে রয়েছি উষশী আর শ্রেয়া, আর তোমার সঙ্গে থাকবো একেবারে 6:30 পর্যন্ত। আর তোমার কাছে আজকে 9903659992 তে জানতে চেয়েছিলাম যে এই যে রথের মেলা চলছে, এই রথের মেলায় তুমি যদি কোনো স্টল দেবার সুযোগ পেতে তাহলে কী দিতে আর কেন দিতে। কিন্তু এই মুহূর্তে আমরা একটু বাজনা বাজাবো, কারণ আজকে বেশ কিছু মানুষের জীবনে স্পেশাল ডে। আজকে অনেকে পায়েস খাবে, কেক কাটবে, তাহলে আজকে
4: কারা
3: কারা বলবো, কিন্তু তারা কি একটু বাজনাটা বাজিয়ে দাও।

0: ইয়েস, আজকে হ্যাপি বার্থডে কার কার, একজন স্পেশাল, ভেরি স্পেশাল মানুষের হ্যাপি বার্থডে। কিন্তু তার আগে আরও একজনের বার্থডে আছে, তার নামটা আগে বলে দিই। তিনি আমাদের বলিউডি মুভির সঙ্গে সেইভাবে ডিরেক্টলি কানেক্টেড না হলেও তিনি কিন্তু আমাদের ইন্ডিয়ান মুভি, মানে তিনি কিন্তু বেসিক্যালি ওই আমাদের নর্থ ইন্ডিয়ান যে মুভিগুলো হয় সেই মুভি এবং সাউথ ইন্ডিয়ান মুভির সঙ্গে ভীষণভাবেই জড়িত। হি ইজ নান আদার দেন সুরিয়া শিবকুমার। এবং সুরিয়া শিবকুমারের সঙ্গে আমাদের বলিউডের একটা ডিরেক্ট কানেকশন রয়েছে। আমাদের বলিউডের সুপার ডুপার একদম ব্লকবাস্টার মুভি সিঙ্গম, যেটাতে আমরা অজয় দেবগনকে দেখে একেবারে অনেকেই পাগল হয়ে গেছি, সিঙ্গম ওয়ান সিনেমাটা কিন্তু সুরিয়া শিবকুমারের সিঙ্গম থেকে একদম ডিরেক্টলি ইন্সপায়ার্ড হয়েছিল। দ্যাটস ওয়াই বলা যেতেই পারে যে আমাদের ইন্ডিয়ান মুভি, মানে তিনি যতই সাউথ ইন্ডিয়ান মুভির স্টার হন না কেন, তিনি কিন্তু ইন্ডিয়ান মুভির ক্ষেত্রেও তার অবদান খুব একটা কম নয়। আরেকজন তো
1: তুমি এরকম করলে আমি একটা রেডি হয়েছিলাম, একটা অন্য মিউজিক দেবো।
0: কি মিউজিক?
1: না না না, ওটা গানই বলবে।
0: আচ্ছা গানই বলবে, ঠিক আছে। কিন্তু আমি যেরকম একটু বিপ দিলাম, দ্যাটস নট বিপ, মানে হিমেশ রেশমিয়াকে নিয়ে আমরা যতই ইয়ার্কি মারি, তার নাকে গান নাকে কথা যতই জোক ক্র্যাক করি না, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হিমেশ রেশমিয়া কিন্তু আমরা যারা মেনলি নাইনটিজ এবং মিলেনিয়ারের কাছাকাছি, আমাদের কিন্তু ছোটোবেলাটা কেটেছি হিমেশ রেশমিয়ার গান শুনে।
1: দেখো তিনি ওই যে একটা

0: ইনস্ট্রুমেন্টাল পার্ট নিজের মুখে দিয়েছিলেন যে ওইটার উপর বেস করে তো আমার গোটা মানুষটার সমস্ত কিছুকে জাজ করা যায় না, তো ওইটা উনি ইউনিক ওয়েতে করেছিলেন, তাই না? তাই যারা নিন্দুকেরা কি বলে বয়ে গেল তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু ওই যে নামটা, ওই নামটা না সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত একইভাবে রয়ে গেছে আমাদের সাথে
1: একেবারেই। তাই আজকে হিমেশ রেশমিয়ার জন্মদিন পালন করবো অবভিয়াসলি তার গানে গানে, এবং সূরিয়া শিবকুমারের সঙ্গে যেহেতু সিঙ্গম ওয়ান সিনেমার ডিরেক্টলি কানেকশন রয়েছে সেই সিনেমার গানও অবভিয়াসলি শুনে আমরা তার জন্মদিনও পালন করবো। আর যদি আজকে তোমারও জন্মদিন হয়, উষাশ্রী আর শ্রেয়া জানাচ্ছে ভেরি ভেরি ভেরি হ্যাপি বার্থডে। আর তার সঙ্গে আরও এমনি একটা গান থাকছে শুধুমাত্র উষাশ্রী আর শ্রেয়ার তরফ থেকে।
0: মানে এটা কি মানে আমাদের তরফ থেকে প্রচন্ড
1: মানে ভালোবাসা? হ্যাঁ আমি ওই এমনি মানে এমনি মানেই ভালোবাসা।
0: আচ্ছা,
1: আর এই জন্মদিন সেলিব্রেট করতে করতে এই তিন তিনটে গান থাকছে, হ্যাট্রিক থাকছে, ওনলি ফর ইউ উষাশ্রী আর শ্রেয়া থাকছে সাড়ে ছটা পর্যন্ত।
0: এবং সেই সময়তে তুমি কোথায় থাকবে? ইনস্টাগ্রামে, কারণ ইনস্টা লাইভে আসছি শ্রেয়া আর উষাশ্রী। শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো, তিনেকে তিন তোমার জন্য ভেরি স্পেশাল।
2: FM রেনবোতে তিনেকে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা চলছে। এতক্ষণ আমরা ছিলাম কোথায়, ইনস্টা লাইভে আমরা এতক্ষণ ছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে তোমায় শোনাচ্ছিলাম তিনাক্ষে দিন। আর এই তিনাক্ষে দিন চলছিল সুন্দর সুন্দর বেশ কিছু গান, না বেশ কিছু না, তিনটে গান। এবং এই তিনটে গানের পরে এই যে আমরা ফিরলাম, আমরা কী নিয়ে ফিরবো? আমরা ফিরবো তোমাদের মেসেজ নিয়ে। আমরা জানতে চেয়েছিলাম এই যে রথ, রথের মেলা যেটা আগামীকালই শেষ হয়ে যাচ্ছে অনেক জায়গাতেই, অনেক জায়গাতে হয়তো তারপরেও চলবে, কিন্তু আগামীকাল উল্টো রথ। তো এই এখনও পর্যন্ত যদি তোমাকে একটু ইমাজিন করতে বলি যে তোমায় রথের মেলায় একটা স্টল করতে দেওয়া হলো, বা তুমি, তোমাকে দিতে বলা হলো স্টল, তুমি কিসের স্টল দেবে, কিসের দোকান দেবে?
2: উষাশী ও শ্রেয়া, আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই। দোকান দেব মেলার মাঝারে, শরবত থাকবে তাতে, রং তার চমৎকার সেরা গন্ধ সাথে, ছুটে আসবে লোকজন শরবতের সেরা গুণে, শরবত খেয়ে বাহবা দেবে, রাখবে আমায় মনে, মিথ্যে যাবে সবাই ভুলে, সত্য বলবে শুধু, মজার শরবতের এটাই গুণ, বুঝবে তুমি চাঁদু। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে মেসেজটি পাঠিয়েছেন।
1: মানে এরকম শরবত যদি, শরবতের দোকান যদি হয় যেটাকে মানুষ খুব আনন্দ পাবে আর মিথ্যে বলতে ভুলে যাবে, ওয়াও ওয়াও ওয়াও, ক্যা বাত।
2: নেক্সট মেসেজ, গুড ইভিনিং দিদি, আমি জিলিপির দোকান দিতে চাই, কারণ রথ মানেই জিলিপি পাপড়, আর যেহেতু প্রায় ভুলেই গেছে মানুষ, তাই আমিও ভাবতাম যে উল্টো রথে রথ উল্টো করে নিয়ে যাওয়া, রজত বিশ্বাস বানপূর্ণ দিয়া। হ্যাঁ, মানে ওই রথ উল্টো করে নিয়ে যাওয়া নয়, বরং ওই উল্টো পথে যাত্রা, সেটাই হচ্ছে উল্টো রথ। ইভেন আমি মজা করে, এমনও হয়েছে, মানে আমি রথ কোনো দিন উল্টো করিনি, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে ওই যে আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিই না, আমি করি কি সোজা রথে
1: স্ট্যাটাস দিই,
2: নিজেদের ইচ্ছে মতন স্ট্যাটাস দিই। তো আমি সোজা রথের দিন ধরো সোজা রথ সাজালাম, আমি এখনও, আমি বড় হয়ে গেলেও কিন্তু বাড়িতে নিজেই রথ সাজাই। এবছর যেরকম আমার পুরনো রথ নষ্ট হয়ে গেছে বলে আমি নতুন রথ কিনেছি। আমি একদম এই কনসেপ্টে বিশ্বাসী নই যে রথ মানেই বাচ্চারাই শুধু,
1: আমিও নয়,
2: মানে নিয়ে বেরোতে পারবে বা টানতে পারবে, আমি একদম এই কনসেপ্টে বিশ্বাসী নই। তাই জন্য আমি একদম সিম্পল রথ কিনেই পুজো করি, এবং আমি উল্টো রথের দিন করি কি, ছবিটাকে ঘুরিয়ে দিই, ক্রপ ক্রপ না রোটেট করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই না, মানে জোকস অ্যাপার্ট, আমি জানি কারণটা, জেনে আমার মজা হয় এটা, যে উল্টো রথ মানে বিষয়টা উল্টো।
1: তার মানে বিষয়টা যতই উল্টো হয়ে যাক না কেন, তোমরা এমন অনেকক্ষণ ধরে মানে একটা বিষয় সোজাই রয়েছে, সেটা হচ্ছে জিলেবির যতই প্যাচালো হোক না কেন, তোমাদের বক্তব্য একদম ক্লিয়ার, জিলেবির দোকান ছাড়া রথের মেলা হতে পারে না, সেটা যেখানকারই জিলেবি হোক না কেন, মানে কলকাতার
2: জিলেবি ইজ মাস্ট ফর রথ,
1: আফগান হোক, জামাই হোক, চলো চলো ভার্চুয়ালি খাই। হ্যাঁ,

0: ভাই বাহ ভাই বাহ ভাই বাহ, একদমই বাহ। কারণ আমাদের হাতে একদম আর বেশি সময় নেই, আমরা এখন একটা নিউজ ব্রেকে যাব একদম 6টার সময় এবং 6টা বেজে 2 মিনিট আমরা ফিরব। কিন্তু ততক্ষণ
1: তোমরা মেসেজ করতে থাকবে, যেমন রূপকুমার হাওড়া থেকে মেসেজ করে পাঠিয়ে দিয়েছে, আমার এখানে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, ব্যালকনিতে বসে তোমাদের মিষ্টি কণ্ঠ শুনছি, আমি রথের মেলায় ট্যাটুর স্টল দেবো, কারণ আমি এমন ট্যাটু বানিয়ে দেবো রথের মেলা আর আমাকে ভুলতেই পারবে।
0: আমি যাব সেই স্টলে।
1: ওকে ফাইন, আমরা সবাই যাব রথের মেলায়, আর আপাতত আমরা যাব চক্রবাণী দেবের গান রাই কমলের হাত ধরে একটা ছোট্ট নিউজ ব্রেকে, আবারও ঠিক 6টা 2-এ
0: শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। রাজ্য সরকার ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র চিহ্নিত করতে রাজ্যজুড়ে বিশেষ যাচাই অভিযান শুরু করেছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানান, জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ ব্যবস্থাকে স্বচ্ছ ও নির্ভুল করতে জেলা থেকে ব্লক, পুরসভা এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের কাজ চলবে। এই অভিযানে পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত এবং পুর প্রশাসন সমন্বিতভাবে অংশ নেবে। 1997 সাল থেকে এ পর্যন্ত নথিভুক্ত হওয়া সমস্ত জন্ম ও মৃত্যু শংসাপত্র পর্যায়ক্রমে পুনরায় যাচাই করা হবে। সেই তথ্যের ভিত্তিতে একটি অভিন্ন তথ্য ভাণ্ডার তৈরি করে তা কেন্দ্রের সিভিল রেজিস্ট্রেশন পোর্টালের সঙ্গে সংযুক্ত করা হবে। যুব ও ক্রীড়া দপ্তরের সমস্ত পরিষেবাকে এক ছাতার তলায় আনতে রাজ্যের ক্রীড়াবিদদের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে। বিধানসভায় আজ যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের বাজেটের জবাবী ভাষণে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল খা একথা জানিয়েছেন। তিনি জানান, রাজ্যের প্রতিটি ক্রীড়াবিদদের জন্য একটি নির্দিষ্ট ডিজিটাল পরিচয় তৈরি করা হবে, সেই সঙ্গে একটি সমন্বিত মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টালের মাধ্যমে খেলোয়াড়দের পারফরমেন্স, প্রতিযোগিতায় অংশগ্রহণ, প্রশিক্ষণ এবং সরকারি সুযোগ সুবিধার সমস্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে। প্রসারভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব ত্রিবেদী বলেছেন, গত 99 বছরের সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় তিনি বলেন, ভারত এবং বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য প্রসারভারতী বিনোদন ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসার কাজ চালিয়ে যাবে। প্রসারভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসাইট বিষয়ে তিনি জানান, ইতিমধ্যে এর গ্রাহক সংখ্যা 1,10,00,000 ছাড়িয়েছে। নীট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই জিলিপি জিলিপি জিলিপি জিলিপি, জগন্নাথ স্পেশাল জিলিপি, কিউই জিলিপি, কেসর জিলিপি, নর্মাল জিলিপি, খাস্তা কচুরি, রোস্টেড মশলা বাবুর জিলিপি, জিলিপি কিউই জিলিপি।
2: দাদা টাকায় কটা হবে?
1: এটা আমার দোকান না, এটা আমার দোকান না, এই দোকানটা যিনি দেবেন তার নাম বলছি, তিনি এতগুলো আইটেম বলেছেন, জাস্ট ইমাজিন। কেসর কিউই জিলিপির কত রকমের ভ্যারাইটি দেখো, কেসর কিউই, নর্মাল নতুন গুড়ের জিলিপি, তার সঙ্গে তো বললাম আমি রোস্টেড মশলা পাঁপড় খাস্তা কচুরি, কিন্তু এই যে কিউই জিলিপি খেতে চাই আমি, কেসর জিলিপি খেতে চাই, তা এরকম করে বললে চলবে? মানে আমি আমি আমি যদি একটু দোকানে গিয়ে একটু
2: তুমি ভালো জিলিপি বিক্রি করতে পারবে।
1: কিন্তু এই উৎপল মাইতি এই দোকানের কথা বলেছে আমাদেরকে, দোকানের নাম দিচ্ছে জগন্নাথ স্পেশাল জিলিপি ও স্ন্যাক্স।
2: হ্যাঁ মানে জগন্নাথ স্পেশাল ভ্যারাইটি জিলিপি,
1: এই রকমের নাম যদি দিয়ে ফেলো আর তুমি যদি এইসব জিলিপি বিক্রি করো, আমরা তো আসছি। কিন্তু আচ্ছা তুমি একটু বলো যে টোনটা ঠিক আছে? মানে এইটা বলতে কি আমার আমার জাস্ট মনে পড়ছিল অমল দইয়ালার কথা, অমল যখন দইয়ালাকে বলেছিল না একটা শিখিয়ে দেবে
2: ভালো,
1: সে খুব অবাক হয়েছিল, তাই আমি জিজ্ঞাসা করছি উৎপল মাই থেকে সুরটা কি ঠিক হয়েছে, যদি ঠিক হয় তাহলে বলো। আমার নাম বিজয় পুরকাইত, আমি রথের মেলায় মোমোর দোকান দেব। আচ্ছা ঠিক আছে,
2: ভালো। আচ্ছা এই যে আমি একটা জিনিস ভাবছিলাম একটু আগে, মানে এই গান শুনতে শুনতে আমাদের বাঙালিদের কিন্তু বেশ একটা মানে মানে কি বলবো, বেশ একটা পালা।

0: বদল হয়েছে। আগে আমরা মেলা বলতে পুতুল, চুড়ি, তারপরে ওই পাপড় ভাজা, জিলিপি, নইলে যাবো রথের মেলায়, যাই হোক ফুচকা, এইসব। এখন না বেশ মেলা বলতেই মোমো, তারপরে আমি এই আমাদের পাড়ার মেলাটাতেই দেখলাম ভ্যারাইটি চপ, লোটে মাছের চপ। মানে অ্যাকচুয়ালি আমরা বাঙালি মানে কী বুঝতাম, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। এই যে তুমি কিছুক্ষণ আগে ইলিশ খেলে নাকি অমুক হয় তমুক হয় বোঝাচ্ছে, আর তুমি যতই বোঝাও,
1: আমি নিজে বোঝাই কিন্তু খাইও।
0: হ্যাঁ মানে তুমি যতই বোঝাও বা বোঝো, পাতে একটা সর্ষে ইলিশ পড়লে সে তুমি যদি আলটিমেটলি বাঙালি হও তাহলে তোমার কোনো উপায় নেই অন্য কোথাও যাওয়ার। মানে এই যে বাঙালির মেলারও পরিবর্তন হচ্ছে, আরও পরিবর্তন হবে। 9906653992 তুমি পাঠিয়ে দাও যে তুমি কিসের স্টল দিতে চাও। আর আপাতত সর্ষে ইলিশের কথা যখন বললাম, পাতে না পড়ুক, গানে পড়ুক।

0: ইয়েস, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। হ্যাঁ, বাংলা শুধু বুকের ভিতরে নয়, বাংলা আমাদের প্রত্যেক কিছুতে, আমাদের এই ঠোঁটের শব্দে, আমাদের ভাষা, ভাব, অনুভূতি,
1: সবকিছুতেই,
0: সবেতেই বাংলা। তবে আজকে কিন্তু আরও একটা জিনিস, যেটা আমাদের খাওয়া, ঘুম, স্নান, এবং আমরা যারা রেডিও নিয়ে বাঁচি বা রেডিও নিয়ে থাকি, তাদের কাছে কিন্তু

0: ভীষণভাবেই এই ভাষার মতনই অপরিহার্য একটা ব্যাপার হচ্ছে ব্রডকাস্ট, তাই তো?
1: Yes, একদমই।
0: আজকে হচ্ছে ব্রডকাস্টিং ডে। শুধু এটা আমাদের জন্য নয়, মানে আমরা যারা রেডিও রেপারে বসে থাকি, আমরা যাদের জন্য বসে থাকতে পারি, মানে তুমি, তোমরা, তোমাদের জন্যই কিন্তু আমাদের এই বসে থাকা, আমাদের এই কথা বলা এবং রেডিও শোনা, মানে রেডিওতে কথা বলা তো অনেকটা পরের জার্নি। ছোটোবেলা থেকে আমরা বাড়িতে রেডিও শুনেছি এবং আমরা প্রায় প্রত্যেকেই রেডিও শুনেই বড় হই, স্টিল এখনও রেডিও শুনেই অনেকে বড় হচ্ছে, হয়তো সেটা একদম রেডিও সেটে না হলেও মোবাইলে বা অন্য কোনো মাধ্যমে, যেহেতু এখন রেডিও অনেকভাবে শোনা যায়। এই যে আমরা যেখানে বসে আছি FM, এই ফ্রিকোয়েন্সি মিডিয়াম এর মাধ্যমেও রেডিও অনেক দূর অবধি পৌঁছে গেছে এবং আরও অনেক দূর অবধি পৌঁছে যাবে। আর আজকেই কিন্তু সেই দিন, ব্রডকাস্টিং ডে, আর সেটাই সেলিব্রেট করব তোমার সাথে উষসী আর শ্রেয়া। আমাদের রেডিও শোনা, আমাদের রেডিও, এটা তো বোধ হয় বেঁচে থাকারই নামান্তর, তাই?
1: এক্স্যাক্টলি, আমাদের কাছে তো তাই। মানে এই আর যে শব্দটা জবের থেকে নামের আগে জুড়ে গিয়েছে, তবের থেকে আর পর আর যে আর পর রেডিও, আর রেডিওই আমাদের জীবন যাপন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: সময়টা বেশ ভেজা ভেজা, তার মানে এই যে চারিদিকে এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে তুমি যদি ভিজে গিয়ে থাকো তাহলে তোমায় বলি তোমায় কিন্তু এবার একটু নিজের যত্ন নিতেই হবে। আর যদি বাইরে না বেরিয়ে থাকো তাহলে বেরোনোর আগে একটু সাবধান হয়ে যাও, সঙ্গে রাখো প্রোটেকশন, কারণ বৃষ্টিতে ভিজে গেলে তোমার জ্বর আসবে। আর জ্বর এলে তুমি যদি আমাদের না শোনো তাহলে কী করে চলবে বলো তো? তুমি কলকাতা শহরে থাকো কিংবা তার বাইরে যেখানেই থাকো না কেন, দার্জিলিংয়ে থাকতে পারো, জলপাইগুড়িতে থাকতে পারো, দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুর, মালদা, তুমি যেখানেই থাকো না কেন, যত দূরেই থাকো না কেন, তোমাদের সবাইকে এটাই বলবো যে মোটামুটি ধরে নাও আগামী 6টা নাগাদ বা তার আশেপাশ থেকে যা শুরু হয়েছে তাতে একটা বজ্র বিদ্যুৎ সহ একটা সাংঘাতিক ব্যাপার প্রকৃতি কিন্তু করতে পারে। তাই তোমায় সাবধান করছি, তুমি যেই জায়গাতেই থাকো না কেন, বিশেষ করে এই জায়গাগুলোতে, কারণ আমরা জানি নর্থে কী হয়, নর্থ ইন্ডিয়াতে কী কী অবস্থা হয়। তাই তোমাদেরকে বলবো একটু সাবধানে থাকো। আর কলকাতা শহরে বসে তুমি যখন আমাদের শুনছো, রথের মেলা একটু যাবো না তাকে হয়?
3: আর রথের মেলায় যাওয়ার তো আজকেই লাস্ট সুযোগ, তার কারণ আগামীকাল উল্টো রথ, আগামীকাল আবারও, হ্যাঁ আগামীকাল উল্টো রথে কিন্তু রথ বেরোয়, সে তো রথের মেলাটা একটু কমে যায় কারণ লোকে রথ দেখতে যায় বেশি। তবে হ্যাঁ, রথ দেখা রথের মেলা দেখা একসাথেও হতে পারে। শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছে, রথের মেলায় আমি বালিতে ভাজা বাদাম আর পাঁপড়ের স্টল দিতে চাই, এ হেন হেলদি অপশনটা আজ অবধি কোনো মেলায় খুঁজে পেলাম না।
2: বাহ,
3: আর আজকের লাস্ট মেসেজ, কারণ এরপরে কিন্তু 6:20 যেহেতু বেজে গেছে এরপরে আর মেসেজ এলে আমাদের পড়বার সময় থাকবে না। টলিগঞ্জ থেকে বোম্বা লিখে পাঠিয়ে দিয়েছে একদম শ্রেয়াকে নকল করে, যে আমি রথের মেলায় একটা স্টল দেব আর আমি সেখানে বলবো এ বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি।
2: বাহ, দুর্দান্ত দুর্দান্ত, মানে এইটাই তো চাই, যখন কেউ আমায় নকল করছে মানে কি আমি মনে রাখার মতো অ্যাক্টিভিটি করছি। সো তোমার সঙ্গে যদি এটা হয়ে থাকে কোনো চাপ নেবে না, ভাবো তোমার পিছনে একটা মানুষ জীবনে কতটা টাইম দিচ্ছে। বাট বাট বাট এই যে তোমাদের লিখে পাঠিয়েছো সে আমাদের কত কত কত কাছের একজন লিসনার, তাই তার জন্য এই গানটা এবার।
3: হ্যাঁ, আর যেহেতু আজকে ব্রডকাস্টিং ডে সেহেতু সেটা কি জাস্ট একটা গান দিয়ে সেলিব্রেট করলে হয়, কারণ আমরা বাঁচি রেডিওয়, ঘুমোয় রেডিওয়, এবং আমাদের জীবনের এই যে সমস্ত মোটিভেশন সেটাও কিন্তু রেডিও, আর ফর রেডিও এবং আর ফর আর যে, তাই জন্যে আমাদের অস্তিত্বই এই রেডিওর সঙ্গে জড়িয়ে। ইভেন তোমরাও কিন্তু আমাদের জীবনের একটা অস্তিত্বরই নাম, তাই জন্যে এই গানটা আমাদের সমস্ত লাভিং লিসনারদের জন্য।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: তুমি শুনছো ক্যাফে কলকাতা, তবে শুনছোই বলা ভালো, তার কারণ এই মুহূর্তে এবার আমাদেরকে স্টুডিও থেকে টাটা বাই বাই বলতে হবে। একেবারে সাড়ে ছটা পর্যন্ত সঙ্গে রইলাম, আর এই মুহূর্তে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এরকম একটা আন্দাজ করে নিচ্ছি, তাই জন্য অঞ্জন দত্তকে উষশিয়া শ্রেয়া রেখে যাচ্ছে একদম বৃষ্টি মাখা একটা সন্ধ্যের জন্য।
3: আবার আসবো কোনো একটা সন্ধ্যায় আজকের মতো। বাই বাই,
2: টাটা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। সিকিমের নামচির সমরদুং এলাকায় এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় 25টি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযানও আপাতত শেষ। উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন জানিয়েছেন, মৃতদের মধ্যে 11 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ও সকলকেই শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর 7 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকার ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র চিহ্নিত করতে রাজ্য জুড়ে বিশেষ যাচাই অভিযান শুরু করেছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানান, জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ ব্যবস্থাকে স্বচ্ছ ও নির্ভুল করতে জেলা থেকে ব্লক, পুরসভা এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের কাজ চলবে। এই অভিযানে পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত এবং পুর প্রশাসন সমন্বিতভাবে অংশ নেবে। যুব ও ক্রীড়া দপ্তরের সমস্ত পরিষেবাকে এক ছাতার তলায় আনতে রাজ্যের ক্রীড়াবিদদের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে। বিধানসভায় আজ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের বাজেটে জবাবি ভাষণে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল খাঁ একথা জানিয়েছেন। তিনি জানান, রাজ্যের প্রতিটি ক্রীড়াবিদের জন্য একটি নির্দিষ্ট ডিজিটাল পরিচয় তৈরি করা হবে। মালদা জেলায় ইংরেজবাজার পুরসভা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে আজ দুদিনের পৌরসভা ভিত্তিক সচেতনতা শিবিরের আয়োজন করে। কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পে নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন কিংবা পুরনো ইউনিটের সম্প্রসারণের জন্য আবেদনকারীরা ব্যাংক ঋণের সুবিধা পাবেন। অন্যদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে আজ ও আগামীকাল দুদিনব্যাপী একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা এর সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল লক্ষ্য। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণে পুলকার দুর্ঘটনায় এতজনের প্রাণহানির ঘটনায় সরকার সব রকমভাবে পরিবারের পাশে রয়েছে। তিনি আজ কর্ণ সুবর্ণে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে রাজ্য সরকারের তরফে 5 লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ারও আশ্বাস দেন তিনি। রাজ্য সরকার ভুয়ো জন্ম মৃত্যুর শংসাপত্র চিহ্নিত করতে রাজ্য জুড়ে বিশেষ অভিযান শুরু করেছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানান, জন্ম মৃত্যু নথিভুক্তিকরণ ব্যবস্থাকে স্বচ্ছ ও নির্ভুল করতে জেলা থেকে ব্লক, পুরসভা ও পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের কাজ চলবে। পুর পঞ্চায়েত প্রধানরা এবার থেকে জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না বলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে। জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ আজ রাজ্য জুড়ে পঞ্চায়েত ও পুরসভাগুলিতে অভিযান চালায়। কলকাতা পুরসভার 1, 2, 4 ও 10 নম্বর বোরোসহ বেশ কয়েকটি বোরোতে অভিযান চলে। সিকিমের নামচির সমুদ্রং এলাকায় NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় 25টি মৃতদেহই উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযান আপাতত শেষ। মৃতদের মধ্যে 11 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজ্যে নতুন বিজেপি সরকার উত্তরবঙ্গে পর্যটন, ক্রীড়া ও শিল্পের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে। বিধানসভায় আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে মন্ত্রী নিশীথ প্রামাণিক একথা জানান। কাঁথির ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘণ্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রেচেনির প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসোর দ্যানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। সিকিমের নামচি জেলার সামারডুংয়ে NHPC-র তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে আটকে পড়া 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে 4 দিন ধরে চলা উদ্ধারকাজ আজ শেষ হল। কেন্দ্র ও সিকিম সরকারের একাধিক সংস্থা এই উদ্ধারকাজে যুক্ত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সিকিম সরকার 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। ভারত আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদে উন্মুক্ত রাখার এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতির আহ্বান জানিয়েছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ প্রথম টি-20 ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচে টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায়। জিম্বাবুয়ে 20 ওভারে 7 উইকেটে 125 রান তোলে। ভারতের হয়ে প্রিন্স যাদব 2টি করে উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 13 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যা।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: Jon Snow. We survived dragons, eyes, zombies, but the magical thriller happening tonight.
1: I didn't want this, Tyrion. But even I know nothing compared to the twist waiting for this audience tonight.
0: Exactly. So, ladies and gentlemen, hold on to your swords and let the magic begin. Yes, let it begin. আজকে ফিল্মি আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড ব্রতদীপ, আর বুঝতেই পারছো কি বিগিন হতে চলেছে। শুরু হবে একটা দারুণ আড্ডা, যে আড্ডায় তোমাদের সঙ্গে থাকবো আমরা দুজন। কি নিয়ে বলতো? আজকে ফিল্মি আড্ডায় থাকবো এপিক সিরিজেস নিয়ে।
1: বেসিক্যালি এপিক সিরিজ বলতে যা যা আমরা বুঝি, সেই এপিক সিরিজের আওতায় অনেক অনেক অনেক সিনেমা রয়েছে, এবং শুরু যে সিনেমাটা করব সেটার আগাম ঘন্টা বোধহয় আমরা বাজিয়ে দিয়েছি মিউজিকের থ্রুতে, তাই নয় কি?
0: একেবারেই, মানে সিনেমা হয়তো নয়, সেটা অ্যাকচুয়ালি সিরিজ, টেলিভিশন সিরিজ, যে সিরিজটা বছরের পর বছর আমাদেরকে মাতিয়ে রেখেছে। তবে তোমাদেরকে জানাই যে আমরা শুধুমাত্র তো গল্প ভাগ করব না, ভাগ করবে তোমরাও। সো রেডি থাকো, তার কারণ আমাদের ফোন লাইন খোলা রয়েছে অনলি ফর ইউ, 2213-1341, yes, once again বলছি
1: 033-2243-7-2243-033-2243-4319 এই নাম্বার। আর তোমরা চলে আসো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে কিন্তু গিয়েও তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আজকে একদম শুরুতে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাতেই না হয় যাই আমরা, এবং যেটা বললাম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে গিয়েও কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো থ্রু আওয়ার পোস্টার। এবং বললাম যেমনটা যে ব্যাক টু ব্যাক কিছু ভালো ভালো সিনেমা সিরিজের এই রয়েছে, এবং তোমরা তাদের মধ্যে অনেক

0: সিরিজগুলোই জানো। তো এই হচ্ছে বিষয়, এবার শুরু করি আমরা আমাদের।
1: ইয়েস, এবার তো শুরু করতেই হবে, যার কথা বললাম, যার মিউজিক তোমরা শুনছো, অফ কোর্স গেম অফ থ্রোনস। আর গেম অফ থ্রোনসের কথা যদি বলিও, যে বললাম বছরের পর বছর যা আমাদের এন্টারটেইন করেছে, যা আমাদেরকে শিখিয়েছে, যা আমাদেরকে যাকে বলে একেবারে বুঁত করে রেখেছে,
0: একদম একদম। তাও আবার বলে রাখি, আমাদের টেলিফোন নাম্বার 03322131349, এই নাম্বারে চলে এসো, আর আড্ডা হবে এবং তোমাদের পছন্দের সিরিজ বা তোমাদের পছন্দের শট বা তোমাদের পছন্দের সিন কি এই সিরিজগুলো থেকে, সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না। আর আমরা অপেক্ষা করছি তোমাদের ফোনের। আর যেমনটা বললাম, একদম শুরুতেই চলে যাব
1: গেম অফ থ্রোনস। গেম অফ থ্রোনসের স্রষ্টার কথা যদি বলি, দেখতে পাই আমরা ডেভিড বেনিয়ফ এবং ডিবি ওয়েস্টকে। আর যেটা বললাম যে এটা টেলিভিশন সিরিজ হিসেবে শুরু হয়েছিল,
0: এবং বলার ভালো, উপন্যাসিকের নাম জর্জ আর আর মার্টিন, পৃথিবী বিখ্যাত একটি সিরিজের রাইটার প্লাস অফকোর্স আমরা তো সিরিজের স্রষ্টা
1: বলতেই পারি, কারণ তার রাইটিং থেকেই বেরিয়েছে এই সিরিজটা। যে উপন্যাসের কথা ব্রত বলল, সেটার নাম হচ্ছে এ সং অফ আইস অ্যান্ড ফায়ার। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিরিজ তৈরি, যা আমাদেরকে একটা কাল্পনিক মহাদেশ ওয়েস্টারস নিয়ে যায়, যে ওয়েস্টারসে গিয়ে আমরা দেখতে পাই যে এক শক্তিশালী রাজ পরিবার, সে চায় সেই সিংহাসন, সিংহাসন যে সিংহাসনটা মেড অফ সোর্ডস,
0: একদম একদম, মানে বিভিন্ন প্রচুর দেশের প্রচুর আহত সৈনিকদের সোর্ডস গলিয়ে তৈরি হয়েছে ওই সিংহাসন, এবং সেই সিংহাসনের জন্য অতগুলো নেশন, এত কিছু, পুরো একটা গোটা উপন্যাস। এবং অফকোর্স তার প্রিকুয়েল তো রয়েছে, সেটা নিয়েও আমরা পরে আলোচনা করছি। তবে গেম অফ থ্রোনস মাস্ট ওয়াচ কেন বলবো, কারণ একদম যদি শুরুতেই চলে যাই, দেখবে যে একটা ধূসর আবৃত বলা যাবে না, মানে তুষার আবৃত একটা দেশ থেকে শুরু হচ্ছে সমস্ত গল্পের সূচনা, এবং ধীরে ধীরে আমরা অনেকগুলো শেডস দেখতে পাচ্ছি প্রত্যেকটা চরিত্র। শুধু ম্যাজিক নয়, ম্যাজিক তো অনেক পরে আমাদের সামনে ইন্ট্রোডিউস হচ্ছে,
1: তার সঙ্গে রাজনীতি, তার সঙ্গে পরিবারতন্ত্র, যেটা বললো পলিটিক্স, তো প্রতিটা ছত্রে ছত্রে রয়েছে,
0: একদম একদম,
1: এবং তার সঙ্গে সঙ্গে জীবনের মূল্যবোধ,
0: এবং কোথাও না কোথাও কি কাল্পনিকতাকে এত সুন্দরভাবে মেটাফরিক ওয়েতে ইউজ করে যে এরকম একটা সিরিজ দাঁড় করানো যায়, সেটা গেম অফ থ্রোনস না দেখলে কিন্তু একেবারেই বোঝা যাবে না।
1: অফকোর্স, এবং আমরা দেখতে পাই যেটা বললো ব্রত, যে তুষার আবৃত একটা জায়গা, আবার আমরা দেখতে পাই কোথাও মরুভূমি, আমরা দেখতে পাই ধূসর পাহাড়, আমরা দেখতে পাই ধুধু প্রান্তর, মানে যেটা বলি যে সিনিক বিউটির জায়গা থেকে যদি আমি অন্তত গেম অফ থ্রোনস কে শুধু দেখি, তাহলেও আমার মন জয় করবে বারে বারে
0: বারে বারে।
1: একটা সিজন, একটা এপিসোড যেন একটা রূপকথার জন্ম দেয় শুধুমাত্র তার যে দৃশ্যের সৌন্দর্য সেটা দিয়ে,
0: একদম একদম। এবং যেমনটা আর কি বললাম, প্রত্যেকটা চরিত্রের শেড, বলে রাখা ভালো, কিছু কিছু চরিত্র যাদের নাম গুলো শুধু যথেষ্ট, একদম শুরুতে হয়তো মনে হবে যে আর এই চরিত্রটা তো ঠিক আছে, যেমন একটি চরিত্র নাম না বললেই নয়, জন স্নো, না এরপরে বেশি বলে দিলে আবার অনেকটা স্পয়লার পড়ে যাবে। সুতরাং এই এবার হ্যাঁ, এই সিরিজটা নিয়ে কথা বলতে শুরু করলে কিন্তু একটা সমস্যা,
1: স্পয়লার, এখনো স্পয়লার, লেট ইট বি, ওনে দোনা ভাই,
0: অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে এতগুলো বছর কেটে গেছে, এখন আর স্পয়লারের ভরসা করে লাভ নেই, কারণ এই সিরিজগুলো না রিওয়াচ করার মতো। তবে
1: হ্যাঁ, আমরা 3-4 বার দেখছি, তুমি যদি এখনো না দেখে থাকো তাহলে আপ নেই তো কাপ ভাই, আমি তো দেখলো।
0: তাহলে গল্প শুরু হোক, আড্ডা হচ্ছে চলছে, এবং যেমনটা বললাম 03322131349 এই নাম্বারে কিন্তু চলে আসতে পারো, আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে এসেও কিন্তু বকবক করতে পারো।
1: ইয়েস, সো বকবক করো, এবং আমরা গেম অফ থ্রোনসের কথা ফিরবো, এবং আরো অনেক অনেক সিরিজ নিয়ে কথা হবে, বস ডোন্ট ওয়ারি, ফিরছি এক্ষুনি, আড্ডা দিতে চলে এসো আমাদের সঙ্গে, অর্ণবেন ব্রতদীপ ওয়েট করছি ফিল্মি আড্ডায় তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আর এই মুহূর্তে নাও ইটস টাইম ফর দিস জিগ্রাস, ইটস জিগ্রা টাইম ফর ইউ ফ্রম দেব নেগি অ্যান্ড শশান্ত সচদেব, সো এনজয় দ্য সং, ফিরছি এক্ষুনি।

0: ইয়েস, উই আর ব্যাক। জিগরা শুনলে তোমরা, আর এই মুহূর্তে স্টুডিওতেও রয়েছি, ইউ ক্যান কল আস জিগরা।
1: এবং আজকে যেটা সিনেমা আর সিরিজ নিয়ে গল্প হচ্ছে ফিল্মি আড্ডাতে, আজকে রয়েছি আমি প্রতদীপ এবং আমার সঙ্গে অর্ণব, আর আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 2213341, আবারও বলছি 0332231341।
0: ইয়েস, আর আমরা কথা বলছিলাম কি নিয়ে বলতো, কথা বলছিলাম গেম অফ থ্রোনস নিয়ে। আর গেম অফ থ্রোনস এর কথা তোমরা জানোই, গেম অফ থ্রোনস মানে থ্রিল, গেম অফ থ্রোনস মানে অ্যাডভেঞ্চার, গেম অফ থ্রোনস মানে পলিটিক্স, আর গেম অফ থ্রোনস মানে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য। যে সমস্ত দৃশ্যর কথা তোমাদেরকে বলছিলাম, এবার দৃশ্যর কথা বললে তো শুধু হবে না, একটু গল্পের কথাতেও আসতে হবে। আর যদি গল্পের কথা বলি, ওই যে সিংহাসনের কথাটা বললাম, সেই সিংহাসনের লড়াইটাই কিন্তু আসল লড়াই, যে লড়াইয়ের জন্য এই গোটা সিরিজটা। এবার এটা অনেক বড় সিরিজ, সবটা বলা সম্ভব নয়, আর স্টোরি লাইনটাও পুরোটা মানে তোমাদেরকে রিভিল করা পসিবল নয়।
1: তবে একটা কথাই বলতে পারি, শুধু পুরো গোটা সিরিজ জুড়ে একটা কথাই বারবার বারবার ফিরে ফিরে আসবে, উইন্টার ইজ কামিং।
0: ইয়েস, আর উইন্টার ইজ কামিং বললেই যাদের ফিরে আসার ভয়টা সবচেয়ে বেশি কাজ করতো এই সিরিজটা দেখলে আমাদেরও, সেটা হচ্ছে হোয়াইট ওয়াকার্স এবং নাইট কিং।
1: এবং হোয়াইট ওয়াকার্সকে যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি আর কি, তাকে নিয়ে না একটা বীভৎস ধারণা তৈরি করছি আমাদের মনে, মানে একটা ওয়াল আছে, সেই ওয়ালের ওপারে কি আছে। যদিও সিরিজের পরে বিষয়টা খুব মানে আশাহত করেনি, তবে ঠিক আছে, ইটস ফাইন, মানে যা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু কম ভয়ানক ছিল, হলেও এমন অনেক কিছু রয়েছে। এবং যেমনটা বললাম আর কি, এক্সপেকটেশন নিয়ে, বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে বসতে দেখতে বসো না, শুধু দেখতে বসো, অনেক কিছু জানবে, অনেক কিছু বুঝবেই।
0: এক্স্যাক্টলি। এবং যখন মানে আরও একটা জিনিস বলে দিই, মানে এর মধ্যে ড্রাগন কোথাও না কোথাও জড়িয়ে আছে তোমরা জানো,
1: একদম।
0: এবং যখন ড্রাগনদেরকে দেখতে পাবে, বিশেষ করে
1: আমরা দুটো ড্রাগন কি
0: ড্যানেরিস টার্গেটিয়ানের তিনটে ড্রাগন, এবং তাদের থেকে তুমি কি শিখতে পারো, শেখা নিয়ে ব্রতকথা বলছে তো বস, বলতে পারো এটাই শিখতে পাচ্ছি যে যখন খুব রাগ হবে, যার উপর খুব রাগ হবে, তার সামনে আমার সেই তিনটে ড্রাগন কেনে বলবো।

0: গল্পের বড়তে বড়তে লুকিয়েছে সেটা কি শহর ধ্বংস হয়েছে, কেন ধ্বংস হয়েছে সেটা কিন্তু জানতে
1: হবে। এর বেশি আমরা বলবো না, এর বেশি তোমাদেরকে একটু দেখতে হবে। আর গেম অফ থ্রোনস নিয়ে কথা বলতে শুরু করলে একটা দুটো তিনটে চারটে করে পর্ব শুধু কাটতে থাকবে আমাদের ফিল্মি আড্ডা। সো নট অনলি গেম অফ থ্রোনস, এবার গেম অফ থ্রোনস কে পুরোপুরি ছাড়া যাবে না, কারণ এবার আমরা চলে যাব গেম অফ থ্রোনস এর প্রিকুয়াল, মানে এই মুহূর্তে যেটা আমাদেরকে মাতিয়ে রাখছে, প্রত্যেক বছরে একটা সময় আসছে আর ওই আর কি বলছিলাম আমাদেরকে বুথ করে দিচ্ছে, দ্য প্রিকুয়াল হাউস অফ দ্য ড্রাগন।
0: মানে ড্র্যাগনেরা বুঝি পারিবারিক ঝগড়ায় জড়িয়ে পড়ে জানো তো, এইটা এইটা সিরিজটার মূল লক্ষ্য, ঠিক আছে, যে ড্র্যাগনের বেচারা নিরীহ, যদিও তাদেরকে দেখতে নয় কিন্তু বেচারা নিরীহ ড্র্যাগন,
1: ড্রাগনরা পারিবারিক ঝগড়ায় জড়ালে তাদেরকে কি মানে কি বলা হবে,
0: কি বলা,
1: যে ড্রাগনদের সাংসারিক কলহ,
0: ড্রাগনদের সাংসারিক কলহ, এবং ড্র্যাগনদের কতটা সাংসারিক কলহ আমরা দেখতে পাচ্ছি তা জানি না। তবে হ্যাঁ, ড্রাগনদের কতটা সাংসারিক কলহ আমরা দেখতে পাচ্ছি না, তবে সাংসারিক কলহ মানুষদেরই রয়েছে বরাবর, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না, যদিও লায়ন কিং অন্য কথা বলছে।
1: আজকে লায়ন কিং নিয়ে কথা নয়, আজকে তোমরা জানো আজকে আমরা এপিক সিরিজ নিয়ে কথা বলছি, যেখানে অবশ্যই আমরা বলেছি গেম অফ থ্রোনস এর কথা, নাও আমরা ডিসকাস করছি হাউস অফ দ্য ড্রাগনের কথা। এবার হাউস অফ দ্য ড্রাগন কখন কোন সময়কে নিয়ে তৈরি সেটা কিন্তু ওই যে বলছিলাম গেম অফ থ্রোনস তার থেকে প্রায় 200 বছর আগের কথা
0: একদম, এবং সেখানে কিন্তু উপন্যাসিক নিজে প্রস্তুত রয়েছে, না ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে
1: অবশ্যই,
0: রায়ান কন্ডল এবং জর্জ আর আর মার্টিন এই দুজনের, দুজনেই স্রষ্টা আর কি হাউস অফ দ্য ড্রাগনস এর, এবং অলরেডি কতগুলো সিজন এসে গেছে,
1: অলরেডি দুটো সিজন এসে গেছে আমরা জানি, সো এবার আরো সিজনের অপেক্ষায়, মানে জাস্ট দুটো এসেছে, আই মাস্ট সে মাত্র দুটো, মাত্র দুটো, সো একটা বছর অপেক্ষা করাই যায় আরও একটা সিজনের জন্য, যেমনটা আমরা করছি তোমরাও করছো। এবং আমরা এই সিরিজের গল্পের কথা যদি আসি, সেখানে ওই টার্গেরিয়ান ফ্যামিলি এবং ওয়েস্টরেসে তাদের যে রাজত্ব চলছিল একটা সময়, এবং তখন যে সমস্ত সমস্যা উঠে আসে, তারপর কি হয়, তারপর সেই সিংহাসন কারা দখল করে, উত্তরাধিকারী, যে উত্তরাধিকারীর যে ঝামেলা, মানে উত্তরাধিকার পাওয়া নিয়ে যে ঝামেলা, সেটা কতটা ভয়ঙ্কর সংঘাতে পরিণত হয়, এবং যেটা কিনা পরবর্তীকালে ইতিহাসে দেখতে পাই ডান্স অফ ড্রাগনস নামে পরিচিত হয়, সেটাই কিন্তু এই সিরিজের গল্প। এবং আমরা দেখতে পাই সেখানে অবশ্যই টার্গেরিয়ান ফ্যামিলিকে, ডেনেরিয়াসের পূর্বসূরি যারা তাদেরকে, সো সেটা দেখার জন্য অবশ্যই আবার একবার দেখতে হবে যারা একবার দেখেছো হাউস অফ দ্য ড্রাগন। আর যারা দেখোনি,
0: একটা বিষয়, যারা মানে যারা গেম অফ থ্রোনস ভেবে আর কি শুরু করবে তখন কিন্তু মানে সেটা কিন্তু হবে না, সুতরাং যেমন আছে তেমনই দেখো।
1: হ্যাঁ, একেবারেই। আর এইবার যেটা করতে পারি, আমরা পরে সিরিজে যেতে পারি, বাট নট নাও, আরও একবার ইটস টাইম ফর সাম এন্টারটেনমেন্ট, টাইম ফর আ বিউটিফুল সং তোমাদের জন্য, আরও একটা সুন্দর গান থাকবে আমাদের পক্ষ থেকে, কি থাকছে,
0: অরিজিৎ সিং এবং শাশ্বত সিং এর কণ্ঠে জমানা লাগা,
1: জমানা লাগা, ওকে জমানা লাগা,
0: জমানা তো লাগ গিয়া ভাই।
1: চলো এবার এই গানটা রইলো তোমাদের জন্য, ফিরছি এক্ষুনি কোথাও যেও না বস, ফিল্মি আড্ডা নিয়ে ওয়েট করছি অর্ণব অ্যান্ড ব্রতদীপ।

0: ফিরে এলাম অর্ণব অ্যান্ড ব্রতদীপ ফিল্মি আড্ডা নিয়ে। যেমনটা আড্ডা হচ্ছিল তোমাদের সঙ্গে, তেমনটা আড্ডা হবে আরও অনেকক্ষণ। তার কারণ আজকে ফিল্মি আড্ডায় এপিক সিরিজেস নিয়ে কথা হচ্ছে, যেখানে এই দুজন আড্ডা দিচ্ছি। বাট নট অনলি আস, আড্ডা দেবে তোমরাও। 03322131341 ইজ দ্য নাম্বার, তোমরা জানো, সেখানে তোমরা কল করবে এবং অবশ্যই তোমার প্রিয় এই জনরা সিরিজ বা সিনেমা বা এই সমস্ত সিরিজ নিয়ে যদি কিছু শেয়ার করার থাকে, কিছু মোমেন্টস, কিছু স্পেশাল মোমেন্টস, স্পেশাল সিনস, ফেভারিট সিনস শেয়ার করতে পারো কিন্তু আমাদের সঙ্গে। হ্যাঁ,
1: আর আর পাশাপাশি কিন্তু আমাদের কমেন্ট বক্সটাও খোলা রয়েছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে এসেও কিন্তু তোমরা পাঠাতে পারো তোমার কমেন্ট, এবং তোমাদের কমেন্টস পড়ার জন্যই কিন্তু আমরা বসে রয়েছি অ্যাকচুয়ালি, ইউ নো।
0: ইয়েস, সো তোমরা সেখানে চলে এসো ঝটপট করে। আর আমরা এতক্ষণ কথা বললাম ওই টার্গেটিয়ান ফ্যামিলিজদের নিয়ে, জন স্নোদেরকে নিয়ে।
1: টার্গেটিয়ান ফ্যামিলির আপাতত বরাবরই আমরা দেখে এসেছি হলিউড বলো বলিউড বলো, ওই যতক্ষণ ওই বিয়ের আংটি হিসেবেই মানে বিষয়টা প্রাধান্য পেয়েছে, কিন্তু একটা আংটিকে নিয়ে যে একটা এত বড় সিরিজ এত কিছু হতে পারে সেটা কিন্তু না দেখলে বলবো এবার আমাকে ঠিকঠাক এবার লাগছে আর কি।
0: কোথায় লাগছে বলতো? এই যে ব্রত হিন্ট দিয়ে দিল, আমি পুরোটা বলে দিই। আমরা এই মুহূর্তে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভেও রয়েছি, সো তোমরা সেখানেও জয়েন করতে পারো,
1: জয়েন করতে পারো
0: এবং জয়েন করে অবশ্যই আড্ডা দিতে পারো। আর হ্যাঁ, ব্রত যেটা বলছিল, আমি ইন্টারাপ্ট করবো না, ব্রত যেটা বলছিল একটা আংটির কথা, আংটিকে শুধুমাত্র একটা বিয়ের বন্ধনেই মানুষকে জোরে
1: না, না এটা গোটা সিরিজও তৈরি করে,
0: গোটা সিরিজ তৈরি করে।
1: এবং জেডি পেইন এন্ড প্যাট্রিক ম্যাকের এত দারুণ একটা সিরিজ, মানে যার যার সিকুয়েলও রয়েছে অনেকগুলো, বেশ কিছু সিকুয়েল রয়েছে, এবং স্পেশালি এই একটা আংটি, মানে আমাকে কিসের নাম বলছি আমরা তো বলেই রাখি না, অনেকগুলো আংটি আংটি
0: আংটি আংটি বলছি, বুঝে গেছে বন্ধুরা,
1: বলা হচ্ছে যে এই আংটিটা দ্য লর্ড অফ দ্য রিংস।
0: ইয়েস, দ্য লর্ড অফ দ্য রিংস।
1: অ্যান্ড এই যে পুরো একটা মানে বিভৎস একটা সিরিজ, মানে এটাকে নিয়ে মানে কি বলবো, মানে যার নাম শুনলেই মানে ফ্যান্টাসি জগতে, মানে ফ্যান্টাসি জগতের একদম যেটা মূল সেটাই মনে পড়ছে কিন্তু।
0: মানে ওই যে বললাম প্রিয় দৃশ্য, যদি বলি প্রিয় দৃশ্যের কথা কোথায় কোথায় দেখা যায়, একটা তো অবশ্যই ওই যে বললাম যে ভ্যারিয়েশনস কথা বললে সেটা আমি গেম অফ থ্রোনসের খানিকটা এগিয়ে রাখতে পারি,
1: একদম একদম,
0: কিন্তু যদি বলি যে সৌন্দর্য, যদি বলি যে ওই মনোরম, এই ওয়ার্ডটা যদি ইউজ করতে হয় তাহলে সেটা কিন্তু চোখের আরাম বারে বারে দিয়েছে আমাদের যে সিরিজটা, সেটা হচ্ছে লর্ড অফ দ্য রিংস।
1: মানে প্রাকৃতিক দৃশ্যকে এত সুন্দরভাবে যে পোর্ট্রে করা যায় সেটা হবিটদের গ্রামটা দেখলেই বোঝা যায়, যেমনটা আর কি অফিয়ারই ওর সঙ্গে আলোচনা হচ্ছিল আর কি বিষয়টা নিয়ে, যে হবিটদের গ্রামটা মানে সত্যি তার একটা সুন্দর মিউজিক রয়েছে, তার সমস্ত কিছু রয়েছে, এই সমস্ত বিষয়টা না মানে একটা একটা কমফোর্ট দেবে, যেটা সব থেকে বেশি জরুরি একটা সিনেমা যদি আই কমফোর্ট, যেটা আমরা ঘিবলি সিনেমাতে দেখতে পাই, মানে রেফারেন্স টানতেই হয়, যদি চোখের আরাম যদি কিছু দেখতে চাও তবে ঘিবলি সিরিজ দেখতে পারো। তবে অ্যাপার্ট ফ্রম দ্যাট, গেম অফ থ্রোনস অনেক ম্যাজিক্যাল রয়েছে, কার্সড রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সমস্ত কিছু ছাপিয়ে,
0: সব কিছু ছাপিয়ে, মানে অবশ্যই বরফাবৃত পাহাড় আমরা ভালোবাসি
1: একদম,
0: কিন্তু অমন সবুজে মোড়া পাহাড় যার পাশে একটা ছোট্ট লেক, তার পাশ দিয়ে চলে যাচ্ছে একটা সরু রাস্তা, এবং সেখানে একটা গাড়িতে করে আসছেন একজন মানুষ, কে বলতো,
1: কে বল,
0: না না না এই সবটা আমি বলে দেবো না, সবটা বলে দিলে মজা চলে যায়, এমন একজন মানুষ যিনি একজন বিজ্ঞ মানুষ, যিনি একজন জ্ঞানী মানুষ, এর বেশি যদি বলি বা সবটা বলে দেওয়া হবে সবটা বলবো না, আসলে এই সমস্ত সিরিজগুলো সবটা বলে দিলে না মজাটা কোথাও গেলে একটু কমে যায়। একটু আগে ব্রত আমাকে অফ এয়ার বলছিল এই বেশি স্পয়লার দিবি না, কিন্তু না না একদম বেশি স্পয়লার দেবো না, বেশি স্পয়লার দেওয়া যাবে না, স্পয়লার দিলে ইট উইল স্পয়েল, সো স্পয়েল হবে না। আর এই মোমেন্টে যে একটা মিউজিক শুনতে পাচ্ছ, মিষ্টি একটা মিউজিক, এই মিউজিকটা খুব স্পেশাল মিউজিক, আমি ব্রতকে বলছিলাম
1: একদম একদম, মানে এই মিউজিকটাই এনাফ ওই গোটা দৃশ্যটাকে চোখের সামনে ভাসিয়ে তোলার জন্য, জানো তো, মানে এত সুন্দর একটা মিউজিক কম্পোজ করা হয়েছে। এবং লর্ড অফ দ্য রিংস গোটা সিরিজটা, মানে এটা কোনো, এটা কিন্তু কোনো টেলিভিশন সিরিজ বা কোনো ওয়েব সিরিজ নয়, এটা কিন্তু একদম নিখাত একটা মুভি সিরিজ, তোমরা কিন্তু মাস্ট মাস্ট
0: একেবারেই। শহরটার নাম বলি, শহরটার নাম হচ্ছে যে ড্রফদের শহর খাজাদ্দুম। এই খাজাদ্দুম শহর এত সুন্দর, পাহাড় কেটে তৈরি, পাহাড় কেটে তৈরি হলে কি হবে, সে মানে সে জায়গায় কি নেই, আসলে সবকিছু আছে, কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়ে যেটা আছে সেটা হচ্ছে আনন্দ। ভরপুর আনন্দ, ওখানে সমস্ত মানুষ বড় খুশি, তারা অল টাইম কিছু না কিছু করে চলেছেন, মনের আনন্দে করে চলেছেন, শুধুমাত্র ওই রোজগার করা জিসকো আম বলতে গসিপিটি লাইফ, ও গসিপিটি লাইফ ও নেই জিরা,
1: মানে ওই যেমনটা বললো আর কি অল টাইম পার্টি চলছে। এবং কাকে না চাই বলতো এরকম একটা মানে সোনার রাজ্য, সোনায় মোড়া রাজ্য, মানে হয়তো সত্যিকারের সোনা নেই কিন্তু এইরকম একটা মানে রূপকথার দুনিয়াতে তো আমরা সবাই বাঁচতে চাই। এবং সব থেকে বড় কথা হবিট, হবিটদের গ্রামটায় মানে ওদের বাড়িগুলো দেখেছো তো, মানে একটা ব্যাপার রয়েছে,
0: এক্স্যাক্টলি সুন্দর, ডোয়ার্ফদের গ্রাম যেমন সুন্দর হবিটদের গ্রাম তেমন সুন্দর। এবং এই সিরিজের একটা মূল জায়গা হচ্ছে ডোয়ার্ফদের সঙ্গে হবিটদের সম্পর্ক, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। তো যেটা বললাম যে যারা ভিজুয়াল ভালোবাসো তাদের জন্য এটা চোখের আরাম দেওয়ার একটা সিরিজ, যেখানে বিশাল পাহাড়, নদী, বন, সমুদ্র, রাজপ্রাসাদ, প্রতিটা দৃশ্য যেন এক একটা পেইন্টিং মনে হবে
1: একদম, মানে মানে ইটস লাইক এ গিফট, মানে এই সিরিজটা বা এই সিনেমাটাকে আমি গিফট হিসেবে দেখি, মানে এটা মানে আমি হয়তো সিনেমা হলে গিয়ে দেখতে পারিনি, আমি হয়তো বাড়িতে বসে দেখেছি,
0: আমিও দেখিনি,
1: ফোনে দেখেছি,
0: আমি আমি মানে সিনেমা হলে দেখিনি, একদম দেখেছি সিনেমা হলে না,
1: হ্যাঁ টেলিফোন বা আমাদের ল্যাপটপের স্ক্রিনে বা কম্পিউটারের স্ক্রিনে দেখেছি বা টিভির পর্দায় দেখেছি, কিন্তু কোথাও না কোথাও যখনই যেখানেই দেখি না কেন গিয়ে মনে হয়েছে এটা সত্যি শুধু চোখের আরাম না, এটা চোখের জন্য একটা গিফট। তো প্লিজ গেম অফ থ্রোনস মাস্ট ওয়াচ, এইরকম জেডি প্যাং এবং প্যাট্রিক ম্যাকাই এইরকম একটি সৃষ্টি,
0: গেম অফ থ্রোনস মাস্ট ওয়াচ তো বটেই, লর্ড অফ দ্য রিংস মাস্ট ওয়াচ, ব্রো মাস্ট ওয়াচ। এবং যেটা বলছিলাম যে যদি গল্পের কথা একটু ছোট করে দু একটা হিন্ট দিই, আমি গল্পটা বলবো না কোনো চিন্তা নেই, গল্প বললে মজা চলে যাবে আমি জানি, দু একটা ছোট ছোট হিন্ট দিই, যেমন একটা বললাম যে ড্রাফদের সঙ্গে হবিটদের সম্পর্ক, তেমন একটা বড় আকর্ষণ হচ্ছে গিয়ে যুদ্ধের গল্প তো আছেই এখানে, বা যে সমস্ত সিরিজগুলো নিয়ে আজকে কথা বলবো কোথাও না কোথাও যুদ্ধ জড়িয়ে থাকবে, কিন্তু এই সিরিজে কিন্তু যুদ্ধটাই কিন্তু মূল বিষয় নয়, এখানে বন্ধুত্ব রয়েছে, এখানে রয়েছে বিশ্বাস, এখানে রয়েছে আত্মত্যাগ, এখানে রয়েছে আশা এবং অন্ধকার এবং তার মধ্যেকার দোলাচল যার মধ্যে দিয়ে জীবন গড়িয়ে চলে, সেই সবটা ভাবে। এবং যারা শুরু থেকেই প্রচণ্ড অ্যাকশন চাইছো, মনে হবে সিরিজটা শুরু থেকেই প্রচুর অ্যাকশন প্যাকড আপ থাকবে, তারা হয়তো শুরুর দিকে একটু নিরাশ হতে পারো,
1: মানে একদম হ্যাঁ মানে ওই ওই ওই কমফর্ট জোনটা যেহেতু তোমাকে নিয়ে যাচ্ছে সিনেমাটা, সেটাকে আগে উপভোগ করো, তারপরে বাকি বাকি যা,
0: এটা শুরুর দিকে তোমার মনেই হতে পারে একটু স্লো, যারা খুব অ্যাকশন শুরু থেকে আশা করছো, কিন্তু হোল্ড ইওর সিট বেল্ট, একটু বসো, একটু দেখো, একটু টাইম স্পেন্ড করো তাদের সঙ্গে,
1: তার চেয়ে বড় কথা বাড়িতেই তো আছো, খুব একটা তাড়াহুড়ো তো নেই, ধীরে সুস্থে দেখো না, কেউ কেউ তোমাকে বলেনি যে আজকে শেষ করে দাও পুরো গোটা সিরিজ।
0: মজার বিষয় হচ্ছে আমি দেখেছিলাম কখন বলো তো,
1: কখন কখন
0: লকডাউনের সময়,
1: সময়
0: খারাপ সময় গেছে
1: একদম খারাপ,
0: কিন্তু বাড়িতে ছিলাম, এই যে বাড়িতে ছিলাম, আমি জানি একটা ভালো কিছু শুরু করলে সেটা শুরুর দিকে বোর লাগলেও একটু দেখি,
1: কারণ সময় আছে তো,
0: হ্যাঁ ধৈর্যটা ছিল, এবার এখন আমাদের ধৈর্য কম বটে, আমাদের ওই স্প্যানটা কমে গেছে বটে, কিন্তু যদি একটু ধৈর্য রাখা যায়, এটা তোমাকে যা গিফট দেবে সেই গিফট তুমি সহজে ভুলতে পারবে না। আর একেবারে এই সমস্ত গিফটগুলো নিয়ে আমরা কথা বলবো, যেমন কথা বললাম আমরা লর্ড অফ ড্রিংসের কথায়, তেমনই আমরা কিন্তু কথা বলবো আরও অনেকগুলো সিনেমা নিয়ে,
1: এবং সত্যি বলতে যে সিনেমাগুলো আমাদের লাইন আপে আছে, তো সেই লাইন আপগুলো মানে একটার পর একটা একটার পর একটা, মানে দারুণ দারুণ ব্যাক টু ব্যাক সিনেমার লিস্ট রয়েছে। এবং সব থেকে বড় কথা, আমরা 9:30 পর্যন্ত আড্ডাও দিয়ে ফেললাম, সেটা আমরা জানি না কিভাবে,
0: হ্যাঁ আসলে এই সিনেমা এই সিরিজগুলো ব্রত, মানে এগুলো নিয়ে আমরা এমনি ডিসকাস করব,
1: আমরা আমরা শুধু গেম অফ, আমরা শুধু তোমাদেরকে জানা হবে বলে আমরা কিন্তু এতগুলো সিনেমার নাম বলছি, না হলে শুধু গেম অফ থ্রোনস নিয়ে যদি আমরা আড্ডা দিতে বসতাম তাহলে এই একটা ঘন্টা যে কত কম পড়তো সেটা আর আলাদা করে কিন্তু বলার অপেক্ষা রাখে না, আর অন্যান্য সিরিজগুলোতে তো গেলামই না।
0: হ্যাঁ।

0: চিন্তা নেই, আরো অনেকগুলো সিরিজের কথাই যাব। এবং ওই যেটা বলছিলাম যে জিন্দা হ্যায় তো জি লে, জিন্দা হ্যায় তো ইয়ে সব সিরিজ দেখ লে, আর জিন্দা হ্যায় তো তোরা অর অর অর খুশি সে জি লে, আর খুশি সে বেঁচে থাকার কথা, খুশি নিয়ে বেঁচে থাকার কথা আমরা বলবো অন্যান্য সিরিজের গল্প নিয়ে। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না,
1: একদম খুশি সে বেঁচে থাকো।
0: হ্যাঁ, খুশি সে বাঁচলো ভাই, খুশি সে জিলো,
1: একদম একদম চলো।
0: আর এবার থাকবে জিন্দা ফ্রম সিদ্ধার্থ মহাদেবন। ফিরছি এক্ষুনি অর্ণব্রত উইথ ফিল্মি আড্ডা ফর ইউ। আর আমরা ওয়েট করছি তোমাদের একটা কলের অপেক্ষায়। 03322131341 ইজ দ্য নাম্বার, সো কল করো, আড্ডা হোক আমাদের সঙ্গে।

0: जिंदा तो है हम, जिंदा तो है,
1: और जिंदा रहना भी चाहिए, ना होले एतो सुंदर सुंदर क्रिएशन गुलो जो मिस करे जाए तो भाई ये जिंदा रहने का क्या मतलब,
0: क्या मतलब, क्या मतलब?
1: और जेटा तुम्हारे बोलछी जारा एई समस्त सीरीज गुलो देखो नहीं जेगुलो आज के बोलछी ताहले তোমরা মিস করেছো, সো মিস করো না, আর মিস করো না লাইভে জয়েন করতে। আমরা এই মুহূর্তে রয়েছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা থেকে লাইভ,
0: আর আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 0332131341 এই নম্বরে, আমরা কিন্তু তোমাদের কলের ওয়েট করছি।
1: ইয়েস, এছাড়া আমাদের যে পোস্টার রয়েছে আমাদের পেজে সেখানে তোমরা কমেন্ট করতে পারো,
0: সেখানে আবার কমেন্ট করতে হবে, আর লাইভটা দেখো লাইভে কমেন্ট করলে বেশি খুশি হবে, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, মানে যেমনটা আর কি বললাম, আমরা রেডিও থেকেও লাইভ রয়েছি, আমরা ফেসবুক থেকেও লাইভ রয়েছি, দুটোই আর কি সাইমালটেনিয়াসলি তোমরা ফলো করতে পারো, কিন্তু গান শুনতে গেলে কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে।

0: শুধুমাত্র রেডিওটা। অ্যান্ড যেমনটা বললাম, এরপরে আমরা ব্যাক টু ব্যাক তিনটি দারুণ দারুণ সিরিজের নাম বলেছি, গেম অফ থ্রোনস, লর্ড অফ দ্য রিংস এবং হাউস অফ দ্য ড্রাগনস।
1: এবার দ্য ফোর্থ ওয়ান ইজ অলসো ভেরি ভেরি গুড, দ্য উইচার।
0: ইয়েস, আমি এটা ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি, ইউ নো,
1: উইচার অনেকের প্রিয়, আমি জানি, আমার অনেক বন্ধুদের প্রিয়, তারা আমাকে অনেকবার বলেছে উইচারের কথা। তো এবার উইচারের কথা তোমাদের একটু বলি, উইচারের যদি বলি স্রষ্টা, উইচারের স্রষ্টা লরেন্স মিডহিজরিচ, এবং এখানে আমরা দেখতে পাই একজন নায়ককে।
0: ইয়েস,
1: মানে নায়ক বললে যেমনটা আমাদের চোখের সামনে ভাসে, ইটস কাইন্ড অফ সেটা, কিন্তু তিনি রাজাও নন, তিনি রাজপুত্রও নন, তিনি আসলে একজন শিকারী, একজন দানব শিকারী, যার নাম গেরাল্ড অফ রিভিয়া, এবং তার গল্প নিয়েই তৈরি হচ্ছে দ্য উইচার। পোল্যান্ডের লেখক আন্দ্রেজ সাপকোভস্কির জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ, যেটা কিনা খুব অল্প সময়ের মধ্যেই, মানে এটা রিলিজ হওয়ার জাস্ট কিছুদিনের মধ্যেই কিন্তু চূড়ান্ত সাফল্য পায়, আমরা যেটা দেখতে পাই, এবং সেটা কিন্তু আমরা যদি বলি গেম অফ থ্রোনস বা গেম অফ থ্রোনসের প্রিকুয়ালের কথা তো বলতেই পারি, যদিও সেটা অনেক পরে এসছে, কিন্তু তারপরে অন্যতম বহুল চর্চিত বা গেম অফ থ্রোনসের পরে সবচেয়ে চর্চিত একটা সিরিজ বলতে পারি, ফ্যান্টাসি সিরিজ বলতে পারি এই দ্য উইচারকে।
0: অ্যাকচুয়ালি, এবং উইচার সিনেমাটা পড়তে পড়তে যেভাবে তোমাদেরকে মানে বুত করে রাখবে তোমাদেরকে, সেটা কিন্তু আলাদা করে বলার অপেক্ষা রাখবে না। এবং এই এই সিনেমাটা স্পেশালি বলবো যে এটা না বিঞ্জ ওয়াচিংয়ের মতো নয় বিষয়টা, মানে তোমরা চাইলেই কিন্তু মানে যখন তখন বসে দেখতে শুরু করলো না, তোমার একটু সময় লাগবে, একটু সময় নিতে হবে। ঠিক যেমন ডার্ক সিরিজটা দেখার জন্য তোমাকে একটু সময় নিতে হবে, তোমার নিজেকে নিয়ে ভাবতে হবে, তারপরে কি ওই সিরিজটা দেখতে
1: পারবে।
0: ব্রেকিং ব্যাড যেভাবে তোমাকে একটু সময় নিতে হবে, কিছু কিছু সিরিজ, কিছু কিছু ভালো জিনিস দেখার জন্য সময় দিতে হয় তাকে, মানে হুরুম তারাং করে তুমি যদি দেখে ফেলো একটা সিরিজ বা একটা সিনেমা, এটা খুব একটা ভালো আইডিয়া নয়।
1: এখানে একটা কথা বলার আছে ব্রত আমার, এই যে তুমি বললে না সময় তোমায় দিতে হবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, তুমি গেম অফ থ্রোনস, তুমি হাউস অফ ড্রাগন, তুমি লর্ড অফ দ্য রিংস, তুমি দ্য উইচার দেখতে শুরু করো, সময় তোমায় দিতে হবে না, সময় তুমি দিয়েই দেবে,
0: সময় ওরা ঠিক বার করে,
1: সময় ওরা বের করে নেবে। এদের সেই ক্ষমতাটা আছে যে তোমাকে স্ক্রিনের সামনে বসিয়ে রাখবে, হ্যাঁ তোমার কাজকর্ম ফেলে নয়, কিন্তু তোমার ফাঁকা সময়টায় দেখলে ভালো কিছু দেখো, এটাই আমরা সাজেস্ট করব।
0: আমাদের আমাদের ফিল্মে আড্ডা বলো বা সিনেস্কোপ যাই হোক না কেন, আমাদের একটাই মোটো, তোমরা ভালো কিছু দেখো, কারণ অ্যাকচুয়ালি অনেক কিছু রয়েছে আমাদের হাতের সামনে, ঠিক আছে। হয়তো আমরা প্রতিদিন প্রতি মাসে হয়তো একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারছি না সময়ের অভাবে, কিন্তু হাতে তো ফোনটা রয়েছে, মেট্রোতে যেতে যেতে হোক বা ট্রেনে যেতে যেতে হোক, আমরা কিন্তু অনেকেই দেখছি ইদানিং সিরিজে সেভাবে চলতে থাকছে, এটাও কিন্তু তার বাইরে নয়।
1: ইয়েস ব্রো, এবার আমরা কয়েকটা ক্যারেক্টারের কথা বলি।
0: একদম, মানে মানে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে গেরাল্ট অফ রিভিয়া, ঠিক আছে, মানে এই তিনি একজন উইচার বা বলা যেতে পারে মিউট্যান্ট একটা মনস্টার,
1: মানে মানে
0: শিকারী, মানে
1: দানব শিকারী, যদি বলি দানব শিকারী যাকে বলা যেতে পারে উনি তাই। এবং এছাড়াও আরো কয়েকজন ক্যারেক্টার রয়েছে যাদের মধ্যে বলতে গেলে বলতে হয় ইয়েনেফার অফ বেঙ্গারবার্গ, তাকে অনেক অপমান কষ্ট সহ্য করতে হয়েছে তার জীবদ্দশায়, কিন্তু ওই যে বললাম নিজের ইচ্ছা শক্তি এবং যে বিষয়টার জন্য এই সমস্ত সিরিজগুলো স্পেশাল, জাদুবিদ্যা, ম্যাজিক, সেই ম্যাজিকের মাধ্যমেই তিনি হয়ে ওঠেন অন্যতম এক শ্রেষ্ঠ জাদুকর আমরা বলি যাকে
0: আসলে। আর যদি খুব ভালো করে দেখি মানে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, টস আ কয়েন টু ইওর উইচার, এর মতো একটা গান আছে, ঠিক আছে, উইচারে, মানে ওফ মাই গড,
1: ব্রিলিয়েন্ট,
0: এরকম একটা ব্যাকগ্রাউন্ড স্কোর মানে এই সিরিজটা ডিমান্ড করে সেটা আলাদা করে কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা কি একবার সেটার মানে আমাদের কর্ণের, চক্ষু কর্ণের হয়তো হবে না, শুধু কর্ণের হয়তো বিবাদ ভঞ্জন ঘটিবে,
1: হ্যাঁ খানিকটা শোনাতে পারি সেই বিজিএম এর একটা অংশ, শোনো তো, দেখো তো কারা চিনতে পারছো আর কারা নস্টালজিয়ায় ভাসছো।
0: এই যে একটা সিরিজ, এই সিনেমাটাতে জাস্ট এই একটা মিউজিক আমাদেরকে অনন্য করে দিয়ে তুলেছে, এই শুধুমাত্র এই একটা মিউজিক।
1: ইয়েস, হাউজ ইট, সেই ফিলটা দিচ্ছে না?
0: এবং এবং সিরিজটিতে না একটা ব্যাপার রয়েছে, মানে একটা দুর্দান্ত, যেমন ফাইট সিকোয়েন্স যদি হলিউডের ফাইট সিকোয়েন্স নিয়ে তো আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই সিরিজটা বা এই সিনেমাতে মানে যেভাবে রয়েছে, যেভাবে অ্যাকশন এবং ভিএফএক্সের মানে অপূর্ব একটা মেলবন্ধন রয়েছে, যারা না দেখোনি তারা কিন্তু এই সিরিজটা মানে বড় সড়ো মিস করছে
1: একেবারেই। আর আমরা একটু আগে গেরাল্টের কথা বললাম, গেরাল্টের কথা বললে ইয়েনেফারের কথা বলেছি, তাহলে একজনকে মিস করা যায় না, সেটা হচ্ছে গিয়ে প্রিন্সেস সিরি। এবং প্রিন্সেস সিরি এই কারণে স্পেশাল, কারণ তাকে ঘিরে একটা যাকে বলি ভবিষ্যৎবাণী, তেমন একটা ভবিষ্যৎবাণী ছিল, রহস্যময় ভবিষ্যৎবাণী, এবং ওর মধ্যে, সিরির মধ্যে একটা অসাধারণ শক্তি লুকিয়ে থাকতে আমরা দেখতে পাই, এবং যার জন্য বহু রাজা, জাদুকর, শত্রুপক্ষ তাকে খুঁজতে শুরু করে, তাকে খুঁজে বেড়ায়
0: একদম।
1: এবং আমরা দেখতে পাই যে গেরাল্ট, ইয়েনেফার এবং সিরির ভাগ্য

0: কোথাও না কোথাও গিয়ে ওই একটা একটা সার্টেন সুতোর মধ্যে বাধা থাকে।
1: আমি ভাবছিলাম এত কিছু বলবো না, দেখলাম বলেই
0: দিলাম। না আর বলবো না, আর এগুলো তো জাস্ট এগুলো হিন্ট।
1: তবে আমি এইটুকুনি বলতে পারি, মানে আমি যদি রেটিং দিতে চাই 5 out of 5, আমি একদম চোখ নাক মুখ বুঝে 4 দেবো। মানে যারা গেম অফ থ্রোনস, লর্ড অফ দ্য রিংস এগুলো দেখেছো, অর্থাৎ ডার্ক ফ্যান্টাসি যাদের পছন্দ, তাদের জন্য কিন্তু দ্য উইচার ইজ ওয়ান অফ দেম। প্লিজ প্লিজ প্লিজ মাস্ট ওয়াচ। এবং এরকম একটা সিরিজ যদি না দেখো বলবে যে
0: আরে বস কি করছো, আরে বস তুমি না দেখলে তোমারই লস। দেখে ভালো, আর অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলো না আমাদেরকে, কারণ এই যে এই দুটি ছেলে কিন্তু তোমাকে সাজেস্ট করছে। ব্রত আজকে আমাকে খুব অল্প হলেও ক্রেডিট দিল বটে, গেম অফ থ্রোনস সাজেশন।
1: তারপর তারপরে বলবে না আমরা বলিনি, ঠিক আছে? তো ঠিক আছে, এরকম যেন না হয়। সুতরাং আপাতত তোমাদের জন্য রইল সুবিদেন সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে
0: কর হর ময়দান ফতেহ। ফিরছি এক্ষুনি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আরো অনেকক্ষণ। অর্ণব ব্রতদীপ উইথ ফিল্মি আড্ডা।

0: मैदान तो फतेह हम कर लिए, बस यही आज का शो फतेह करना बाकी।
1: এবং আমার মনে হয় ভালো লাগছে বন্ধুদের, কেউ কেউ তো বলছে, রোহন শাহ বলছে গুড ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ সো মাচ, গুড ইনিশিয়েটিভ। মানে এটা কিন্তু কথা ছিল বোথ ওয়ে, মানে তোমরা সাজেস্ট করবে, আমরা সাজেস্ট করব, আমরা করছি, তোমরা আরেকটু যদি করো আমাদের ভালো লাগবে। আর এবং যেটা বলছিলাম যে আরো কিছু সিরিজ নিয়ে কথা বলবো,
0: হ্যাঁ এর পরে যে সিরিজটা নিয়ে কথা বলবো এটা তোমাদের অনেকের পছন্দ অ্যাকচুয়ালি, মানে ব্যক্তিগত পছন্দের লিস্টে পড়ে। সিরিজটার নাম হচ্ছে দ্য ভাইকিংস,
1: ইয়েস,
0: ছটা সিজন রয়েছে, 89টা পর্ব রয়েছে, ভাবতে পারছো,
1: টাইম টাইম
0: 89 এপিসোডস, মানে আনএক্সপেক্টেড। মানে সিনপসিসটা যদি ছোট করে বলি, মানে গল্পটা শুরু হয়েছিল স্ক্যান্ডিনেভিয়ার ক্যাটেগেট একটা এলাকা রয়েছে, মানে সাধারণ কৃষক এবং যুদ্ধবাজ ইয়ারগনকে নিয়ে আর কি। প্রচলিত পথ ভেঙে পশ্চিমের অজানা দেশ জয় করার স্বপ্নে সে পা বাড়ায়,
1: যার নাম লাতনার। লাতনার কি তোমরা জানো? লাতনার লডব্রুক।
0: আর মানে তার বুদ্ধি আর সাহস, মানে এবং মানে এই যে যেমনটা বলছিলাম আর কি, প্রচলিত পথ ভেঙে তার, স্পেশালি বাইকিংস, তারা যে এইভাবে এগিয়ে চলেছে, সে যে এইভাবে এগিয়ে চলেছে, মানে জাহাজের কারিগর ফ্লোকিড নামে একটি ক্যারেক্টার রয়েছে, তার নতুন প্রযুক্তির একটা নৌকর জোরে সে ইতিহাস গড়ে, এবং ক্ষমতার শীর্ষে ওঠার লড়াই আর স্বজনদের বিশ্বাসঘাতকতা এবং বাইকিংস বনাম একটি নির্দিষ্ট ধর্মের মধ্যকার রক্তক্ষয়ী দ্বন্দ্বই কিন্তু সিরিজের মূল চালিকা শক্তি।
1: মানে তোমরা অনেকগুলো সিরিজ এরকম দেখবে যেখানে আমরা যদি বলি এপিক, এপিক কোনো ক্ষেত্রে ঠিক, কোথাও আবার ওটা খানিকটা হিস্টোরিক্যাল ভ্যালুও রাখে,
0: একদম,
1: আবার কোথাও গিয়ে অবশ্যই প্লেজার তো বটেই আমাদের, মানে প্লেজার টু আওয়ার আইস, টু আওয়ার হার্টস, তো নিশ্চয়ই টু আওয়ার ইয়ার্স অফকোর্স। এমন সুন্দর সুন্দর মিউজিক তোমরা সেখানে পাবে, যেটা ওই যে বললাম যুগের পর যুগ, কালের পর কাল বিরাজ করবে রীতিমতো। যেমন এই মুহূর্তে তোমরা শুনতে পাচ্ছ বাইকিংস এরই সামান্য কিছু বিজিএম এর অংশ, সো এনজয় করো, ছোট্ট করে একটু শোনো দেখি। হাউজ ইট
0: অ্যান্ড নর্স মাইথোলজির উপরে একটা দারুণ ব্যাপার রয়েছে কিন্তু, মানে নর্স মাইথোলজি, তারপরে নর্স উপকথা, এবং এই দুর্দান্ত একটা ওয়ার সিকোয়েন্স রয়েছে, যুদ্ধের দৃশ্য রয়েছে,
1: যেটা ওয়ার সিকোয়েন্স ভালোবাসো তাদের জন্য মাস্ট ওয়াচ।
0: এন্ড কি হয়, মানে হলিউডে যেটা আমরা দেখি ওয়ার সিকোয়েন্সের ক্ষেত্রে, তারা একটু স্পেশাল ট্রিটমেন্ট তো দেয় আর কি, এবং স্পেশাল ভিএফএক্স, মিউজিক অ্যান্ড ওই রকম অ্যাকশন, মাই গড, এবং সেটা ভাইকিংসদের জন্যই তৈরি, সামহাও ভাইকিংসদেরকে নিয়ে আমরা কি না জানি আর কি, তাদেরকে নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, প্রচুর সিরিজ রয়েছে
1: একেবারে। এবং মানে শুধু যুদ্ধ নয়, যুদ্ধের সঙ্গে যুদ্ধ নীতি, অ্যাডভেঞ্চার এবং ইতিহাস, এবং তার সঙ্গে বেশ কিছু শক্তিশালী চরিত্র, তাদের মেলবন্ধনেই কিন্তু এই সিরিজটার যে সাফল্য সেটা এসেছে।
0: মানে বিট্রিয়াল থেকে শুরু করে বীরত্ব সমস্তটা কিন্তু এই গোটা সিরিজটাই রয়েছে, সুতরাং এটা কিন্তু মানে আমি যদি, আমাকে যদি রেটিং দিতে বলা হয় আউট অফ 5, আমি 4.5 দেব কিন্তু নির্দ্বিধায়।
1: গো অ্যান্ড ওয়াচ দ্য ভাইকিংস। আর এইবার আজকে অনেকগুলো সিরিজ নিয়ে কথা হলো, আরও খুব ছোট্ট করে হয়তো দু একটা সিরিজের কথা তোমাদের বলতে পারবো, হাতে সময় যেহেতু অনেক কম, কিন্তু এবার একটা সারপ্রাইজের পালা।
0: ইয়েস, এটা একটু মন দিয়ে শোনো তো।
1: হ্যাঁ, মন দিয়ে শোনাবো, খুব ছোট্ট করে বলি যে বছর ঘুরে আসে অনেক কিছু, বছর ঘুরে আসে দুর্গাপুজো, বছর ঘুরে আসে সরস্বতী পুজো, বছর ঘুরে আসে আমাদের সমস্ত প্রিয় উৎসবগুলো,
0: একদম। আর বছর ঘুরে আসে কি,
1: হ্যাঁ মানে আমরা যারা এপারে বসে থাকি, যুববাণীর বন্ধু তোমরা যারা, মানে আমাদেরকে এনজয় করো, আমাদের শো এনজয় করো, আমাদের সঙ্গে আড্ডা দাও, সেই বন্ধুরা অপেক্ষা করে, তোমরা অপেক্ষা করো একটা বিশেষ দিনের জন্য, সেই দিনটা আসছে। হ্যাঁ, তোমরা জানো যুবমানের জন্মদিন আসছে, তোমরা অলরেডি মেসেজে, মেলে আমাদেরকে অনেক কথা লিখছো, জানতে চাইছো
0: কি কি হতে চলেছে।
1: হ্যাঁ,
0: কি কি হতে চলেছে তার একটা ঝলক
1: ঝলক
0: তোমরা কিন্তু রেডিওতে শোনো, 107 FM টিউন করো, আর আপাতত ঝলকটা রয়েছে তোমাদের জন্য,
1: রইল তোমাদের জন্য, তো শোনো, মন দিয়ে শুনবে, কিছু একটা স্পেশাল সারপ্রাইজ এবং সুযোগ অপেক্ষা করছে শুধুমাত্র তোমার জন্য।
2: রেডিও শুনতে ভালোবাসো, মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
3: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
2: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
1: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম

0: বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
1: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুবমানি 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
3: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
0: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: তো
5: তোমার
0: জন্য হতে পারে, তো সেই সুযোগটা কাজে লাগাও এবং যেমনটা বলা হলো ওই রকম ভাবে ভিডিও করো, আমাদের মতো শো যেরকম আমরা হোস্ট করি তেমন ভাবে হোস্ট করার ভিডিও করো, এবং কিংবা তোমরা একটা আর্টওয়ার্কও করতে পারো, তোমরা যেমন আর্টওয়ার্কে পারদর্শী তেমন আর্টওয়ার্ক তৈরি করতে পারো আমাদের জন্য এবং পাঠাতে পারো আমাদেরকে তোমার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে পোস্ট করেই। সো ইটস ইজি, সো লেটস ডু দ্যাট, ইটস ইজি পিজি,
4: ইজি পিজি। এবং তাহলে এরপরে আমরা আজকে মূল পর্বে পেরিয়ে আমাদের ঘড়ির কাঁটা কিন্তু বলছে অলরেডি 9:53 এবং এই সিনেমাটা বা এই সিরিজটা, সরি এই সিরিজটা যদি নাম না করি তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে, দ্য লাস্ট কিংডম, রক্ত রাজনীতি আর দুই পরিচয়ের মাঝে লড়াইয়ের ইতিহাস, বার্নার্ড কনওয়েলের বিখ্যাত দ্য স্যাক্সন স্টোরিজ, তার সেই উপন্যাসের সিরিজের উপর ভিত্তি করে তৈরি কিন্তু এই সিরিজটি। মানে যদি ভাইকিংস হয় ডেনিস বা ভাইকিংদের দৃষ্টিকোণ থেকে বলা যায়, তবে দ্য লাস্ট কিংডম হলো ইংল্যান্ডের স্যাক্সনদের বাঁচা মরাই লড়াইয়ের গল্প
0: একেবারেই। আর এই গল্পে, এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে প্রধান চরিত্র তার নাম উট্রেড অফ বেভেনবার্গ, এবং উট্রেড অফ বেভেনবার্গকে আমরা জানি তিনি একজন স্যাক্সন অভিজাত পরিবারের সন্তান, কিন্তু ছোটবেলায় ভাইকিংদের আক্রমণে তার পরিবার যায় ভেঙে এবং তাকে বন্দি করে নিয়ে গিয়ে ডেনরাই নিজেদের সন্তান হিসেবে গড়ে তোলেন, এবং ফলে কি হয়, ফলে যেটা হয় সেটা তো এখন বলার নয়।
4: মানে মানে আমি এইটুকুনি একটা বলতে পারি, ডেস্টিনিজি ইজ অল, এই ডায়লগটাই এনাফ, ঠিক আছে, গোটা সিরিজটাকে আমি বলে দিয়েছি, ঠিক আছে,
0: মানে ছোট করে বলে দিয়েছি
4: একদম, মানে 5টা সিজন রয়েছে, 50টা এপিসোড রয়েছে, ঠিক আছে, মানে আমরা যা যা বলছি সব বড় বড়, মানে আমার কেন জানি না মনে হচ্ছে আমরা রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে বসেছি, ঠিক আছে, আমরা রিটায়ারমেন্ট প্ল্যান বেচতে বসেছি, বাট না, আমি জানি এই সময় দাঁড়িয়ে, এই বাজারে দাঁড়িয়ে এত সময়, হ্যাঁ সময় আছে, আমরা চাইলেই খুঁজে বার করতে পারি। আসলে রসনা তৃপ্তি এই বিষয়টা কিন্তু খুব দরকার, এবার চক্ষু রসনা তৃপ্তি যদি হয় বিষয়টা, তবে তো মানে মানে মানে সে তো মানে মানে শোনা
0: রোম এবং পাতার পর পাতা এমন সমস্ত ছবির লিস্ট আমাদের কাছে জড়ো হতে পারে, এভাবে সবটা বলার সুযোগ হবে না, দেখতে পারো ব্ল্যাক সেলস, এছাড়াও কিন্তু তোমরা দেখতে পারো আরো একটা ছবি যদি আমরা বলি, সেটা হচ্ছে গিয়ে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান,
4: একদম,
0: তো সবটা তোমরা দেখতে পারো আর অবশ্যই শেয়ার করতে পারো আমাদের সঙ্গে, শেয়ার করো কমেন্ট বক্সে কিংবা মেল বক্সে, আমরা ওয়েট করবো তোমাদের রিয়াকশনের অপেক্ষায়।
4: আর তোমরা যেতে যেতে ভালো থেকো, ভালো দেখো, ভালোবেসো, আর ভালো ভালো সিনেমা দেখো, সিরিজ দেখো, আর যেতে যেতে আজকে এই গানটা শোনাবো না,
0: হ্যাঁ এটা হতে পারে না, ওই যে ভালো ভালো ভালো ভালো বলে গেল ব্রত, ইটস টাইম ফর ওয়ান অ্যানাদার ভালো গান,
4: দাদন মেহেন্দি অ্যান্ড চিত্রার কণ্ঠে রইল
0: রং দে বসন্তি, আবার কথা হবে অন্য কোনো দিন, সঙ্গে ছিলাম অর্ণব অ্যান্ড ব্রতদীপ, ফিরছি অন্য কোনো দিন একসঙ্গে আবার।
4: আহা।

0: dedicated.
1: Gaane Baaju, Moner Radio. Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi. আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে সংবাদ সফর

0: আশা করছি আপনারা সকলে এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছেন। ঘড়িতে সময় 10:34 হয়ে 34 সেকেন্ড, এবং আজকে যেহেতু বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার মানেই আজ রাতের এই সময়টায় সংবাদ সফর। রাত 12টা পর্যন্ত আজকের সংবাদ সফরে
1: মনীষা আর রণজয় রয়েছে আপনাদের সঙ্গে। যে যে খবরগুলো আপনাকে অনুপ্রাণিত করতে পারে, বা যে খবরগুলো আপনার জেনে রাখা প্রয়োজন, কিংবা যেসব খবর আপনার নিত্যদিনের কাজে লাগবে, সে সমস্ত খবরের সম্ভার নিয়ে হাজির রয়েছে রণজয় আর মনীষা সংবাদ সফরে।

0: সংবাদ সফরে আজকে রণজয় আর মনীষা প্রথমেই যে খবরটার দিকে চোখ রাখবো, আজ কিন্তু এমন একটা বিষয়ের প্রাইজ ঘোষণা হয়ে গিয়েছে যার দিকে নজর থাকে আমাদের সকলেরই। আমরা জানি যে নোবেল প্রাইজ, তাই তো? নোবেল প্রাইজ কিন্তু দেওয়া হয় যে সময় এখন সে সময় নয়। এবার বলবেন যে নোবেল প্রাইজ কী করে এখন হলো? হলো অঙ্কের নোবেল, যেটাকে বলা হয় ফিল্ডস প্রাইজ, ফিল্ডস মেডেল। চারজনের নাম ঘোষিত হয়েছে আজ। 2026 সালে ফিল্ডস মেডেল জয়ীদের নাম আমেরিকায় আজ ঘোষিত হয়। এবছর গণিতে বিশ্ব সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন এক তরুণীও। কারা বলে যে মেয়েরা অঙ্ক জানে না? চারজন বিজেতার মধ্যে চীনের দুই গণিতজ্ঞ রয়েছেন, এছাড়া আমেরিকা এবং কানাডা থেকে দুজনেই সম্মান জিতেছেন। হারমোনিক অ্যানালিসিস, টপোলজি, সংখ্যাতত্ত্বের মতো অঙ্কের মূল ধারার গুরুত্বপূর্ণ দিকগুলিতে অবদানের জন্য তারা পুরস্কৃত হয়েছেন। চীন থেকে ফিল্ডস মেডেল পেয়েছেন 35 বছর বয়সী তরুণী হং ওয়াং। নিউ ইয়র্ক থেকে তিনি গণিতে গবেষণা করছেন। এছাড়া জ্যামিতিক পরিমাপের তত্ত্বে যুগান্তকারী অবদানের জন্য তাকেই পুরস্কার দেওয়া হয়েছে। চীনের আরও একজন গণিতজ্ঞ ইউ ড্যাং ফিল্ডস মেডেল জিতেছেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণারত নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ অরৈখিক আংশিক পার্থক্য সূচক যে সমীকরণ তত্ত্ব, তাতেই তিনি গবেষণা করে এই পুরস্কার পেয়েছেন। এছাড়া আমেরিকার জন পাডেন, তিনি পেয়েছেন ফিল্ডস প্রাইজ। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক নিয়ে কাজ করছেন তিনি। বিশেষ কৌশল প্রয়োগ করে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান করছেন জন, তাই তাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। ফিল্ডস মেডেলের চতুর্থ বিজেতার নাম কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত বিশেষজ্ঞ জেকব সিমেরম্যান। অ্যারিথমেটিক জ্যামিতি এবং সংখ্যাতত্ত্বে বিশেষ অবদানের জন্য তিনিও সম্মানিত হয়েছেন। এই চার গণিতজ্ঞ, তাদের প্রচুর শুভেচ্ছা আমাদের তরফ থেকে। 40 বছরের ঊর্ধ্বে কাউকে ফিল্ডস মেডেল দেওয়া হয় না। কারা এই পুরস্কার পাবেন তা ঠিক করে ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল ইউনিয়ন বা IMU। অঙ্কের বিভিন্ন শাখায় পারদর্শিতার জন্য এই পুরস্কার দেওয়া হয়। ফিল্ডস মেডেলের পুরস্কার মূল্য 10,600 মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 10,26,00,000 টাকা।
1: এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব রাত 12টা পর্যন্ত। অবশ্য অনেক কিছু থাকবে সংবাদ সফরে। আপনারা জানেন যে যেহেতু আমাদের এই বৃহস্পতিবারের এই দিনটি আজ রাতে আপনারা অপেক্ষা করে থাকেন এই সংবাদ সফরের জন্য, নিউজ ম্যাগাজিন এই অনুষ্ঠান, এবং সেখানে আজকে আমাদের সংবাদের জন্য, আজকে আমাদের খবরের জন্য বোধহয় আলাদা করে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ আমরা না চাইতেই অনেক কিছু, অনেক ইনফরমেশন আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসে। আজকে এতটাই সহজলভ্য হয়েছে ইনফরমেশনের দুনিয়া, ইনফরমেশন সুনামি বলা যেতে পারে। কিন্তু কোথায় এই সংবাদ সফরের স্বাতন্ত্র? যে খবর হয়তো আপনি সেভাবে দেখতে পান না, যে খবর হয়তো ঝড় তোলে না বিভিন্ন যে কনভেনশনাল সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেখানে, আমাদের লক্ষ্য থাকে, আমাদের বিবেচনা থাকে আমাদের লিসনারদের জন্য, যেটা ভীষণভাবে প্রয়োজনীয়, যেটা ভীষণভাবে হিউম্যান ইন্টারেস্টেড, যেটা মানবিক, যেটা সেন্সেশনাল, বা এমন কিছু যেটা হয়তো আগামী সময় আমাদের কাছে ভীষণভাবে প্রয়োজন রয়েছে। আগামী সময় এমন কিছু ঝড় আমাদের জীবনকে পাল্টে দিতে পারে, নয়ছয় করে দিতে পারে, তছনছ করে দিতে পারে। আমরা আগে থেকে আগাম সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। এমন কিছু সোশ্যাল সামাজিক বিষয় থাকে যেটাই হয়তো আমাদের মন প্রাণ উথাল পাথাল হয়ে যায়, কিন্তু কোনো সংবাদ মাধ্যম সেগুলোতে চোখ তুলে তাকায় না পর্যন্ত। আমরা করি, সংবাদ সফর করে, আর এভাবেই সংবাদ সফর তার পথ ধরে সফর করে চলেছে। আপনি রয়েছেন, আপনি থাকবেন, আর এটাই আমাদের এক এবং একমাত্র চাওয়া আপনাদের সকলের কাছে। থাকুন মনীষা এবং রণজয়ের সঙ্গে রাত 12টা পর্যন্ত আজ রাতে সংবাদ সফরে।

0: শুনছেন সংবাদ সফর, মনীষা রণজয় রয়েছি আপনার সঙ্গে। আর যেহেতু আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এমন কিছু খবর আমরা দেব যে খবরগুলো অবশ্যই আপনার কাছে মনে হবে বাহ বেশ অন্যরকম খবর, তো ঠিক অন্যরকম খবর, যে খবর আপনার কাজে লাগবে সেরকমই কিছু খবর নিয়ে চলে এসেছি আজ। যেমন এক্ষুনি একটা খবর দিতে চলেছি যে ব্যতিক্রমী একটা ভারী বৃষ্টি, সেটা নিয়ে খবর, অল্প সময় অতিবৃষ্টি, জলবায়ুর পরিবর্তনে যে কুফল মানুষ ইদানিং প্রায়ই চাক্ষুষ করছে তার সাম্প্রতিকতম যে শিকার সেটা হলো গুজরাট। ব্যতিক্রমী ভারী বৃষ্টির সাক্ষী মোদী রাজ্যের ভালসাদ, সেই জেলারই উম্বেরগাঁও। একদিনে 1064 মিলিমিটার বৃষ্টি হয়েছে এখানে, দু মাসের বৃষ্টি ঝরেছে প্রায় 24 ঘন্টায়। বলা হতো যে এতদিন চেরাপুঞ্জি হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি। এবছর এমনিতেই দেরিতে সক্রিয় হয়েছিল মৌসুমি বায়ু, খরার আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। জুলাই পড়তেই কিন্তু ব্যাট করে যাচ্ছে বর্ষা তুমুলভাবে। দেশের সবচেয়ে বেশি বৃষ্টি যেখানে মেঘালয় হয়ে থাকত, 1995 সালে রেকর্ডও করেছিল সে, 16 জুন চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছিল 1563.3 মিলিমিটার। এখনও পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী এটি দেশের একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের নজির। এরপরেই আছে লাক্ষাদ্বীপের আমিনদেবী, সেখানে 2004 সালের 6ই মে বৃষ্টি হয় 1168.5 মিলি। এইবার তৃতীয় স্থানে নিজের নাম তুলল বালসাডের উমরগ্রাম, সেখানে আজ 1391 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার মধ্যে কেবল বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে 1064 মিলিমিটার। সুতরাং বুঝতেই পারছেন প্রায় দু মাসের বৃষ্টি এক দিনে হয়ে গেছে।
1: এবারে যে বিষয়টা সেটা হচ্ছে আগ্নেয়গিরি। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সমস্ত আগ্নেয়গিরি যদি কখনো উত্তপ্ত হয়ে ওঠে, যদি সেখানে বেসামাল কিছু দেখা

0: তাহলে আমাদের পরিবেশের উপরে মারাত্মকভাবে যে প্রভাব পড়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং যে আগ্নেয়গিরির কথা এবারে বলবো সেটা হচ্ছে ইথিওপিয়া, ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি। সেখানে সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছে আবহাওয়া, প্রায় 4,000 কিলোমিটার দূরে অগ্নুৎপাতের যে প্রভাব হয়েছে সেই প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষের আকাশেও দেখা দিচ্ছে। এবং সেটা নিয়েই কিন্তু যারা পরিবেশ বিজ্ঞানী তারা যথেষ্ট চুলচেরা বিশ্লেষণ করছেন, গবেষণা করছেন এই মুহূর্তে, এবং যার ফলে আমাদের রাজধানী দিল্লিতে আবহাওয়া অনেকটাই পাল্টেছে। ঘন্টায় 130 থেকে 140 কিলোমিটার গতিবেগে ভারতের উত্তর পশ্চিম প্রান্ত অর্থাৎ দিল্লি, হরিয়ানা এই সমস্ত জায়গায় ঢুকে পড়েছে ছাই এবং সালফার ডাইঅক্সাইডের মতো বিষাক্ত মেঘ, এবং এর ফলে আতঙ্ক ছড়িয়েছে বিষবায়ু জর্জরিত দিল্লিবাসীর। দিল্লির এই বিষবায়ু যে এফেক্ট সেটা আমরা প্রায় সকলেই জানি, বিভিন্ন সময়ে সেটা নিয়ে সংবাদ মাধ্যমে বিরাটভাবে আলোচনা হয়, এবং সেটা কিন্তু এখন নতুন করে ভাবাচ্ছে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে, পরিবেশ মন্ত্রককে নতুন করে ভাবাচ্ছে। এবং তারা যথেষ্টই কিন্তু, আমাদের যারা পরিবেশ বিজ্ঞানীরা রয়েছেন তারা যথেষ্টই এই নিয়ে তারা এই মুহূর্তে রিসার্চ করছেন, কাজ করছেন, এবং তাদের কাছেও কিন্তু যথেষ্ট চিন্তার, আশঙ্কার এবং উদ্বেগের এই বিষয়ে ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরির বিষাক্ত ছাই আগামী সময়ে আরও কতটা দূষণ বাড়াতে পারবে সেটা নিয়েই কিন্তু বিজ্ঞানীরা এই মুহূর্তে তাদের রিসার্চ চালাচ্ছেন। মঙ্গলবার বিকেলবেলায় ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, এবং বিমান পরিবহন নিয়ন্ত্রণ, ভারত আবহাওয়া বিভাগ, বেশ কয়েকটি বিমান সংস্থা এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর সঙ্গে এই পরিস্থিতি প্রসঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করছে। এবং যেটা জানানো হয়েছে কেন্দ্রের তরফে, AAI প্রয়োজনীয় নোটাম জারি করেছে এবং সমস্ত প্রভাবিত ফ্লাইটকে অবহিত রাখা হয়েছে। ভারত জুড়ে কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে, সতর্কতা হিসেবে মাত্র কয়েকটি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে বা নামানো হয়েছে, এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করা হয়েছে। এবং সাম্প্রতিক যে স্ট্যাটাস সেটা জানিয়ে রাখলাম। অবশ্যই আমাদের যে বিজ্ঞানীরা রয়েছেন, পরিবেশবিদরা রয়েছেন, তারা এই নিয়ে কাজ চালাচ্ছেন, এবং ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর এম মহাপাত্র তিনি জানিয়েছেন শহরাঞ্চলে এর প্রভাব বলতে মূলত তাপমাত্রার সামান্য বৃদ্ধি ঘটবে, যেমন সাধারণত মেঘ করলে হয়। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে অর্থাৎ রাতের উষ্ণতা বাড়তে পারে, তবে সরাসরিভাবে বায়ুর গুণমান বা AQI এর উপরে এই কালো মেঘের খুব একটা বড় প্রভাব পড়বার সম্ভাবনা কম, কারণ ছাইয়ের মেঘটি বাতাসের অনেক উচ্চস্তরে রয়েছে। বিষ মেঘটির অধিকাংশটাই আগ্নেয়গিরির ছাই এবং সালফার ডাইঅক্সাইড দিয়ে তৈরি, এছাড়া কাঁচ এবং পাথরের ছোট ছোট কণাও রয়েছে, এবং সেখান থেকেই কিন্তু একটা আশঙ্কার আবহ তৈরি হয়েছিল। যদিও এখনও পর্যন্ত কোনোরকমভাবে আতঙ্ক বা উদ্বেগে জড়ানোর কোনো কারণ নেই বলেই কিন্তু জানানো হচ্ছে সরকারের তরফে।
1: বুঝলে অবলাকান্ত আমি

0: ইন্ডিয়ান আর্মির কলকাতা এম্বার্কেশন হেডকোয়ার্টার্সের নতুন কমান্ড্যান্ট হলেন গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়। 23 জুলাই থেকে কলকাতা এম্বার্কেশন হেডকোয়ার্টার্সের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার ইস্টার্ন ডিভিশনের রেল, আকাশ ও সমুদ্রপথে চলাচলের সমন্বয় সাধনে কলকাতা এম্বার্কেশন হেডকোয়ার্টার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভূমিকা, সেই ভূমিকাই পালন করবেন তিনি। কলকাতায় সদর দপ্তর রয়েছে, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটিও উল্লেখযোগ্য একটা মাইল ফলক হয়ে রইল। এক কার্যকাল শেষে গ্রুপ ক্যাপ্টেন এ এল কিশোর তার উত্তরসূরি গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন। তার দীর্ঘ অভিজ্ঞতা, প্রমাণিত দক্ষতার সুবাদে গ্রুপ ক্যাপ্টেন উপাধ্যায় এই সংস্থার নেতৃত্ব দিতে এবং তার পূর্বসূরি কর্তৃক স্থাপিত সুদৃঢ় যে ভিত্তি তাকে এগিয়ে নিয়ে যেতে উপযুক্ত মানুষ বলেই মনে করছেন কেন্দ্র।
1: এবারে যে বিষয়টা, সেটা হচ্ছে একদিকে আইআইটি খড়গপুর এবং সেখানে আমাদের প্রাণের জায়গা বোলপুর শান্তিনিকেতন, এবং মাধ্যম হচ্ছে একটি ডাক টিকিট। তারই এক সন্ধিক্ষণ দেখা গেল এই সপ্তাহে, এক বিরল ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো আমাদের প্রাণের প্রিয় বোলপুর শান্তিনিকেতন। সেটা কি জানাবো একটু বাদে।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

বলছিলাম শান্তিনিকেতনের কথা, বলছিলাম খড়গপুর আইআইটির কথা, এবং বলছিলাম যে কারণে এই আইআইটি খড়গপুর এবং শান্তিনিকেতনের যে সংযুক্তিকরণ বলা যেতে পারে, তার যে মাধ্যম সেতু হিসেবে কাজ করলো একটি স্মারক ডাক টিকিট। কেমন সেটি? আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট উন্মোচন করলো ভারতীয় ডাক বিভাগ। শান্তিনিকেতনের বল্লভপুরের রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান, এবং শান্তিনিকেতনে দাঁড়িয়ে পৌষমেলার স্টল বুকিংয়ের ওয়েবসাইট সেটাও কিন্তু লঞ্চ হয়েছে। যেভাবে অনুষ্ঠানটা হয়েছে, একদিকে যেরকম অতীত ঐতিহ্যের সম্মান জানানো হয়েছে, সেরকম অন্যদিকে আগামী সময়, আগামী দিনের প্রযুক্তিগত সহযোগিতারও দিশা, রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ঐতিহাসিক ভ্যালুজ রয়েছে যেখানে বিরাটভাবে এই দুই গুরুত্ব

গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে আরও বেশি করে সংযুক্ত স্থাপন হলো এর ফলে। আইআইটি খড়গপুরের 75 বছরের অবিস্মরণীয় যাত্রাকে স্মরণ করে ডাক বিভাগের এই স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে দেশজুড়ে একযোগে প্রায় 1,64,987টি ডাকঘরে, যা দেশের প্রথম আইআইটির প্রতি জাতীয় শ্রদ্ধার প্রতীক। ডাকটিকিট এখানে কিন্তু শুধুমাত্র প্রতীকী সামগ্রী নয়, ভারতীয় শিক্ষা, ভারতীয় প্রযুক্তি এবং গবেষণার যে বিশাল উত্তরাধিকার তারই নীরব দলিল বলা যেতে পারে। প্রত্যেকটা ভারতবাসী তার জন্য গর্বিত। উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান টিভি নরেন্দ্রন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ। আইআইটি খড়গপুরের 75 বছরের জাতি নির্মাণের অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয়। এই প্ল্যাটিনাম জুবিলির আয়োজন শান্তিনিকেতনে যে করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সামগ্রিক শিক্ষাদর্শ, সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজ নির্ভর উন্নয়নের যে চেতনা শান্তিনিকেতন শ্রীনিকেতনের মাটিতে আজও বজায় রয়েছে, তার সঙ্গে আইআইটি খড়গপুরের শিক্ষা ও উদ্ভাবনের দর্শনের এক গভীর সংযোগ রয়েছে। ভারতের বৈচিত্র্য ও বৌদ্ধিক ঐতিহ্যের ওপর দাঁড়িয়েই যে প্রতিষ্ঠান গত 7-7টি দশক ধরে বিশ্বমানের প্রযুক্তিগত নেতৃত্ব গড়ে তুলেছে, সেই প্রতিষ্ঠানের উদযাপনের জন্য শান্তিনিকেতনের মতো সাংস্কৃতিক পরিসরকে বেছে নেওয়া ছিল যথার্থ এবং গভীর প্রতীকী সিদ্ধান্ত, তেমনটাই জানিয়েছে খড়গপুর আইআইটি। আইআইটি সম্ভাব্য আন্তর্জাতিক উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে এই অনুষ্ঠানে, বিশেষত যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রস্তাবিত আউটরিচ সেন্টার নিয়ে। এই কেন্দ্র গড়ে উঠলে গবেষণা, উদ্ভাবন, শিল্পক্ষেত্র, স্টার্টআপ এবং বৈজ্ঞানিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলেই মনে করছে আইআইটি কর্তৃপক্ষ, এবং বলা যেতে পারে সেই ক্ষেত্রে একদম অন্য রকম যে মর্যাদা আজকে অর্জন হলো শান্তিনিকেতন এবং আইআইটি খড়গপুরের মধ্যে যে ব্রিজ, যে সেতু স্থাপন করা হলো, আগামী সময়ে সাহিত্য সংস্কৃতির সঙ্গে শিল্পের এবং প্রযুক্তির মেলবন্ধনের একটা রূপরেখা রচিত হলো শান্তিনিকেতনের রাঙামাটিতে।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: ফিরে এলাম আবার সংবাদ সফরে। রণজয় আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, এক ঐতিহাসিক আবিষ্কারের কথা শোনাব। সেই আবিষ্কারের হাত মেলালো ভারত ও জাপান, দুই এশিয়ান জায়ান্ট একসঙ্গে হাত মিলিয়ে বিশ্বের অন্যতম উচ্চ প্রযুক্তির টেলিস্কোপ নির্মাণ করতে চলেছে। এই টেলিস্কোপের নাম 30 মিটার টেলিস্কোপ। কি আছে এই টেলিস্কোপে? বিজ্ঞানীরা বলছেন এই অত্যাধুনিক অপটিক্যাল ইনফ্রারেড টেলিস্কোপের 30 মিটার ব্যাসের বিশাল প্রাইমারি মিররের মাধ্যমে মহাবিশ্ব সম্পর্কে ধারণা নতুন স্তরে পৌঁছে যাবে। মানবজাতির সবচেয়ে বড় প্রশ্ন, পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? থাকলে তারা কেমন? তার উত্তর খুঁজতে সাহায্য করতে পারে এই বিশেষ টেলিস্কোপ। আন্তর্জাতিক এই প্রকল্পে ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ বিশ্ববিদ্যালয় অংশীদারিত্ব আছে। এর প্রধান উৎসই হল মহাবিশ্বের গভীরে নজর রাখা, দেখা এই পৃথিবীর বাইরে আর কি আছে, বিশেষ করে ব্ল্যাক হোল, দূরের ছায়াপথ পর্যবেক্ষণ, পৃথিবীর বাইরের ভিন গ্রহে জীবনের সম্ভাবনা খোঁজা। জাপানের জাতীয় মহাকাশ নীতি কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর সাকু সুনেতা বলেন, জ্যোতির্বিজ্ঞানীরা দূরবর্তী মহাবিশ্ব থেকে আরও বেশি আলোক সংগ্রহের জন্য বড় মিরর চান। মিরর যত বড় হবে তত বেশি অজানা বস্তু আবিষ্কার করা সম্ভব হবে। জানা গেছে 30 মিটার প্রাইমারি মিররটি বর্তমান টেলিস্কোপগুলোর তুলনায় বহুগুণ বড়। ঐতিহ্যগত এক বিশাল মিররের পরিবর্তে এতে থাকবে 500টি ক্ষুদ্র আয়না, যেগুলো মিলিয়ে তৈরি হবে বিশাল প্রাইমারি মিরর। প্রতিটি মিররের অবস্থান ও কোণ নিখুঁতভাবে সামঞ্জস্য করতে যে প্রযুক্তি লাগবে তার বড় অংশই তৈরি করছে ভারত। এই প্রকল্পে ভারতের সদস্য প্রতিষ্ঠান 3টি, সেই তালিকায় রয়েছে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, পুনের IUCAA এবং নৈনিতালের ARIES সংস্থা। 2014 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের অংশগ্রহণ অনুমোদন করে। এই টেলিস্কোপ যেটা তৈরি হবে সেটা কিন্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাইওয়ের মাউনা কেয়াতে। পরিষ্কার আকাশ, বায়ুমণ্ডলীয় বাধা কম থাকার কারণে এই জায়গাটা জ্যোতির্বিজ্ঞানে ভীষণ গুরুত্বপূর্ণ। মাউনা কোয়াই তাই প্রাথমিক নির্মাণ স্থান হতে চলেছে। সুতরাং বুঝতেই পারছেন এই টেলিস্কোপ তৈরি হয়ে গেলে পৃথিবীর বাইরের জগৎ এবং আমাদের সৌরজগতে কি চলছে আমরা অনেক কিছু স্বচ্ছ ধারণা পাব।
1: সৌরজগৎ মহাবিশ্ব থেকে সরাসরি চলে আসে বাস্তবের মাটিতে

এবং আজকে আমাদের বাস্তবের মাটি, আমাদের সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শুতে যাওয়া এবং সমস্ত কিছুর মধ্যে রাউন্ড দ্য ক্লক যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট প্রযুক্তি। এবং এই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি আমরা, সেটা আমাদের কাজে কর্মে খেলাধুলো থেকে শুরু করে আমাদের এন্টারটেইনিং যে জগৎ রয়েছে সব কিছুর মধ্যেই কিন্তু এই প্রযুক্তির মধ্যে আমরা ইতিমধ্যে চলে গিয়েছি। এবং এই সোশ্যাল যে নেটওয়ার্কিং সাইট, যে ই কমার্স, আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠেই এই ই কমার্সের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। সকালবেলার একদম ডিম থেকে শুরু করে পাউরুটি বা দুধ, সেগুলো সঙ্গে সঙ্গে আমরা অর্ডার করে দিই এবং সাথে সাথে আমরা পেয়ে যাই 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে, সেটা আমরা কিন্তু আমাদের বাড়িতে একদম একদম আমাদের দরজায় দিয়ে যান ডেলিভারি বয়রা। এবং এই যে জায়গা, সেখানেও তো আজকে প্রযুক্তি ভীষণভাবে এসে পড়েছে। এবং যদি আমাদের কোনো জিনিস পছন্দ না হয় বা যদি সেখানে ড্যামেজ বেরোয়, তাহলে যে ই কমার্স সাইটগুলো রয়েছে সেখানে রিফান্ড করার ছবি পাঠানো যে ড্যামেজ হয়েছে সেই প্রোডাক্টটি, এবং সঙ্গে সঙ্গে তারা সেটি ভেরিফাই করেন এবং রিফান্ড করে দেন বা সেটিকে পাল্টে দেন, এরকম একটা প্রসেস রয়েছে আমরা সকলে জানি। কিন্তু এখন যে বিষয়টার কথা বলতে যাব সেটা কিন্তু রীতিমতো আজকের এই প্রযুক্তি ব্যবহার করে একটা উদ্বেগজনক একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করা হচ্ছে, পণ্যের ক্ষতিগ্রস্ত ছবি জালিয়াতি করা হচ্ছে এবং এই জালিয়াতি করে কোম্পানির থেকে রিফান্ড করে নেওয়া হচ্ছে, অতিরিক্ত টাকা রিফান্ড করে নিতে নিচ্ছেন কিছু প্রতারক যারা ইউজার্স রয়েছেন তারা এই সুবিধাকে কাজে লাগিয়ে, এবং যার ফলে ক্ষতি হচ্ছে সেই ই কমার্স কোম্পানিটির ক্ষতি হচ্ছে। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট একটি এরকমই একটি ঘটনা শেয়ার করেছেন একটি প্রখ্যাত ই কমার্স সংস্থা সিইও শ্রেয়াস নির্মল। শ্রেয়াস জানাচ্ছেন যে একজন গ্রাহক তার যে সংস্থা রয়েছে, যেই সংস্থায় তিনি চাকরি করেন, সেখান থেকে একটি ডিমের ট্রে অর্ডার করেছিলেন এবং ট্রের মাত্র একটি ডিম ফেটে গিয়েছিল ডেলিভারির সময়। কিন্তু ওই ইউজার্স বা গ্রাহক সেই ছবি না পাঠিয়ে জেমিনি ন্যানো নামে একটি এআই টুল ব্যবহার করেন, মাত্র একটি প্রম্পট দেন সেখানে এবং সেই প্রম্পট অনুযায়ী নির্দেশে কয়েক সেকেন্ডের মধ্যে ছবিতে এমনভাবে ফাটল তৈরি হয় যে দেখে যেন মনে হয় পুরো ট্রেড ডিমটি নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ একটি ডিম যেখানে ফেটেছিল সেখানে একটি ট্রেতে 30টির মতো ডিম থাকে, সমস্ত ডিম নষ্ট হয়ে গিয়েছে। একটি ডিমের দাম কত হতে পারে? 8 টাকা 10 টাকা 12 টাকা এরকম হতে পারে। এবারে ভেবে নিন তাহলে সমগ্র ট্রেড যে ডিম সেই ডিমের দাম 300 টাকার মতো, মানে 12-14 টাকার জন্য কোম্পানিকে গরচা দিতে হয়েছে 300 টাকা। ভাবুন একবার আমাদের প্রযুক্তির যেরকম সুবিধা রয়েছে, অসুবিধা কিভাবে যে দানা বাঁধছে আমাদের এই সমাজে তার এক উৎকৃষ্ট নিদর্শন এই মুহূর্তে আপনাদের কাছে রাখলাম। যেহেতু বর্তমানে বেশিরভাগ প্ল্যাটফর্ম ছবি দেখে বিশ্বাস করে এই ই কমার্স সংস্থাগুলো, এবং এআই এডিটেড ছবি শনাক্ত করার সেখানে কোনো রকম ব্যবস্থা নেই, তাই সাপোর্ট সিস্টেম বিষয়টি সত্যি ভেবে গ্রাহককে পুরোটাই রিফান্ড করে দেয়। অর্থাৎ বাস্তবে যেখানে ক্ষতি ছিল মাত্র একটি ডিমের, সেখানে পুরো ট্রের জন্য কোম্পানিকে অর্থ ফেরত দিতে হচ্ছে। এবং সেই সিইও তিনি বলছেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে কোম্পানির ক্ষেত্রে। এআই টুলগুলো এখন এত বাস্তবসম্মতভাবে ছবি চেঞ্জ করতে পারে, বদলাতে পারে, যে দেখে বোঝা কঠিন হয়ে যাচ্ছে আসল আর নকলের পার্থক্য। আর এই কারণে ই কমার্স এবং কুইক কমার্স কোম্পানিগুলোতে প্রতারণা বাড়তে পারে, যা ব্যবসার লাভ এবং সিস্টেমের বিশ্বাসযোগ্যতা দুটোকেই ক্ষতিগ্রস্ত করবে আগামী সময়ে। তাই একটাই কথা, দোষ কিন্তু টেকনোলজি বা প্রযুক্তির নয়, দোষ হচ্ছে আমাদের যারা ব্যবহার করছি, যারা ইউজার্স তাদের। এআই অত্যন্ত শক্তিশালী এবং উপকারী একটি টেকনোলজি, কিন্তু যখন তা জালিয়াতি বেআইনি কাজের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখনই সমস্যা তৈরি হয়। এবং এই ধরনের যে আচরণ, সেই আচরণ অবশ্যই সমালোচনা হওয়ার দাবি রাখে, অনেকেই কিন্তু সমালোচনা করছেন। এবং একজন মানুষ তিনি সস্তা রিফান্ড পেতে এই ধরনের প্রতারণামূলক পথ বেছে নিচ্ছেন, অন্যদিকে সেই ক্ষতির ভার শেষ পর্যন্ত ব্যবসায়িক সংস্থাকে দিতে হচ্ছে। এবং তার ফলে কি, ব্যবসায়িক সংস্থা যখন দিচ্ছে, বাকি যারা সৎ গ্রাহক রয়েছেন তাদেরই কিন্তু ক্ষতিটা হচ্ছে। এবং যারা বিশেষজ্ঞ তারা বলছেন ভবিষ্যতে কোম্পানিগুলোকে এআই ব্যবহার করে ছবি যাচাই এবং প্রতারণা শনাক্ত করার নতুন প্রযুক্তি তৈরি

করতে হবে, যদি না হয় তাহলে এই ধরনের ঘটনা আরও বাড়বে। একদম শুরু করেছিলাম যেই জায়গা থেকে, আমাদের সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা ভীষণভাবে আজকে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি, সেখানে প্রযুক্তি ছাড়া আমাদের এক চুলও চলে না। একদম স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী ব্যবসাজীবী থেকে শুরু করে মধ্যবয়সী বা বয়স্ক মানুষরা পর্যন্ত, কিন্তু সেখানে যদি এই ধরনের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ, আমি কখনোই সামগ্রিকভাবে বলবো না, এক শ্রেণীর মানুষের যদি এরকম চিন্তাভাবনা থাকে তাহলে সেটা কিন্তু গোটা সমাজকেই ক্ষতিগ্রস্ত করে এবং সেটা অত্যন্ত অত্যন্ত গর্হিত কাজ এবং সেটা সেটার জন্য অবশ্যই সেটাকে আমাদের তরফ থেকেও কিন্তু আমরা সমালোচনা রাখছি এই প্ল্যাটফর্ম থেকেও।

এখনো আজকেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, মাঝারি বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, সকালের দিকে বেলার দিকে হয়েছে, জানি না রাতেও বৃষ্টি আসবে কি না। অবশ্যই আমরা বৃষ্টির গানে তো থাকবই, তবে তার আগে যার কথা বলবো, তিনি একজন বিরাট শিল্পপতি এবং সারা বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে এই মুহূর্তে অন্যতম। অথচ তিনি কিন্তু আমাদের এই কলকাতার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশুনো করেছেন এবং সেখান থেকে কমার্সে পড়াশুনো শেষ করে পারিবারিক ব্যবসায় তিনি যোগ দিয়েছেন। রাজস্থানে জন্ম হলেও শহর কলকাতায় পড়াশুনো এবং তারপরে 1976 সালে ইন্দোনেশিয়ায় নিজের প্রথম ইস্পাত কারখানা তৈরি করেন। কার কথা বলছি জানেন? লক্ষ্মী মিত্তাল। আর সেখান থেকে গড়ে ওঠে আর্সেলর মিত্তাল, আজ যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কোম্পানি। ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ শিল্পপতি লক্ষ্মী মিত্তাল লন্ডন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সকলে জানি তিনি লন্ডনে থাকেন, কিন্তু এই মুহূর্তে তার কেন লন্ডন ছাড়ার সিদ্ধান্ত সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বাণিজ্য মহলে সারা বিশ্ব জুড়ে। 8-8 বার ব্রিটেনের সবচেয়ে ধনী শিল্পপতির কেন এই সিদ্ধান্ত, এ নিয়েই চলছে এই মুহূর্তে চাপানউতোর। এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, সম্প্রতি ব্রিটেনের লেবার পার্টির সরকার ধনী ব্যক্তিদের সম্পত্তিতে মোটা অঙ্কের কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তার জেরেই ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছেন লক্ষ্মী মিত্তাল এবং রাজার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটেনে থাকাকালীন একাধিক দামি সম্পত্তি কিনেছিলেন ধনকুবের লক্ষ্মী মিত্তাল। লন্ডনে রয়েছে তার একাধিক বিলাসবহুল বাড়ি, কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাবেও রয়েছে তার বিনিয়োগ। ব্রিটেনে বর্তমানে ক্ষমতাসীন লেবার পার্টিকে 50 লক্ষ পাউন্ডেরও বেশি অনুদান দিয়েছেন। 2008 সালে তার সম্পত্তির পরিমাণ ছিল 2,770 কোটি পাউন্ডে। ব্রিটেনে লেবার পার্টির সরকার নন ডম ট্যাক্স স্টেটাস তুলে দিয়েছে। আগে বিদেশি নাগরিকরা ব্রিটেনে যা আয় করতেন তার উপরে কর দিতেন, ট্যাক্স দিতেন, কিন্তু এখন উত্তরাধিকার কর সব সম্পত্তির ওপরেই প্রযোজ্য হবে, তা সেই সম্পত্তি যেখানেই থাকুক না কেন। আর এখানেই প্রবল আপত্তি মিত্তলের, ইনকাম বা ক্যাপিটাল গেনের ওপরে ট্যাক্স দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে উত্তরাধিকার কর নিয়ে। যে সমস্ত সম্পত্তি বিদেশে রয়েছে সেগুলোর ওপরেও 40% ট্যাক্স দিতে হবে, যা অনেকেই অস্বাভাবিক মনে করছেন। মিত্তাল ছাড়াও ইম্প্রোবেবলের প্রতিষ্ঠাতা হারমানা নারুলা এবং রেভোলুটার নিক স্টোরনস্কির মতো প্রযুক্তি উদ্যোক্তারাও ব্রিটেন ছেড়ে দুবাইয়ে চলে গিয়েছেন। তাদের মতে ব্রিটেনে কর নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এবং ব্যবসা করা ক্রমশই কঠিন হয়ে পড়ছে। কোথায় যাচ্ছেন মিত্তাল? এখনও পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সেটা হচ্ছে ব্রিটেন ছেড়ে লক্ষ্মী মিত্তাল এখন সময় কাটাচ্ছেন সুইজারল্যান্ড এবং দুবাইয়ে। আগামী সময়ে এই দুই দেশেই নিজের ঘাঁটি তৈরি করতে পারেন এই শিল্পপতি। দুবাইয়ে কোনো উত্তরাধিকার কর নেই, সুইজারল্যান্ডেও এ নিয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ব্রিটেন ছাড়লেও মিত্তাল লন্ডনের কেনসিংটন প্যালেস গার্ডেন্সের বাড়িগুলো বিক্রি করছেন না। ব্রিটেনে বসবাসকারী ধনী ব্যক্তিদের অনেকেই এখন ব্রিটেন ছাড়ছেন বলে জানা গিয়েছে। ব্রিটেন ত্যাগী শিল্পপতিদের মধ্যে মিত্তাল

0: সবচেয়ে ধনী শিল্পপতি। মিত্তালের দুবাইয়ে আগে থেকেই বাড়ি ছিল, এবার তিনি নায়া আইল্যান্ডের চেভাল ব্ল্যাঙ্ক প্রকল্পে 5-5টি সেরা প্লট কিনেছেন। প্রত্যেকটার দাম কত জানেন? $2,500 কোটি। এবছরের শুরুতে 2026 তিনি এমিরেটস হিলস এলাকায় $20 কোটি মূল্যের একটি প্রাসাদও কিনেছেন। এই মানুষটি আমাদের শহর কলকাতা থেকে পড়াশুনো করে রাজস্থানে জন্ম হলেও এই মুহূর্তে বিদেশের অত্যন্ত সফল এবং ধনী শিল্পপতি, কিন্তু লন্ডন নয়, বাসা বদলের সিদ্ধান্ত নিচ্ছেন লক্ষ্মী মিত্তাল।
1: লক্ষ্মী মিত্তালের এই খবর, এই খবর যেমন লক্ষ্মী মিত্তালের এক অপূর্ব জার্নিকে বর্ণনা করে, ঠিক তেমনই আরেকটা জার্নির কথা বলবো, এক মায়ের জার্নি, কর্মজীবী মায়েদের অগ্রাধিকারের জার্নি। কিছু মহিলা তাদের সন্তানদের থেকে দূরে কোনো শহরে কাজ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা র্যাচেল কাউর তার সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য প্রতিদিন 600 কিলোমিটার ভ্রমণ করেন। এই 600 কিলোমিটার যাত্রা ট্রেন বা বাসে নয়, বরং বিমানে। এটি মালয়েশিয়ার পেনাংয়ে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মা র্যাচেল কাউরের গল্প। প্রতিদিন পেনাং থেকে কুয়ালালামপুর 300 কিলোমিটার ভ্রমণ করেন এবং ফিরে আসেন। তার দীর্ঘ ভ্রমণের কারণে লোকরা তাকে সুপার ওম্যান বলে ডাকেন। প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে উঠে কাজের প্রস্তুতি নেন, সপ্তাহে 5 দিন অফিস যান এবং 2 দিন তার সন্তানদের সঙ্গে ভালো করে সময় কাটান। ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা এয়ারসেল এয়ার এশিয়ার অর্থ বিভাগের একজন সহকারী ব্যবস্থাপক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন কিভাবে তিনি প্রতিদিন বিমানে যাতায়াত করেন। এয়ারসেল বলেন যে এই পদ্ধতিটি কেবল সস্তাই নয়, বরং তাকে সন্তানদের সঙ্গে আরও বেশ কিছুটা সময় কাটাতে সাহায্য করে। তিনি বলেন, আমার 2 সন্তান, দুজনেই বড় হচ্ছে, আমার বড় ছেলের বয়স 12, মেয়ের বয়স 11। তারা বড় হবার সঙ্গে সঙ্গে আমি মনে করি একজন মায়ের তাদের সঙ্গে আরও বেশি সময় কাটানো উচিত। এই টান আমাকে প্রতিদিন বাড়িতে যেতে এবং রাতে তাদের সঙ্গে সময় কাটাতে সাহায্য করে। এর আগে তিনি কুয়ালালামপুরের এক অফিসের কাছে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন, এই কারণে সপ্তাহে মাত্র একবার পেনাং ভ্রমণ করতে পারতেন। এই রুটিন তার কর্মজীবনের ভারসাম্যকে ব্যাহত করছিল, ফলে সন্তানদের জন্য সময় কমতে থাকে। তাই 2024 সালের প্রথম দিকে তিনি প্রতিদিন বিমানে যাতায়াত করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, এর ফলে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রাখতে সুবিধে হচ্ছে। আপনারা ভাবতে পারেন যে প্রতিদিন বাসা ভাড়া করার তুলনায় তো প্রতিদিন বিমান যাত্রা অনেক বেশি ব্যয়বহুল, কিন্তু বিদেশে এই জায়গায় এই বিকল্পটি একটি সস্তা বিকল্প। বিমান ভ্রমণের খরচ অফিসের কাছে বাড়ি ভাড়া করা এবং সেখানে খাওয়ার খরচের চেয়ে কম। ভাড়ার জন্য এই মা প্রতি মাসে $474 প্রায় $42,000 খরচ করতেন। এখন তার খরচ প্রতি মাসে 316, মানে প্রায় $28,000। সুতরাং বুঝতেই পারছেন একজন মা তার সন্তানের কাছে ফিরতে কতটা মরিয়া হন।
0: বলছিলাম একটু আগে বৃষ্টির গান তো আমরা শুনবই, জানি না বাইরে এখন কেমন অবস্থা, কোথাও হয়তো ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে। বৃষ্টি হোক না হোক, বৃষ্টি তো চাই, তাই নয় কি বলছেন শুভমিতা? শুনি তাহলে।

0: শুভমিতার গানে গানে বৃষ্টিকে ঘিরে এমন আগুতি, আমাদেরও সময় চলে আসছে বাড়ি যাওয়ার। জানি না বৃষ্টি ভেজা পথে বাড়ি যেতে পারবো কি পারবো না, জানি না যে বাইরের কোথায় কেমন ওয়েদার এই মুহূর্তে, কোথাও হয়তো ঝিরিঝিরি করে বৃষ্টি হলেও হতে পারে। তবে আমাদের যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে, হাতে আর মাত্র 10 মিনিটও সময় নেই, তবে শেষ মুহূর্তে যা বলার সেটুকু তো বলতেই হবে।
1: কথায় বলে শখের দাম নাকি লাখ টাকা, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই শখের জিনিস ভীষণ দামি নাগালের বাইরে। গ্যাজেট প্রেমীদের কাছে একটা শখের জিনিস হলো অ্যাপেলের প্রোডাক্ট, তার ফোন হোক ল্যাপটপ হোক যা খুশি।
0: অবশ্যই অবশ্যই,
1: তাই তো?
0: ঠিক।
1: কিন্তু এখানে একটা সমস্যা, দাম পকেটে পোষাচ্ছে না, পর্দায় পোষাচ্ছে না, তাই ওই নকল অ্যাপেল বা তার স্টিকার দেওয়া ছবি বা গ্যাজেট নিয়ে কিন্তু লোকজন খুশি থাকে। এবার একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানা গিয়েছে আপগ্রেড কর্মসূচি করছে অ্যাপেল। আগামী 28 জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আপগ্রেড কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছে সংস্থা। সেখানে লিজে দেওয়া হবে বিভিন্ন ডিভাইস, গ্রাহকরা অনলাইনে কিংবা দেশের যে কোনো অ্যাপল স্টোরে গিয়ে এর জন্য নিজের নাম এনলিস্টেড করতে পারেন। এতে থাকছে ইএমআই এর অপশন। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধে, এতে আপনাকে এককালীন

0: কোনো বড় টাকা খরচ করতে হচ্ছে না। গাড়ির লিজ বা ভাড়ার চুক্তির মতো আপনি নিয়মিত কিস্তিতে অর্থ দিতে পারেন। লিজের মেয়াদ শেষ হলে চাইলে ডিভাইসটি ফেরত দিতে পারেন, না চাইলে কিনেও নিতে পারেন। এছাড়া লেটেস্ট মডেলের সঙ্গে বদলে নেওয়ার সুযোগও থাকছে আপনার হাতে। তাই এবার ভালো গ্যাজেট ভাড়া করেই কিনতে পারছেন আপনি।
1: আসলে আমাদের প্রত্যাশা এবং এক্সপেকটেশনস এখন অনেকটাই বেড়ে গিয়েছে, এবং সবসময় আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো থাকে সেখানে একটা হাতছানি তো থাকেই, এবং কমার্শিয়ালাইজেশন, কনজিউমারিজম বা বিপণন যাই বলুন না কেন, তার একটা বিরাটভাবে একটা গ্লোবালাইজেশন রয়েছে, তার বিরাটভাবে একটা কনজিউমার টানার যে হাতছানি তৈরি হয়েছে। আজকে আপনি যেটা ভাবছেন বা বন্ধু বান্ধব বা প্রিয়জনের সঙ্গে কোনো জিনিস নিয়ে আলোচনা করছেন যে কোনটা ভালো লাগছে, এই মুহূর্তে বাজারে কী চলছে, বা এটা আমার প্রয়োজনীয়, এইটা কিনলে কেমন হয়, কোনটার কীরকম দরদাম রয়েছে, সঙ্গে সঙ্গে আপনি যখন একটু অবসরের সময়ে আপনি যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ঘাঁটাঘাঁটি করছেন সেই সময় কিন্তু আপনার অজান্তেই সেই জিনিসগুলো আপনার চোখের সামনে হাজির, কীভাবে সেগুলো অ্যাডভার্টাইজ করছে, অর্থাৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, আমরা এসে গিয়েছি, আমাকে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। ঠিক সেইভাবেই আমাদের যদি পকেটের রেস্ট সেরকমভাবে নাও থাকে, তাহলে এই ইএমআই বা অতি সহজলভ্যতা আমাদের সামনে রয়েছে, তাই ইচ্ছে হলেই কিন্তু আমরা সেগুলোকে গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আজকের এই সময়ে কোনো বাধা নেই, একদম বাড়ি গাড়ি থেকে শুরু করে এখন গার্মেন্টস পর্যন্ত ইএমআইতে পাওয়া যাচ্ছে, এবং এভাবেই চলছে ইয়াং জেনারেশন আজকের এই সময়ে।
0: ঠিকই বলেছ, আর শুধুমাত্র ইএমআইতে পাওয়াই নয়, ভাড়া মানে এখন তো বড় বড় গাড়িও ভাড়া নেওয়া যায়, লিজ নেওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন যে আজকে মনের মতো কিছু খবর, যে খবরগুলো আপনার কাজে লাগবে, আগ্রহ জানাতে পারেন আপনি, সে সমস্ত কিছুই নিয়ে হাজির ছিলাম রণজয় আর মনীষা। আবারও অন্য কোনো বৃহস্পতিবার দেখা হবে, কথা হবে আপনাদের সঙ্গে খবরে খবরে।
1: ভালো থাকবেন সকলে, আজকের মতো
0: শুভরাত্রি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো স্টুডিও, ঘড়ি বলছে রাত 12:50, অর্থাৎ এখন সময় আপনাদের পছন্দের অনুরোধের গানের, এবং আপনাদের সঙ্গে স্টুডিওতে আমি তপারতী। 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং SMS মাধ্যমে অনুরোধ, অনুরোধের গান, তবে সেই অনুরোধের অপেক্ষা করতে করতে আমার পছন্দের একটি গান আপনাদের শোনায়, আশা ভোঁসলে এবং ইয়েসুদাসের কণ্ঠে ছোটি সি বাদ ছা ছুঁয়ে থেকে।

অনুরোধ তো প্রচুর। আজকের প্রথম অনুরোধ সঞ্জিত মজুমদার কুন্তিঘাট হুগলি থেকে। গান শুনতে চেয়েছেন কুমার শানুর কণ্ঠে, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো এই গানটি। এরপরের গান কৃষ্ণেন্দ হালদার কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। চব্বিশ পরগনা কুলপি থেকে গান শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে, ঝিরিঝিরি বাতাস কাঁদে। কুমার শানুর কণ্ঠে আধুনিক গান এবং শ্যামল মিত্রের কণ্ঠে আধুনিক গান, সঞ্জিত মজুমদার এবং কৃষ্ণেন্দু হালদার আপনাদের দুজনের জন্য পরপর দুটি গান।

এরপরের অনুরোধ বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে শুনতে চেয়েছেন সুবীর সেনের কণ্ঠে সারাদিন তোমায় ভেবে এই গানটি। এরপরের অনুরোধ ঢাকুরিয়া থেকে সৌভিক শুনতে চেয়েছেন প্রেমের কাহিনী ছায়াছবির গান শানের কণ্ঠে রিমঝিম এ ধারাতে। তৃতীয় অনুরোধ যাদবপুর থেকে সোমেন শুনতে চেয়েছেন অঞ্জন দত্তের কণ্ঠে আমি বৃষ্টি দেখেছি। শঙ্করচন্দ্র দে, সৌভিক এবং সোমেন আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আপনাদের পছন্দের অনুরোধের গান সেই অনুষ্ঠান শুনতে কি চাও এবং 9903659992 এই নাম্বারে SMS এবং হোয়াটসঅ্যাপের যেমন বন্যা বয় তেমন বইছে। তবে মনে হচ্ছে বাইরেও খুব বৃষ্টি হচ্ছে, কারণ সবাই বৃষ্টির গানের অনুরোধ করছেন। আপনাদের সঙ্গে আমি তপারতি এবং অনুষ্ঠানের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেলাম। পরের অনুরোধ অদিতি মিত্র বজবজ থেকে। অদিতি বৃষ্টির গান শুনতে চাইছেন না, আগুনের গান শুনতে চাইছেন। অবশ্য আগুন দেখেছি আমি কত জানলায় কবির সুমনের কণ্ঠে। তারপরের অনুরোধ স্বপ্না হালদার মধ্যম গ্রাম থেকে অনুরোধ করছেন হীরক জয়ন্তী ছায়াছবির গান এবং কিশোর কুমারের কণ্ঠে হীরক জয়ন্তী ছায়াছবির গান। বহুদের থেকে কথা দিতে এলাম উপহার। তারপরের অনুরোধ ঢাকুরিয়া থেকে মৌলি অনুরোধ করেছেন অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবির গান তুহু মম মন প্রাণ হে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। অদিতি মিত্র, স্বপ্না হালদার, মৌলি আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

এর পরের অনুরোধের কথা বলি, সময় তো তার মতো বইছে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। আধুনিক গানটি শুনতে চেয়েছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। জয়দীপ রায় বাঘা যতীন থেকে গান শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে দেয়া নেয়া ছায়াছবির গান, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি এই গানটি। এরপরের গান শুনতে চেয়েছেন অনুষ্কা ঘোষ বালিগঞ্জ থেকে, তেরে ইশক মেয়ে ছায়াছবি থেকে। যে কোনো গান, আমি দিওয়ানা দিওয়ানা গানটি এয়ার রহমানের কণ্ঠে আপনাকে শোনাব। ভুলু সাহা, জয়দীপ রায়, অনুষ্কা ঘোষ, আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

সময় তো একদম শেষ, বিদায় নেব আজকের শুনতে কি চাও থেকে। যেতে যেতে গান শুনব, অনুরোধ করেছেন রাজু মান্না জগৎপুর উলুবেড়িয়া থেকে। রাজু মান্না অনুরোধ করেছেন আ আব লড চলে ছায়াছবির টাইটেল ট্র্যাক আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে। ওনার অনুরোধের এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকে শুনতে কি চাও অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানগুলিতে অবশ্যই সঙ্গে আছি, তবে শুনতে কি চাও আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, শুনবেন রাগ কৌশিক আনাড়া, তবলায় রুদ্র নারায়ণ।

এতক্ষণ শুনলেন বেহালা শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, শুনলেন রাগ কৌশিক আনাড়া। সুররঞ্জনীতে এরপরে শুনবেন খেয়াল শিল্পী রীতা রায়, শুনবেন রাগ শ্যাম কল্যাণ, তবলায় পলাশ সরকার, হারমোনিয়ামে সুভাষ সিংহরায়। শ্যাম কল্যাণ রাগে, খেয়াল পরিবেশনায় রীতা রায়।

0: এতক্ষণ শুনলেন খেয়াল শ্যামকল্যাণ রাগে পরিবেশনায় রীতা রায়। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: রাত দুটো বেজে 23 সেকেন্ড, দুটো বেজে 2 মিনিট 23 সেকেন্ড, 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন সময় হিন্দি ছায়াছবির গান আপকে লিয়ে। এই অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে যে গানগুলি আপনাদের শোনাব সেই গানগুলির মধ্যে একটি প্রধান মিল হল এই গানগুলি প্রত্যেকটির গীতিকার গুলজার, এবং বিভিন্ন সময়ের। এবং যদি গুলজারকে সেভাবে একটা টাইম লাইনে এখনও অবধি বেঁধে ফেলা যায়, যেটা খুবই অন্যায় হবে বলা, তবু বেঁধে ফেলার যদি একটু চেষ্টা করা যায়, যায় না সাধারণত ওই ব্যাপ্তি কেউভাবে বেঁধে ফেলা। তো 60s থেকে যে গান তিনি তৈরি করে আসছেন, এবং আজকে এই দশকেও যে অসাধারণ কিছু গান লিখেছেন, সেইগুলির মধ্যে কিছু কিছু গান আমি আজকে বেছে নিয়েছি প্রথম ঘন্টাটি জুড়ে আপনাদের শোনাব বলে। প্রথম গান শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে, দিল সে ছায়াছবি থেকে।
1: জিয়া চলে যা চলে, জিয়া চলে

0: 107 মেগাহার্টজ এফএম রেইনবোয় শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে প্রথম পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি আজকে গান শুনছি, যে গানগুলির গীতিকার গুলজার। বিভিন্ন সময়ের গান শোনাবার চেষ্টা করব। একটু নতুন সময়ের গান শুনলাম, আমি একটু পিছনে ফিরে যাই। আনন্দ ছায়াছবি থেকে গান শুনব মুকেশের কণ্ঠে, তারপরে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে ঘর ছায়াছবি থেকে।
1: मैंने

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এরপরের গান শুনবো পাহেলি ছায়া ছবি থেকে, সোনু নিগম।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

এবার আবার একটু ফিরে যাই পুরনো দিনে। নমকিন ছা ছবি থেকে গান শুনবো আশা ভোসলের কণ্ঠে, এবং তারপরের গানটি শুনবো ভূপিন্দর এবং সুরেশ ওয়াতকারের কণ্ঠে মাসুম ছা ছবি থেকে।

আপকে লিয়ে প্রথম ঘন্টার সময় শেষ, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনব জব থাকে যা, এই ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং মোহিত চৌহানের কণ্ঠে। আপকে লিয়ে দ্বিতীয় ঘন্টায় আপনাদের সঙ্গে থাকবেন ইন্দ্রাণী ভট্টাচার্য। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তপারতি। সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

এই গানটির সঙ্গে শেষ হল আপকে লিয়ে প্রথম পর্ব। সঙ্গে ছিলেন তবারতি। চলে এসেছি আপকে লিয়ে দ্বিতীয় পর্বে, আমি ইন্দ্রাণী। শোনাতে হিন্দি ছবির গান। প্রথম গানে মোহাম্মদ রফি।

শুনছিলাম 1957-এর ছবি প্যাসা, এই ছবির গান গাইছিলেন মোহাম্মদ রফি, লিরিসিস্ট সাহিল লুধিয়ানভি, কম্পোজার এস টি বর্মন। এবারের গানে সুমন কল্যাণপুর।

শুনছিলাম 1964 ছবি শগুন, শিল্পী সুমন কল্যাণপুর, লিরিসিস সাহি লুধিয়ানভি, কম্পোজার খয়াম। আপকে লিয়ে এবারে শিল্পী মহেন্দ্র কাপুর।

গুমরাহ। এই ছবির গান গাইছিলেন মহেন্দ্র কাপুর, লিরিক্স সাধীর সহি লুধিয়ানভি, কম্পোজার রবি। শুনছেন আপকে লিয়ে, সঙ্গে আছি ইন্দ্রাণী। এবারের গানে হেমন্ত কুমার এবং গীতা দত্ত।

0: Ik maar uit.
1: Tilke omange hai jawan. Rang mein duba hai samaan.

শুনছিলাম 1955 ছবি মুনিমজি। এই ছবির গান গাইছিলেন হেমন্ত কুমার এবং গীতা দত্ত, কম্পোজার এস টি বর্মন, লিরিসিস্ট সহী লুধিয়ানভি। শুনছেন আপকে লিয়েতে হিন্দি ছবির গান। এবারের গানে সন্ধ্যা মুখার্জী।

শুনছিলাম সন্ধ্যা মুখার্জির গলায় সাজা এই ছবির গান। সাহিল লুধিয়ানভি লিরিসিস্ট এবং কম্পোজার এস টি বর্মন। এবারের গানে কিশোর কুমার।

শুনছিলাম কিশোর কুমারের গলায় নাকুই দিল, 1973 ছবি আ গলে লাগ যা। এই ছবির গান শুনছিলাম লিরিসিস্ট সহি লুধিয়ানভি, কম্পোজার আর ডি বর্মন। শুনছেন আপকে লিয়ে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম 1964-এর ছবি চিত্রলেখা। এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর, লিরিসিস্ট সাহির লুধিয়ানভি, কম্পোজার রোশন। এবারের গানে ভূপিন্দর সিং এবং সহশিল্পীরা।

শুনছিলাম আঞ্জুমান ছবির গান, গাইছিলেন ভূপিন্দর সিং এবং শাবানা আজমি, লিরিসিস্ট শরিয়ার, কম্পোজার খায়াম। এবারের গানে আশা ভোঁসলে।

শুনছিলাম আশা ভোঁসলের গলায় 1954 ছবি ট্যাক্সি ড্রাইভার, এই ছবির গান। লিরিসিস্ট সাহিল লুধিয়ানভি, কম্পোজার এস ডি বর্মন। এবারের গানে ইয়েসুদাস এবং অনুরাধা পড়ওয়াল।

শুনছিলাম 1978 ছবি সাজন বিনা সুহাগন। এই ছবির গান গাইছিলেন ইসুদাস এবং অনুরাধা পড়ওয়াল, লিরিসিস্ট ইন্দিবর, কম্পোজার উষা খান্না। এবারের গানে বাবুল সুপ্রিয়।

শুনছিলাম 2000-এর ছবি ঢাই একশার প্রেমকে। এই ছবির গান গাইছিলেন বাবুল সুপ্রিয়, লিরিসিস্ট সমীর, কম্পোজার যতীন ললিত। এবারের গানে কুমার শানু এবং আলকা ইয়াগনিক।

শুনছিলাম কুমার শানু এবং আলকা ইয়াগনিকের গলায় হিম্মত এই ছবিটির গান, লিরিসিস্ট সমীর, কম্পোজার আনন্দ মিলিন্দ। ঘড়িতে সময় একেবারেই শেষ আপকে লিয়ে জন্য, তাই এই গানের সঙ্গেই শেষ করছি আজকের মতো আপকে লিয়ে। আর একটু পরেই শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।

শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী বিদুষী সুরঞ্জনা বোস, রাগ নট ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী বিদুষী সুরঞ্জনা বোস, রাগ নটভৈরব, তবলা সঙ্গতে ছিলেন সুধীর ঘড়াই এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনছেন প্রভাতী, এখন শুনবেন সন্তুর বাদন, শিল্পী সন্দীপ চ্যাটার্জি, রাগ চারুকেশী।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন, শিল্পী সন্দীপ চ্যাটার্জি, তবলার সঙ্গতে ছিলেন তিমির রায়চৌধুরী। শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আর কিছুটা সময়, তারপরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী। এই সময়টুকুর জন্য রইল সুরমূর্ছনা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: চিরন্তনী। নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 24 জুলাই শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী, এক চিরন্তন সত্যকে আমাদের কাছে জানায়। এ কথা তো আমরা চিরন্তনের গল্প শুনতে শুনতে যেমন বলি তেমন অনুভবও করি, কিন্তু আরও একটা জিনিস চিরন্তনের একটা বিশাল বিশাল বড় ক্যানভাস আসলে, যেখানে আমরা কোনো পার্টিকুলার কিছু গল্প, কিছু বিষয়ে আটকে রাখিনি। নানান রকমের বিষয় নিয়ে আমরা এখানে গল্প শুনি, সেই গল্পের মূল কথা থাকে একটি, তা হচ্ছে মোটিভেশনাল, যা উৎসাহব্যঞ্জক। এবং অবশ্যই এই ইতিবাচকতার একটা বড় দিক তো অবশ্যই চিরন্তন সত্য কথাগুলি, যা গল্প হয়ে চিরন্তনীতে আসে আমাদের কাছে। কয়েকদিন ধরে জানেন খুব মনে হচ্ছিল একটু বাঙালির ইতিহাস নিয়ে সামান্য একটু চর্চা করা, একটু জানার চেষ্টা করা নতুন করে। তখন দেখছিলাম প্রচুর মানুষ, প্রচুর গুণীজন, তারা তাঁদের মতন করে কাজ করে গিয়েছেন, যেখানে একটা বড় বিষয় ছিল আত্মসম্মান, জ্ঞান, সংযম এবং অদ্ভুত এক ভালোবাসা পঠন পাঠনের প্রতি, যেটা তার জীবনধারা, জীবন বোধ, জীবন দর্শন সমস্ত কিছুকে অসম্ভব আলোকিত করেছিল। এবং ইতিহাস তো আসলে আমাদের সত্যিকারের পথপ্রদর্শক, যে কিনা আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা চলতে চলতে বুঝতে পারি কি ছিল, কি আছে, এর থেকে কি আসতে পারে। তাই বিভিন্ন সময় আমাদের ফিরে ফিরে দেখার প্রয়োজন হয়ে পড়ে, বা আমরা দেখিও সেটা। ঠিক সেই ভাবনা থেকে আজকে একজন মানুষের কথা খুব বলতে ইচ্ছে করছে, একেবারে গল্পের মতন। মানে আমাদের সকলের জীবনই হয়তো গল্প, কিন্তু বিশেষ কিছু মানুষ যারা কিনা বিশেষভাবে পথপ্রদর্শক হয়ে ওঠেন, তাদের জীবন তো অবশ্যই গল্প। আজকে খুব ইচ্ছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তাকে নিয়ে একটু গল্প বলবো। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন প্রাচীন বাংলার একজন প্রখ্যাত বৌদ্ধ দার্শনিক, পণ্ডিত এবং ধর্মপ্রচারক। বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ, যেটার তখন নাম ছিল বিক্রমপুর, এখানেই তার জন্ম। চলুন আজ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, সেই প্রাচীন বাংলায় এক বাঙালি, কিভাবে তার মনন দর্শনকে তার কর্মজীবনের কাজে লাগিয়েছিলেন বা তার সহায়ক হয়েছিল, সে কথাই আর জানব। আর অবশ্যই গল্পের সঙ্গে সঙ্গে সুরও আমাদের সঙ্গী হয়ে ওঠে। এই মুহূর্তে একটু গান শুনে আসছি আজ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সলিল মিত্রর কণ্ঠে এই নজরুল গীতিটি। তাই তো, অনেক কিছুই তো থাকে, শুধু জেগে ওঠার অপেক্ষা। আর একজন গুণী বোধহয় জীবনভর সেই কাজটাই করে যান, জাগিয়ে তোলেন, তার আগে নিজে জেগে ওঠেন। গল্পে যাই, কেমন? ছোট্ট একটি রাজ্য জাহুর, বিক্রমপুর তার রাজধানী। তা রাজ্যটি ছোটখাটো হলে কি হবে, সেখানে সুখ শান্তির কোনো অভাব নেই। শস্য শ্যামল দেশ, প্রজারা খুব ভালোবাসে তাদের রাজাকে। রাজা কল্যাণশ্রী আর রানী প্রভাবতীর সবচেয়ে বড় সুখ তাদের তিন ছেলে, পদ্মগর্ভ, চন্দ্রগর্ভ আর শ্রীগর্ভকে ঘিরে। এদের মধ্যে এই যে মেজ ছেলে, মানে মধ্যম রাজপুত্র যিনি, তিনি একটু অন্য রকম। না, ভোগবিলাস, আনন্দ এগুলো তার খুব পছন্দের ব্যাপার নয়। তার ছোটবেলা থেকেই পড়াশুনোর ছাড়া আর কিছুই যেন ভালো লাগে না। ছোট্ট থেকে মায়ের কোলে বসে গল্পে শুনতে শুনতেই তার বেদ বেদান্ত প্রায় শেখা হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে কি, মা প্রভাবতী চন্দ্রগর্ভের মনে সব কিছু জানবার, বুঝবার অদম্য এক ইচ্ছা জাগিয়ে তোলেন। আর তাছাড়া চন্দ্রগর্ভের প্রাথমিক শিক্ষা আর মানুষ

মানুষের প্রতি ভালোবাসা তাও তৈরি হয় মায়েরই প্রভাবে। সত্যি তাই, এটা বারংবার বিভিন্ন জায়গায় দেখছি। একজন শিশু হয়তো শিশু বলে সকলের কাছে খুব আদর পায়, ভালোবাসা পায়, যত্ন পায় এবং তার অনেক বায়নাকে খুব সহজেই গ্রহণ করা হয়। এবার বিষয়টা হচ্ছে, এই শিশুটি শারীরিকভাবে শিশু নাকি সে বড় হতে হতে মানসিকভাবে শিশু হয়ে থাকে, এবং তার ওই শিশু বোধের জন্য বা শিশুত্বের জন্য সে বারংবার সবার কাছ থেকে অনেক অনুমোদন, মানে অনেক কনসিডারেশন আশা করে, এবং এটা করতে করতে কখন যে তার কি করা উচিত আর কি করা অনুচিত সেই বোধটা সঠিকভাবে তৈরি হয় না। সেভাবে আমি যা চাইছি, যা আবদার করছি, যা জোর করে পেতে চাইছি, চাহিদা বলে জানাচ্ছি, এই সমস্ত কিছুই আমি পাব, কারণ এটা আমার প্রাপ্য। এখানেই অসুবিধাটা তৈরি হয়, কারণ আমাদের যে বায়োলজিক্যাল এজ এটা কিন্তু পাল্টাতে থাকে, তার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের পরিণতির বদল ঘটতে থাকে, বা বলা যায় সে ক্রমে ক্রমে পূর্ণতা পেতে শুরু করে। এই পূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে পূর্ণতা, একই সঙ্গে স্বাভাবিক মানসিক পূর্ণতাও তো মানে খুব স্বাভাবিকতা আশা করে। আর ওখানে গিয়ে ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কিছু কিছু অসুবিধে তৈরি হয়। আর তাই আমার পাওয়ার কথা অনেক কিছু, দেওয়ার কথা কই, এই বোধটা আমাদের অনেক ক্ষেত্রে তৈরি হয় না। তাই জন্য ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, ব্যক্তিগত ভাবনার ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে, নিজের জীবনে তার প্রভাব সব থেকে বেশি পড়ে। আর সেইখানেই বোধহয় আমাদের একটু ভেবে দেখার দরকার আছে। এই যে বলছেন যে মায়ের কোলে বসে চন্দ্রগর্ভ গল্প শুনতেন, এবং এই গল্প শুনতে শুনতে তার বেদ বেদান্তের মধ্যে কি বলা আছে, তার মূল কথাটা কি, তা জানা হয়ে গিয়েছে। এরপরে শুরু হলো মায়ের কোল থেকে বেরিয়ে বাইরের শিক্ষার জগৎ, একেবারে পুঁথিগত শিক্ষা। এই শিক্ষার জগতে ঢোকার আগে আমরা ছোট্ট করে একটা গান শুনে নিই। খবর পেলাম বাইরে নাকি ঝমঝম করে বৃষ্টি, আর তাই শিক্ষা, এই গল্প, বৃষ্টির সজীবতা সব মিলিয়ে এই মুহূর্তের গানে গীতা সেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একেবারে আনন্দ তো অবশ্যই হয় রুমুকে ঝুমুকে বাজে যখন, হয়তো শহর জুড়ে, দেশ জুড়ে, রাজ্য জুড়ে যেভাবেই বলি না কেন, কিন্তু যাতায়াতে নিশ্চয়ই কিছু তো অসুবিধে হয় বটেই। যাই হোক, আজকে একেবারে গল্পে চলে যাই, কেননা টিক টিক করে ঘড়ির কাঁটা হঠাৎ বুঝিয়ে দেয় একদম সময় নেই। গল্পটাতে যাই, শুরু হলো একেবারে বাড়ির বাইরে গিয়ে পঠন পাঠন পর্ব। বাড়ির কাছে এই বজ্রাসন বিহার, সম্ভবত চন্দ্রগর্ভ সেখানে কিছুদিন পড়াশুনো করলেন। সে যুগে বিদ্যা এবং জ্ঞানের জন্য দেশজোড়া নাম ছিল আচার্য জেতারের। তিনি তাঁর কাছে বিজ্ঞানের 5টি শাখায় পারদর্শী হয়ে উঠতে শুরু করলেন। তারপর শুরু করলেন দর্শন এবং ধর্ম বিষয়ে শিক্ষা। অল্প বয়সেই চন্দ্রগর্ভ বড় বড় পণ্ডিতদের তর্কযুদ্ধে হারিয়ে দিতে পারতেন, তখন এই ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল। এখনও হয়, তখন যেমন এই তর্কযুদ্ধের পরে নানান রকমের বিদ্যালঙ্কার, তর্কালঙ্কার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি অনেক রকম উপাধি তারা পেতেন। এখন বিভিন্ন জায়গায় এখনও কিন্তু স্কুলে এই ডিবেট, এই ব্যাপারটা রয়েছে, তাতে প্রত্যেকেই কে কতখানি যৌক্তিক তার প্রমাণ সে দিতে পারে, এবং সেই স্কুলে বা সেই অঞ্চলের মধ্যে এইভাবে এখনও পর্যন্ত প্র্যাকটিসটা রয়েছে। যদিও এখন আর তর্কালঙ্কার, বিদ্যালঙ্কার ইত্যাদি প্রভৃতি নেই, কিন্তু দর্শন, কেন বলছি, এই দর্শনের শিক্ষাটা বড় জরুরি, কেননা আমাদের জীবনে যদি দর্শন না থাকে, বোধটা না থাকে, আমরা দেখব জীবন কাটানোটা না খুব শক্ত হয়ে যায়। জীবন দর্শন বোধ আমাদের এটাই দেয়, যখন আমরা কোনো ক্রাইসিসের মুখোমুখি হই, তখন কিন্তু কি করা উচিত, সেই মুহূর্তে কি সিদ্ধান্ত নিতে হবে, এইটা আমাদের শেখায় ওই জীবন দর্শন বা জীবন বোধ। যাই হোক, গল্পে আসি। এত কিছু তিনি পড়লেন, তিনি বিজ্ঞানের শাখা, দর্শন, ধর্ম ইত্যাদি ইত্যাদি সব কিছু পড়লেন, কিন্তু না, তার জ্ঞানী তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। এটাও দেখুন সেই সত্যের অনুসন্ধান। আর ঠিক সেই কারণেই ভোগবিলাস, সুখ ঐশ্বর্য এই সমস্ত কিছু ফেলে তিনি পথের ধুলায় নেমে পড়লেন, মানে বেরিয়ে এলেন বাড়ি থেকে বাইরে। তিনি পৌঁছলেন কৃষ্ণগিরি বিহারে যোগাচার্য রাহুল পাদের কাছে। পণ্ডিতদের মতে যে কৃষ্ণগিরি বিহার যেটা বলছে, এটা এখনকার মুম্বাইয়ের কানহেরি এই জায়গাটিতে সম্ভবত ছিল। আজও কানহেরি পর্বতমালায় বেশ কিছু বৌদ্ধ গুহা আছে, যেখানে বৌদ্ধ শ্রমণরা থাকতেন, যে তার অনেক পরিচয় পাওয়া যায়।

0: যায়।
1: তো যাই হোক, রাহুল পাত তাকে বৌদ্ধশাস্ত্রের গুপ্ত আধ্যাত্মিক বিদ্যায় দীক্ষিত করলেন। কিছুদিনের মধ্যেই চন্দ্রগর্ভের শিক্ষা সম্পূর্ণ হলেও গুহ্যজ্ঞান বজ্র এই উপাধি, মানে গুহ্যজ্ঞান ও বজ্র এই উপাধি তিনি লাভ করলেন, কিন্তু না, জ্ঞানের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। তিনি আরও কিছু জানতে চাইছেন, আরও আরও আরও কিছু। এরপরে এলেন অদন্তপুরী বিহারে আচার্য শীলরক্ষিতের কাছে। তিনি পরম যত্নে রাজকুমারকে বৌদ্ধ ধর্মের, মানে তখন তো তিনি রাজকুমার নেই, তিনি তখন বেরিয়ে এসেছেন বাইরে, বৌদ্ধ ধর্মের হীনযান মহাযান এই দুটো শাখার বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। এই যে বিভিন্ন রকম যে ভাগগুলো থাকে, তাতে জীবনবোধ, জীবন দর্শন, তারই নানান রকমের বিষয়ে নানান রকমের ব্যাখ্যা ইত্যাদি থাকে। তো যাই হোক, অল্পদিনের মধ্যেই চন্দ্রগর্ভ এই দুটো শাস্ত্রেই, মানে হীনযান মহাযান দু ক্ষেত্রেই অগাধ পাণ্ডিত্য অর্জন করলেন। তার বিদ্যাবত্তা এবং জ্ঞানের গভীরতা দেখে মুগ্ধ হলেন আচার্য শীলরক্ষিত। 12 বছর থেকে অদন্তপুরী বিহারের শিক্ষা শেষ করে রাজকুমার চন্দ্রগর্ভ উপাধি পেলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। জ্ঞান ও তপস্বী দীপঙ্কর শ্রীজ্ঞান রাজ্য সম্পদ সব তো আগেই ত্যাগ করেছেন, আর এখন সংসার ত্যাগ করে ভিক্ষুব ব্রত গ্রহণ করলেন। কিন্তু একটা তীব্রতা যে রয়েই গেল, তার জ্ঞানের তীব্রতা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি, ভক্তি দিদি বিকাশ। এই বিকাশ লাভ করাটাই বোধহয় জীবন। বয়সের সঙ্গে সঙ্গে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমাদের জীবনের বিকাশ হয়। যদিও আমরা বলে থাকি যে জীবন আমাদের কাছে সব থেকে বড় শিক্ষক, কিন্তু সেই ক্ষেত্রটাকে সঠিকভাবে চালানোর জন্য বোধহয় আমাদের এই পুঁথিগত অধ্যয়ন শিক্ষা এত জরুরি হয়ে পড়ে। যাই হোক, গল্পে চলে আসি। গল্পে মানে জীবনের গল্পে। এই সময় দীপঙ্কর শ্রীজ্ঞান জানতে পারলেন সুবর্ণদ্বীপে একজন বৌদ্ধ পণ্ডিত নাম চন্দ্রকীর্তি অগাধ তার পাণ্ডিত্য। সেই সময় পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জকে বলা হতো সুবর্ণদ্বীপ। সমুদ্র পার হয়ে সেখানে যাওয়া খুব সহজসাধ্য ছিল না, পালতোলা নৌকোই ছিল একমাত্র ভরসা। কিন্তু দীপঙ্কর সমস্ত বাধা তুচ্ছ করে ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে সমুদ্র অতিক্রম করে এলেন সুবর্ণদ্বীপে চন্দ্রকীর্তির কাছে শিক্ষা নিতে। এখানে ছিলেন প্রায় 12 বছর। তারপর দেশে ফেরার পথে সিংহলে কিছুদিন জ্ঞান চর্চা করে, মানে শ্রীলঙ্কাতে, তিনি ভারতবর্ষে ফিরে এলেন। এই সময় বাংলাদেশে পাল বংশ চলছে। পাল বংশের রাজা তার পাণ্ডিত্য এবং অন্যান্য গুণে মুগ্ধ হয়ে দীপঙ্কর শ্রীজ্ঞানকে বিক্রমশিলা মহাবিহারের প্রধান আচার্যের পদে প্রতিষ্ঠিত করলেন। একেবারে তার পাণ্ডিত্যের কথা তো দেশে বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো। ভারতের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকেও ছাত্ররা বিক্রমশিলা বিদ্যালয়ে অধ্যয়ন করতে আসত। এটা হচ্ছে ভাগলপুরের কাছে কালহাও গাঁও আছে রেল স্টেশন, এখান থেকে 9 কিলোমিটার দূরে গঙ্গাপাড়ে একটা পর্বতের শিখরে, শৈল শিখরে ছিল এই বিক্রমশিলা মহাবিহার। শোনা যায় সেখানে 114 জন পণ্ডিত নানান বিষয়ে শিক্ষাদান করতেন। বিক্রমশিলা মহাবিহার যেমন বড় ছিল, তার ব্যবস্থাও ছিল চমৎকার। দীপঙ্কর বিক্রমশিলা মহাবিহারের ছিলেন প্রধান অধ্যক্ষ। তার অসাধারণ পাণ্ডিত্য তো ছিলই, সেই সঙ্গে তার অপূর্ব কর্মকুশলতা, সংগঠন ক্ষমতা, পরিচালন দক্ষতা, এগুলো ছিল অপরিসীম। বিহারের সমস্ত চাবিগুলোও নাকি তার কাছেই থাকত। এই যে বলছি না যে আমরা কেন থিওরিটিক্যাল পড়াশুনোটা কেন দরকার, থিওরি আমাদের কেন জানা দরকার, আমরা সবসময় বলি যে প্র্যাকটিক্যাল মানে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যখন আসে তখনই আমরা বুঝতে পারি আমাদের কার ভেতরে কতটুকুনি জ্ঞান আছে, একে কতটুকুনি কাজ করতে পারি ইত্যাদি প্রভৃতি। যেটা এখন আমরা কাজের ক্ষেত্রে প্রতি মুহূর্তে যেহেতু যন্ত্রের সঙ্গে প্রায় আমাদেরকে কম্পিটিশন করতে হয়, তো আমরা সেখানে বুঝতে পারি কতটা দক্ষতার প্রয়োজন থাকে। তো যাই হোক না কেন, এই যে কর্মকুশলতা, সংগঠন ক্ষমতা, পরিচালন দক্ষতা, এগুলোও কিন্তু শিখতে হয়। আমরা বলি হ্যাঁ অভিজ্ঞতা হতে হতেই আমরা এগুলো শিখে যাই, না, এগুলো শেখার প্রয়োজন আছে। এই শিক্ষাটা যদি আমাদের পঠন পাঠনের সঙ্গেই গড়ে উঠতে থাকে, দেখা যায় একটা বয়সে গিয়ে যখন আমরা স্কুল শেষ করি, আমরা কলেজ জীবনে যাই, তখন অনেকের ক্ষেত্রে দেখা যায় সে তখনও বাড়ির বাচ্চাটি, তখনই কিন্তু সমস্যাটা। কারণ তাকে যখন একা একা তার জীবনের সিদ্ধান্তগুলো নিতে হবে, তখন কিন্তু সে কোথাও এতটুকুনি কনসিডারেশন পাবে না, এবং তার ভিত্তিটা কিন্তু ওই ছোট বয়সেই একটু একটু করে করা খুব প্রয়োজন। তো যাই হোক, এরপরে যখন এইভাবে তার ওখানে চলছে বিহার, বিক্রমশিলা মহাবিহার, এখানে তো তার পড়াশুনো শেখানো সব কিছুই ওভাবে যাচ্ছে। এরপরে একটা সময় এসে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল যে তিব্বতে নানান রকমের একটা অসুবিধে তৈরি হয়েছে। তো সেখানকার যিনি রাজা তিনি চাইছেন যে মানে তিব্বতের প্রধান লামা, নামটাও বলি ইয়েসি হোড, তিনি দীপঙ্করের